আকাশবাণী মুর্শিদাবাদ, আজ রবিবার, চব্বিশে জ্যৈষ্ঠ ১৯৪৮ শকাব্দ, তিরিশে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৫টা বেজে ৫৫ মিনিট হয়ে ৫৮ সেকেন্ড। শ্রোতা বন্ধুদের সকলকে জানাই সুপ্রভাত।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে শুনবেন অমৃতবাণী এবং তারপর ভক্তিগীতি। আজ অমৃতবাণীতে শুনবেন ঋগ্বেদের 10 মণ্ডল থেকে পাঠ।

এ যজ্ঞে অগ্নিকে আহ্বান করছি, তার স্তোত্র কামনা করছি, সে বহু সোম দীপায় সমপানায় করুন। হে মনুষ্যগণ, ইন্দ্র ও অগ্নিকে এ যজ্ঞে প্রশংসা করো, শোভিত করো, গায়ত্রী ছন্দের মন্ত্রে তাঁদের উদ্দেশ্যে গান করো। অনুষ্ঠাতার প্রশংসার জন্য আমরা ইন্দ্র ও অগ্নিকে আহ্বান করি। হে সোম পাই, দয়কে সোমপানার্থে আহ্বান করি। উগ্রদেবদয়কে এবং অভিযুক্ত যজ্ঞের সমীপে আহ্বান করি, ইন্দ্র ও অগ্নি এই যজ্ঞে আগমন করুন। সে মহৎ, সে সভ্য পালক ইন্দ্র ও অপিন রক্ষসাজকে ক্রূরতা শূন্য করুন। ভক্ষক রাক্ষসগণ সন্ততি শূন্য হোক। হে ইন্দ্র অপিন, এ যজ্ঞ হেতু তোমরা চৈতন্য লোকে জাগরিত হও, আমাদের সুখদান করো।

0: অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির সঙ্গে শেষ হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছে দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের ওপর চরম শীতল পরিস্থিতির মধ্যে দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইতালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সেদেশের বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলোর বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রায়ণ 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। এরপর ওই নম্বরে একটি লিঙ্ক যাবে, তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবেও উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দক্ষতা উন্নয়ন ক্ষেত্রেও দেশে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে শ্রী শাহ উল্লেখ করেন। IIT, AIIMS সহ 12,000-এর বেশি বিশ্ববিদ্যালয়, 1,000-এরও অধিক খেলো ইন্ডিয়া কেন্দ্র এবং ইত্যাদির মাধ্যমে যুব সমাজ বিশেষভাবে উপকৃত হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কি ভূমিকা নেবেন তা এই প্রশিক্ষণ চলাকালীন এনটিএ কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত 5 দিনব্যাপী ব্রিক্স কৃষি সম্মেলন গতকাল শেষ হয়েছে। সম্মেলন শেষে সর্বসম্মতভাবে ইন্দোর ঘোষণাপত্র গৃহীত হয়। খাদ্য নিরাপত্তা, কৃষক কল্যাণ, পরিবেশ বান্ধব কৃষিকাজ, কৃষি বাণিজ্য এবং ডিজিটাল কৃষি বিষয়ে তৈরি হয়েছে এই ঘোষণাপত্র। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যায় ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতে বসবাস করেন এবং বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ক্ষেত্রে তাদের অবদান প্রায় 42%। ইন্দোর ঘোষণাপত্র শুধু একটি চুক্তিপত্র নয়, বরং ব্রিক্স দেশগুলির সদিচ্ছা এবং অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।
2: आज की परिस्थितियों में ब्रिक्स देशों की कृषि में भूमिका और उसमें भी छोटे किसान, महिलाएं और युवाओं की भूमिका अत्यंत महत्वपूर्ण है। उसके सभी पहलुओं पर विचार किया, अलग अलग देशों ने अपनी बेस्ट प्रैक्टिस को भी सभी सदस्य देशों के साथ साझा किया है और उस व्यापक विचार विमर्श से हमारे लघु और सीमांत किसानों को और मजबूत करने में मदद मिलेगी, उनकी आय बढ़ाने में और आजीविका बेहतर करने में भी निश्चित तौर पर आज की चर्चा बहुत सहयोगी होगी।
1: সম্মেলনে 4টি নতুন প্রতিষ্ঠানমূলক উদ্যোগের কথাও ঘোষণা করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তাদের সাহস এবং দেশের প্রতি অবদান সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। তারা আরও জানায়, ইসলামাবাদের একমাত্র লক্ষ্য হল অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে তুলে নেওয়া। পাকিস্তানের বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতিবাদীদের নানা কর্মসূচি ক্রমশ জোরদার হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি 1-1 গোলে অমীমাংসিত থাকল। প্রথম অর্ধে মরক্কোকে গোল করে এগিয়ে দেন সাইবারি। কিছুক্ষণের মধ্যে ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়া সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও 1-1 গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবোলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হবে। বোস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এসবেস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:25।
0: এতক্ষণ বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী শ্রাবণী সেন।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পীরা হলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোমচৌধুরী।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। তবে তার আগে অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠানের বিষয় এক ফোঁটা রক্তের দাম। আপনারা 9434-921-300 এবং 0348-225-9648 এই নম্বরে আসবেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথম শিল্পী শিপ্রা বসু।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। শিপ্রা বসুর পর এবারে শিল্পী এস ডি বর্মণ।

এঘণ্টির সাথেই শেষ হচ্ছে আজকের নজরুল গীতির অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন কৃষক বন্ধুদের জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ক পরামর্শগুলি জানিয়ে দিই। ধানের ক্ষেত্রে জানানো যাচ্ছে যে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখতে পারেন। উদ্যান পালনের বিশেষ পরামর্শ বলি, বজ্র ঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, আবহাওয়ার সম্ভাব্য সতর্কতার প্রভাবে জানানো যাচ্ছে যে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে। গাছ হেলে পড়া বা পাকানো সবজি ও ফল, ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা ও কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রম স্প্রে করা, সার প্রয়োগ ব্যাহত হতে পারে। প্রভাব ভিত্তিক পরামর্শবলিতে জানানো যাচ্ছে, সবজি ও ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণে নজর রাখুন। শুনলেন কৃষি বিষয়ক পরামর্শবলী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার কিছু অঞ্চলে

হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আগামী সাত দিন। জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 30-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী লোপামুদ্রা মিত্র।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। লোপামুদ্রা মিত্রের পর এবারে শিল্পী ইমন চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আমাদের আজকের সারাদিনের বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয়, এক ফোঁটা রক্তের দাম। সকাল 9:10, বিকেল 3:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতের অনুষ্ঠান, সকাল 10:00 থেকে শোনা যাবে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। বেলা 2:20 থাকবে অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্র গীতি এবং নজরুল গীতির অনুরোধেরা সৌর উপস্থাপনায় টুম্পা পাল। 2:30 ছোটদের অনুষ্ঠান সবুজের মেলা, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, লোকগীতি, বিকেল 5:30, সন্ধ্যে 6:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন জীবিকার জন্য, সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:40 ভক্তিগীতি ও রজনীকান্তের গান। আজ সন্ধ্যায় অনুষ্ঠান সন্ধ্যে 7:10 আধুনিক গান শুনবেন রাত 8:40, রাত 10:00 যুব জগৎ। চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান শুনবেন রাত 10:30। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35। আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35, সন্ধ্যে 7:50, গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সকাল 9:00, বিকেল 3:00, সন্ধ্যে 6:00, রাত 8:00। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05, বেলা 3:05, রাত 8:05 এবং রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 7:30, রাত 8:10, রাত 8:25। একই সঙ্গে রাত 9:15 কেন্দ্র সরকারের 12 বছরের পূর্ণ হওয়া উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আপনারা শুনবেন। শুনছেন আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠান সূচি। সন্ধেবেলায় আজ ওমেন্স আইসিসি ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপের 2026-এর খেলা আছে, সেই খেলারও ধারা বিবরণী আপনারা শুনবেন। আমরা জানিয়ে দিই আপনাদের সেই সময়টি, সন্ধে ইংল্যান্ডের বার্মিংহামে অ্যাসবেস্টন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত মহিলাদের আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ধারা বিবরণী শোনা যাবে সন্ধে 6:40 এ, রাত 8:40 এবং রাত 9:15 থেকে। আর বাকি যে অনুষ্ঠানগুলি বললাম সেগুলি নিউজ অন এয়ার অ্যাপে যথারীতি চলবে। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের ওপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলোর বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌর শক্তিচালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তা এই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2-3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্ড স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্ড স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সব কিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি এক এক গোলে অমীমাংসিত থাকলো। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও এক এক গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে, হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, এজবাস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে, এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন, সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এক বৈঠকে জনগণনার কাজেরও পর্যালোচনা করেছেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের এক বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ দুপুর 2 পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আসি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন, সেসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে এই শিবিরে। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার ভাষা নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে একটি ইমেল আইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর ২৪ পরগনা

0: মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজেরও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। ওই কাজ খুব ভালোভাবে করতে পারলে আগামী 10 বছর রাজ্যের সার্বিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে কোনো অসুবিধা হবে না বলে স্ত্রী অধিকারী জানিয়েছেন। এই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য জেলার অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সেন্সাস কমিশনার রশ্মি কমলকে প্রত্যেক জেলায় গিয়ে জনগণনার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের এক বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে একটি জনসভায় মুখ্যমন্ত্রী গতকাল একথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। গতকালের সভা থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের মন্ত্রীদের জন্য গতকাল কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বেশিরভাগ মন্ত্রী এবার প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, সে কারণেই তাদের প্রশাসনিক কাজকর্মের রীতিনীতি, আইনি প্রক্রিয়া এবং শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে ধারণা দিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণে তিনি সুশাসন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসাধারণের নানাবিধ সমস্যার দ্রুত কার্যকর সমাধানের উপর বিশেষ জোর দিয়েছেন। 51টি সরকারি আইটিআইকে পিএম সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত করার আহ্বান জানান তিনি।
1: 51টি সরকারি আইটিআইকে আমরা এই পিএম সেতু প্রকল্পের আন্ডারে আনবো। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
0: আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকালই কথা জানিয়েছেন। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের দর্শনের সঙ্গে তাঁর দর্শন বর্তমানে আলাদা বলে জানিয়েছেন মানুষ, তবে রাজনীতিতে তিনি থাকবেন বলেও জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে ফের রদবদল হয়েছে। গতকাল কালীঘাটে দলের বৈঠকে সায়নী ঘোষের জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতার নতুন জেলা সভাপতি হয়েছেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন। এদিকে দলের মহিলা শাখার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় সইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। ভবানী ভবনে সকাল 10টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অন্য দুটি মামলায় আগামীকাল ও মঙ্গলবার ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিডিও কমপ্লেক্সে তলব করেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে। যুবভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘণ্টার মধ্যে তাকে সশরীরে

0: হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এআই বিভিন্ন বিমানবন্দরে আগামীকাল যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। এই উপলক্ষে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, অন্তর্দেশীয় কমপ্লেক্সে আগত সকল যাত্রীদের গোলাপ ও গাছের চারা দিয়ে স্বাগত জানানো হবে।
1: वंदे मातरम से शुरुआत करेंगे प्रोग्राम की। सुबह सुबह के पैसेंजर्स जो आएंगे हमारे टर्मिनल के अराइवल पैसेंजर्स को खासकर उनको हम लोग वेलकम करेंगे टीका लगाकर रोजबर्ग देख करके। कुछ पैसेंजर्स को सेलेक्टेड नंबर्स में हम प्लांट्स देंगे एज अ गिफ्ट, मतलब एनवायरमेंट के लिए टोकन की तरह। हम लोगों ने एक आई चेकअप कैंप जो है प्लान किया है, एक हेल्थ चेकअप का भी काम किया है जो कि डोमेस्टिक सिक्योरिटी वर्ग में होगा।
0: বাগডোগরা বিমানবন্দরেও আগামীকাল এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হবে বলে বিমানবন্দরের অধিকর্তা নাভিদ নাজিন জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত মোট আট ঘণ্টা এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করছে না। বেঙ্গল রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল 22তম স্টুডেন্ট রোয়িং প্রতিযোগিতা। কলকাতার 43টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রীর মধ্যে শীর্ষস্থানীয় মোট 8টি স্কুল গতকাল ফাইনালে অংশগ্রহণ করে। রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারি জনকল্যাণ শিবির। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: এতক্ষণ প্রথমে বাংলা খবর এবং তারপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন জাতিস্বর ছায়াছবি থেকে রূপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
5: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
4: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
5: তাহলে সঠিক নম্বর
4: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
5: দিদি তুমি বাঁচালে।
4: কাজ থেকে নয়।
5: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

এবারে যে ছায়াছবির গানটি শুনবেন, ছায়াছবির নাম দুই পৃথিবী। তিমির এবং রানা মজুমদারের কণ্ঠে শুনুন।

এই গানটির সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অনুষ্ঠান শুভ সকাল। শুভ সকালে আজকের বিষয়, এক ফোঁটা রক্তের দাম। আপনারা আসবেন 9434-921-300 এবং 0348-225-9648 এই নম্বরে। একই সঙ্গে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434-921-300 এই নম্বরে। শুরু হবে অনুষ্ঠান শুভ সকাল।

স্বাগত জানাই বন্ধুদেরকে আজকের শুভ সকালে। একবার এক মা বুদ্ধদেবের কাছে গিয়েছিলেন তার সন্তানকে বাঁচিয়ে আনার জন্য। তার সন্তান একটি শিশু মারা গেছেন, তো বুদ্ধদেব বলেছিলেন যে যে বাড়িতে কোনোদিন কোনো শোক কোনো মৃত্যু যায়নি সেই বাড়ি থেকে আমাকে এক মুঠো শস্য এনে দাও, আমি তোমার সন্তানকে জীবিত করে দেব। এই অসম্ভব কাজ মা করতে পারেননি এবং একসময় জীবনের বাস্তবতা তিনি মেনে নিয়েছিলেন। ঠিক একইভাবে এর ঠিক উল্টোটা যদি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজ্ঞানের অগ্রগতি, আমাদের সমাজ জীবনে মানুষের সঙ্গে মানুষের বন্ধনের দৃঢ়তা, সবটা মিলিয়ে আমরা যদি ভাবি তাহলে এমন কোনো পরিবার নেই যাদের কোনো দিন এক ফোঁটাও রক্তের দরকার পড়েনি। কোনো দুর্ঘটনা, কোনো চিকিৎসা, কোনো অপারেশন, কোনো না কোনো কারণে আত্মীয় পরিজন কারোর না কারোর রক্তের দরকার পড়েছে। আর সেই মুহূর্তটা রক্ত না পাওয়া গেলেই

এরকম হয় সেটা আমরা সকলে জানি। আমার প্রিয়জনের প্রাণ ওই এক বোতল দু বোতল রক্তের ওপর নির্ভর করছে। এদিকে আমার গায়ে এত রক্ত আছে কিন্তু আমি দিতে পারছি না, কারণ রক্ত চাইলেই দেওয়া যাবে না। স্বেচ্ছা রক্তদান একটা সারা পৃথিবীব্যাপী, একটা বলা যেতে পারে সমাজ সেবা, একই সঙ্গে জীবন বাঁচানোর যুদ্ধ বটে। কারণ রক্তের নির্দিষ্ট গ্রুপ আছে এবং আমাদের কারোর যদি সেই গ্রুপটা একটুখানি, যে গ্রুপগুলো আমরা সহজে পাই না এরকম গ্রুপ হয়, তাহলে তো ভারী সমস্যা হয়ে যায়। সেই সমস্ত সময় আমাদের পাশে এসে যারা দাঁড়ান তারা হচ্ছেন স্বেচ্ছা রক্তদাতারা। আবার এমনও নয় যে রক্ত চাইলেই আমরা রক্ত পাই না, পাই অনেক ক্ষেত্রেই, সেটা বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে জোগাড় করা যায়। আর সেই রক্তটা কারা দিয়ে রাখেন? সেই রক্তটা দিয়ে রাখেন স্বেচ্ছা রক্তদাতারা। সে হতে পারে সেই ব্লাড ব্যাংকে এসে বা হসপিটালে এসে, হতে পারে বিভিন্ন শিবির, বিভিন্ন আয়োজনের মধ্যে যেখানে রক্তদানের অনুষ্ঠান বা কর্মসূচি হচ্ছে সেখানে। কিন্তু এই মানুষগুলো জানেনই না রক্তটা কার লাগবে, কিন্তু শুধুমাত্র একটি আর্ত মানুষ, বা বলা যেতে পারে এই মুহূর্তে যেহেতু রক্তের বিভিন্ন উপাদান আলাদা করে নিয়ে এক বোতল রক্ত থেকে বিজ্ঞান বেশ কয়েকজনের শরীরে দিতে পারে, তাই একাধিক আর্ত মানুষের জন্য তিনি রক্তটা দান করেন। আর সেই রক্তদাতাদেরকে কর্ণিশ জানিয়ে আজ অর্থাৎ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। আমরা আজ কথা বলবো এই বিষয় নিয়েই। এটা একটা স্বেচ্ছাসেবী এবং একটা মানব জাতির পক্ষে যেন এক মানুষ হিসেবে এক দায়বদ্ধতা, একজন সুস্থ সবল মানুষ তার শরীরের এক বোতল রক্ত 3 মাস 4 মাস বা 6 মাস অন্তর এমন কিছু ব্যাপার না, কিন্তু সেটা দান করলে তার শরীর, যিনি দিচ্ছেন সেই দাতার বেশ কিছু উপকার হয়, আর যিনি গ্রহণ করছেন তাঁর উপকার তো বলারই নয়, একই সঙ্গে তার পরিবারেরও। তাই আজকে এই এক ফোঁটা রক্ত পাওয়ার জন্য আমাদের যে আকুলি বিকুলি, কখনো কখনো ওই যে বললাম প্রিয়জনের অসুখের সময়, প্রিয়জনের প্রয়োজনের সময় আমরা দেখি, সেই নিয়ে কথা বলি আর কিভাবে পেলাম। আর সেই সময় দেবদূতের মতো যে মানুষেরা আসেন আমাদের কাছে তাদের কথা বলি, বলি রক্ত দিলে ভালো কি হয়, আর বলি রক্ত না পেলে খারাপ কি হতে পারে, ইত্যাদি নিয়ে কথা। আমাদের সঙ্গে আবারও বলে দিই 9434921300, 3482259648 এই ফোন নম্বরে আপনারা আসবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434921300। তবে হোয়াটসঅ্যাপ করলে একটু তাড়াতাড়ি করুন, শেষের দিকে অনেক সময় পড়ার সময় থাকে না।

0: এই বছর অর্থাৎ এই আজ 14 জুন থেকে যে 2026-এ বিশ্ব রক্তদাতা দিবসের যে প্রচার অভিমুখ, সেটি হলো মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। আবার বলি, মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। প্রতিটি রক্তদানের কেন্দ্রবিন্দুতে মানবতাকে স্থাপন করা হয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি রক্তদান কেবল একটা চিকিৎসাগত কাজ নয়, বরং এটি সংহতি, সহানুভূতি এবং সম্মিলিত দায়িত্ববোধের এক শক্তিশালী প্রকাশ। সমগ্র মানবতা একটিমাত্র ফোঁটায় প্রতিফলিত হতে পারে, এই ধারণায় অনুপ্রাণিত হয়ে প্রচার অভিযানটি তুলে ধরে যে কিভাবে প্রত্যেক দাতা এমন একটি জীবনরেখা তৈরিতে সাহায্য করেন যা আমাদের সকলকে সংযুক্ত ও সুরক্ষিত রাখে। সত্যি তো, আজ এই আধুনিকতম বিশ্বে এসে দাঁড়িয়ে রক্তের অভাবে একটি প্রাণ চলে যাওয়া মানবতার কত বড় লাঞ্ছনা বলুন তো। আর আমরা প্রতিজ্ঞা করেছি এমন হবে না, তাই তো বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন, মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। দেখি কোন বন্ধু আমাদের সঙ্গে আছেন। নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি কার সঙ্গে কথা বলছি? আপনি রক্ত দিয়েছেন কখনো?
1: আমি রক্ত দিইনি, আমি রক্ত নিয়েছি।
0: রক্ত নিয়েছি,
1: রক্ত নিয়েছি, কয়েক দফা রক্ত নিতে বাধা হয়েছে।
0: তারা কতটা ভালো কাজ করেছিলেন বলে আপনার মনে হয়?
1: কতটা ভালো মানে, আমার প্রাণ বাঁচিয়ে দিয়েছিলেন। রক্ত আমার বড় ছেলে সেই রক্ত নিয়েছিল, এবং যার রক্ত যার নাম ধাম রেখেছি আমি সুস্থ হয়ে ফোনে কথাবার্তা বলেছিলাম, তাকে অভিনন্দন জানিয়েছিলাম।
0: বাহ, খুব ভালো লাগলো। এইভাবেই মানবতার সঙ্গে মানবতার বন্ধন হোক। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আরেকটা ফোনে যাব। নমস্কার, কে আছেন সঙ্গে? বন্ধুর ফোনটা শুনতে পেলাম না। নমস্কার, সঙ্গে কে আছেন?
2: নমস্কার, জিয়া শ্রীরাম মিন্টু দাস বলছি।
0: বলুন।
2: আচ্ছা, বিশ্ব আজকে রক্ত দিবস, আমি একটা গর্ব বোধ করছি নিজেকে, মানে আনন্দিত লাগে বিশেষ করে রক্ত রক্ত দেওয়ার জন্য। যে আমার যে কারণটা আছে যে আপনার আমার রক্ততে মোটামুটি 7-8 জন এখন ঘুরে বেড়ায় রাস্তায়, আমি তাদেরকে দেখতে পারি, আমার খুব মজা ভালো লাগে। আমি প্রত্যেককে বলবো যে যেন প্রত্যেকটা মানুষ রক্তদান করে। আমরা প্রত্যেকটা রক্তদান
0: করি। আপনাকে পেয়েছি, আপনাকে একটু জেনে নিই যে যে রক্ত দেন তাতে কি আপনি 20 বার রক্ত দিয়েছেন বললেন, তো কোনো অসুবিধে হয়?
2: হ্যাঁ, না না, কিছুই অসুবিধা নেই স্যার। রক্ত দিয়ে আপনার আমার 8 ঘন্টা পরে আমি সব কাজ করতে পারবেন, কোনো চিন্তা নেই। 30 মিনিট পরে একটু বিশ্রাম নিয়ে, কোনো চিন্তা নেই, সব কাজ করতে পারবেন আপনি, কোনো অসুবিধাই হয় না।
0: আপনার সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধুদের বলবো যে আমাদের বন্ধু রক্তদাতা আপনাদেরকে কিন্তু বলছেন, যারা আমরা এখন রক্ত দেন না আপনারা, তারা কিন্তু সুস্থ মানুষ থাকলে, কোনো জটিলতা বা কোনো ওষুধ না থাকলে কোনো অসুবিধে নেই, একটু
2: অসুবিধা নেই। আপনার মোটামুটি 55 বছর পর্যন্ত রক্ত দিয়ে যায়, কোনো অসুবিধা নেই, কিছু অসুবিধা নেই। আর একটা কথা বলি আপনাকে, যে আমরা প্রতি বছরই আপনার 23 জানুয়ারি রক্তদান শিবির করি আমাদের, আপনার ওই ব্যবসায়ী সমিতি আছে সংস্থা, সেখানে করে তো প্রত্যেকটা মানুষকে আগিয়ে দিতে আগিয়ে আসতে বলবো। প্রথম প্রথম 20 জন 22 জন, তো এখন 200 জনের বেশি হয়।
0: তো
2: আমি এটা দেখছি। হ্যাঁ,
0: খুব ভালো লাগলো আপনাদের।

0: সকলের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল আজকে আমাদের তরফ থেকে, ভালো থাকুন। এমনভাবেই তো এগিয়ে চলা, সত্যি কোনো অসুবিধা হয় না, বরঞ্চ বেশ কিছু সুবিধে হয়। কিরকম? তার আগে সেই কথায় যাওয়ার আগে, এই যে এই এইটাও কিন্তু এই বিষয়ের একটা, এবছরের একটা ভাবনা, যে আরো আরো বেশি করে রক্তদাতাদের যে গুরুত্বপূর্ণ অবদান, তিনি রক্ত দিচ্ছেন তিনি জানেনি, তিনি একটা শিবির করেন প্রতি বছর, তারা রক্ত দেন, কিন্তু তাতে যে অসংখ্য মানুষের প্রাণ বাঁচতে পারে সেই অবদানের কথা বারবার করে স্মরণ করা এবং বাকিদেরকে নিরাপদ রক্ত সঞ্চালনের সার্বজনীন সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এবার নিয়মিত রক্তদানের কী কী উপকারিতা, আমি শুরু করি সেখান থেকেই। নিয়মিত রক্তদান শুধু যে একজন, নিয়মিত বলতে একজন সুস্থ সবল মানুষ 4 মাস, 3 থেকে 4 মাস, কিছু অমাস পরপর রক্ত দিতে পারেন, তো বরং রক্তদাতা যেমন তার রক্ত দিয়ে একাধিক জনের জীবন বাঁচছে, রক্তের চাহিদা মিটছে, তেমন নিজের জন্য যিনি রক্ত দিচ্ছেন, তিনি এই যে আমাদের বন্ধু বলছিলেন যে কোনো অসুবিধেই হয় না, অবশ্যই অসুবিধে হয় না, কিন্তু বেশ কিছু সুবিধে হয়। কী কী সুবিধে হয়? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি কোনো রকম কোনো ওষুধ নিয়মিত খান না, বা যার কোনো সেরকম অসুখ নেই, কোনো হঠাৎ করে কোনো রকম কোনো একটা অপারেশন হয়েছে এরকম কিছু নেই, সেগুলোও আমরা বলবো যে কোন কোন ঝুঁকি থাকলে রক্ত দেওয়া যায় না বা যাওয়া উচিত না। বাকি ক্ষেত্রে যে একজন সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ, তিনি কী কী দিলে কী কী উপকার পাবে, একদম ছোট্ট করে বললে এটা হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। নতুন রক্তকোষ তৈরি হয়, ফলে আমাদের শরীরে একটা কী বলবো, নতুন রক্ত তৈরির ধারা তৈরি হয়। নিয়মিত রক্তদান শরীরের অতিরিক্ত আয়রনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ধমনী এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। নতুন রক্তকোষ তৈরি করে, রক্তদানের পর আমাদের অস্থিমজ্জা নতুন রক্তকণিকা তৈরি করার জন্য উদ্যাপিত হয়, ফলে শরীরের রক্ত উৎপাদন প্রক্রিয়া সচল ও কার্যকর থাকে। আর রক্তদানের আগে রক্তদাতার রক্তচাপ, পালস, শরীরের তাপমাত্রা, হিমোগ্লোবিন ইত্যাদি যে পরীক্ষাগুলো করা হয়, এটা কিন্তু একটা প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা, যেটা আপনার একটা স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেল ছোটোখাটো বলা যেতে পারে। তাতে যদি আপনার কোনো সমস্যা হঠাৎ করে হয়ে থাকে, সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। গবেষণায় দেখা যাচ্ছে নিয়মিত রক্ত দিলে শরীরে আয়রনের মাত্রা স্বাভাবিক থাকে, যা ক্যান্সার সহ অন্যান্য জটিল রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। রক্তদানের সময় শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি খরচ হয়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। অতিরিক্ত আয়রন লিভারের জন্য ক্ষতিকর, নিয়মিত রক্তদান শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখে, যা লিভারকে সুস্থ রাখে। সব থেকে বড় কথা, মানসিক শান্তি এবং সন্তুষ্টি। একজন মুমূর্ষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচানোর মানসিক তৃপ্তি ও আনন্দ মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক চাপ কমায়। রক্তদান প্রক্রিয়াটি শরীরের সামগ্রিক রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। একই সঙ্গে এই পুরো বিষয়টা আমাদের শরীরে নিয়মিত রক্তদানের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে বৃদ্ধি করে এবং শরীর অনেক সহজে অনেক সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষিত থাকে। আমরা তো এই মুহূর্তে প্রচুর সংক্রামক ব্যাধির সঙ্গে থাকি, আজ এই ভাইরাল ফিভার, আজ এই কী কী না হয়ে চলেছে চতুর্দিকে, তার থেকে কিন্তু একটা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা রক্তদাতাদের মধ্যে গড়ে ওঠে। আর আবারও বলবো, আপনি মানবতার সেবা করছেন, সমাজে রক্তের সংকট দূর করছেন, অন্যদের রক্তদানে উৎসাহিত করছেন আপনি রক্ত দিয়ে, তাই আপনাকে আবার কুর্নিশ। আমরা চলে যাব আমাদের আর এক বন্ধুর কাছে। নমস্কার, কে আছেন?
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: হ্যাঁ বলুন।
1: এক ফোঁটা রক্তের দাম কত তা হাড়ে হাড়ে টের পেয়েছি।
0: কিভাবে?
1: 40 বছর আগের কথা, ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে গিয়েছিল, একজন কোয়াক ডাক্তার বলেছিল হাত কেটে বাদ দিতে হবে, শেষ পর্যন্ত ডাক্তার মানস ভট্টাচার্যের কাছে সেই হাত ছেড়ে যায়। যথাসময়ে পৌঁছাতে পেরেছিলাম বলে অসম্ভব সম্ভব হয়েছে। জীবিত রক্ত লেগেছিল, সামাজিক পরিস্থিতি তখন থেকে গুণ ধরেছে, এখন ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে। বর্তমান ভারতবর্ষে রক্তের সংকট নেই, রক্তের
0: আপনি আপনি আপনি রক্ত সেই মুহূর্তে পেয়েছিলেন?
1: হ্যাঁ পেয়েছিলাম, আপনার এক বোতল রক্ত স্টোর করেছিল, তারপরে আর বোতল রক্ত আর দু বোতল রক্ত ওখানে দুজন ছিল তারা দিয়েছিল।
0: বাহ,
1: এবং সে যুদ্ধ করে আপনার সে রক্ত নিতে হবে, মানে হাসপাতালে তখন তো কোনো মানে ব্যবস্থাই ছিল না অপারেশন করার, নিয়ে আপনার সে নার্সিং হোমে ভর্তি করেছিলাম।
0: যাক, আমার খুব ভালো লাগলো আপনি সুস্থ হয়ে উঠেছেন। হ্যালো, হ্যালো, না বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে শেষ করতে পারলাম না, বন্ধু সরাসরি লাইনে, আশা করছি আপনি ফোনে শুনছেন। আমাদের খুব ভালো লাগলো আপনি সুস্থ হয়ে উঠেছেন, এরকমভাবেই আপনি সুস্থ থাকুন আর সকলে ভালো থাকুন, যেন কোনো প্রয়োজনের রক্তের দরকার এভাবে না পড়ে। কিন্তু কি করবো বলুন, বাস্তব এমনই যে কখন যে কোন বিপদে সে দাঁড়ায় কেউ জানে না, কারণ দুর্ঘটনা বলে কয়ে আসে না। হ্যাঁ, বারবার আমরা বলছিলাম যে এক বোতল রক্ত দিয়ে আপনি একাধিক জনের জীবন বাঁচাতে পারেন। বিজ্ঞান এই মুহূর্তে এক বোতল রক্ত থেকে, এক বোতল সুস্থ সবল রক্ত থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে 3-4 বোতল রক্তের উপাদান তৈরি করতে পারছে। পুরো রক্তকে ভেঙে তারা এক একজন রোগীকে প্রয়োজন অনুযায়ী এক একটা দিচ্ছে, যেমন লোহিত কণিকা যার দরকার তাকে প্যাকড রেড ব্লাড সেল দিচ্ছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিচ্ছে যার প্লাজমা দরকার তাকে, এবং প্লেটলেট বা অণুচক্রিকা দরকার যাদের তাদের জন্য, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ডেঙ্গু চিকিৎসায় ভীষণভাবে দরকার পড়ে বা ক্যান্সারের চিকিৎসায়, তাদেরকে কিন্তু অণুচক্রিকাটাও আলাদা করে দেওয়া যাচ্ছে। এছাড়াও প্লাজমা থেকে আরেকটা উপাদান ক্রিওপ্রেসিপিটেট বের করে নিয়েও কিন্তু দেওয়া যায়, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সুতরাং আবারও বলি, এক ফোঁটা রক্ত একাধিক জীবন। আরেক বন্ধুর কাছে যাই। নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে?
2: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায়হাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
2: এক ফোঁটা রক্ত দান, এখন দেখুন আজকে 14 তারিখের প্রতি বছরই রক্তদাতা দিবস আমাদের উদযাপন হয়, এবং এই দিনই রক্তদাতাদের যে,
0: আপনি রক্ত দিয়েছেন?
2: আমি দিইনি, কিন্তু আমার ছেলেপুলেরা সব দিয়েছে, আমি তো সব চাকরি বাকরিতে ব্যস্ত ছিলাম, আমি রক্ত দিতে পারিনি সেই সময়।
0: আচ্ছা, তারা রক্ত দেয়, নিয়মিত রক্ত দেয়? বাড়িতে এরকম কোন কঠিন পরিস্থিতিতে পড়েছেন যেখানে রক্ত দরকার ভীষণ ভাবে ছোটাছুটি হয়েছে কিন্তু শেষমেশ পাওয়া গেছে?
2: আমাদের বাড়ির যে ছেলেপুলেরা ছেলেরা ওই রক্তদান শিবির করে এবং বিভিন্ন ওই ডাক্তাররা এসে সেই সব রক্তদান নিয়ে যায়, এবং আমাদের বাড়িতে আমার বৌমার যখন বাচ্চা হয় তখন রক্তের প্রয়োজন পড়েছিল এবং সেই রক্ত দেওয়া হয়েছিল এবং তাতে সে মানে সুস্থ হয়ে উঠেছিল। রক্ত দিয়ে একটা মানুষের জীবনের যে অসুস্থতা, সেই অসুস্থতাকে যে লড়াই, সেই লড়াইটা কিন্তু রক্তটা দিলে বেশ ভালোভাবে করতে পারে সে,
0: এবং একেবারে সুস্থ হয়ে ওঠে।
2: হ্যাঁ, সুস্থ। রক্তদান করলে অনেকের ধারণা যে রক্তদান করলে শরীর মানে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আদৌ সেটা নয়। রক্তদান করলে কিন্তু আমাদের যে শরীর কিন্তু অনেকটা সুস্থ থাকে, আমাদের যে শরীরে যে আয়রন থাকে সেই আয়রনের মাত্রা, তারপরে যকৃতের, এগুলো কিন্তু
0: একেবারে একেবারে একেবারে সঙ্গে থাকুন।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমরা আমাদের বন্ধুদের কাছে যাই, কে কী বলছে একটু শুনে আসি, তারপরে আচ্ছা যাব। তার আগে আপনাদের একটু জানিয়ে দিই, ভারতে প্রতি বছর প্রায় 1.46 কোটি ইউনিটের মতো রক্তের প্রয়োজন হয়। একটা ইউনিট মোটামুটি ওই 300 ml এর কাছাকাছি। যদিও সরকার সম্প্রতি সম্পূর্ণ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের একদম কাছাকাছি চলে গেছেন, কিন্তু দূরবর্তী ও গ্রামীণ অঞ্চলে এখনও ঘাটতি রয়েছে। এবং আপনারা শুনলে গর্ব হবে আপনাদের যে একটি হিসেব বলছে, একটি পরিসংখ্যান বলছে, চাহিদার প্রায় 75% স্বেচ্ছায় রক্তদান থেকেই পূরণ করা হয়। তবে এখানে একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে যে অসচেতনতা এবং পরিকাঠামোর অভাব, সেটা রক্ত সংরক্ষণের ক্ষেত্রে বা রক্তদাতা যারা যেখানে রক্ত দিচ্ছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হয়তো তার কোনো একটা ওষুধ চলে যেটা তিনি বললেন না, বা জ্বর বা কোনো রকম শারীরিক অসুবিধা থাকলে বা কোনো সেই ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধ খেলে সাধারণত রক্ত দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তিনি হয়তো সেটি বলতে ভুলে গেলেন, তখন কিন্তু তিনি রক্তটা দিলেও রক্তটা নেওয়া গেল না, মানে অন্যকে দেওয়া গেল না, এইটা একটু খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি রক্ত কিন্তু লাগে ওই যে অস্ত্রোপচার, তার সময় প্রসূতি বা স্ত্রীরোগ বিভাগে বা রক্তাল্পতার চিকিৎসায়। আমাদের বন্ধু এক্ষুনি বলছিলেন যে সন্তান তার বাড়িতে তার নাতি হওয়ার বা নাতনি হওয়ার সময় লেগেছিল, এইরকমই। তাছাড়া সামগ্রিক সংগ্রহ বাড়লেও কিন্তু বেশ 10 লক্ষ ইউনিটের মতো আমাদের ঘাটতি থাকছে, কারণ মাঝে মাঝেই দেখা যায় উৎসবের মরশুমে বা এই গরমকালে রক্ত পাওয়াটা একটু সমস্যা হয়, আবার কোনো সময় হয়তো পরপর শিবির হলো, আবার মাঝে একটু হলো না। তবে স্বেচ্ছায় রক্তদানের হার উল্লেখযোগ্যভাবে প্রতি বছর কিন্তু বেড়ে চলেছে। বাকিটা ওই রিপ্লেসমেন্ট ডোনার, মানে রক্ত আছে, পরিচিত কেউ এক বোতল রক্ত দিলে সেই রক্তটা তখন দিয়ে দেওয়া হয়, এরকমভাবে ব্লাড ব্যাঙ্কগুলো দিয়ে থাকে। আবার কোথাও কোথাও রক্ত, মানে আমাদের সারা দেশের মধ্যে এই ব্লাড ডেজার্ট বলা হয়, মানে রক্তশূন্য এলাকা হয়ে যায়, আবার কোথাও কোথাও ঠিকঠাক রক্ত পাওয়া যায়। সুতরাং সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে রক্তর চাহিদাকে একেবারে স্বাভাবিক, মানে চাইলেই পাবো, এই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য ভূমিকা কিন্তু সবথেকে বড় স্বেচ্ছা রক্তদাতাদের। আমরা ভারতবর্ষের কথা বললাম, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক্ষেত্রে ই রক্তকোষ পোর্টালের মাধ্যমে সমস্ত ব্লাড ব্যাংকের তথ্য ডিজিটাল করার একটা ভাবনা ভেবে কাজ করছেন, এবং এরকম নানাভাবে কাজ হচ্ছে যারা রক্তের মাধ্যমে যাতে কোনো রোগ না ছড়ায়, যে বললাম যে হেপাটাইটিস বি, সি, এইচআইভি না ছড়ায়, সেই জন্য বাধ্যতামূলকভাবে যিনি রক্ত দিচ্ছেন তার স্ক্রিনিং এবং পরীক্ষা করা হয়। কিছু গ্রুপের রক্ত যেমন পাওয়া যায় না, সেগুলোকে কিন্তু একটু বেশি করে জমা করে রাখা হয়। এবার ভারতবর্ষের কথা বললাম, কিন্তু একই সঙ্গে যদি পশ্চিমবঙ্গের কথায় যাই তাহলে বলতে আরও ভালো লাগবে যে রাজ্যের প্রায় মোট রক্তের চাহিদার 99% বেশি স্বেচ্ছাসেবী সংস্থা আর যারা স্বেচ্ছা রক্তদাতা বা বিভিন্ন ক্লাব পরিচালিত এই যে শিবির, সেগুলোর মাধ্যমেই সংগ্রহীত হয়ে থাকে পশ্চিমবঙ্গে। তবে এখানেও কিন্তু এই গরম আর উৎসবের সময় একটু কিন্তু রক্ত পেতে সমস্যা হয়, আবার কোনো কোনো অঞ্চলে, ওই যে কোনো কোনো অঞ্চলে হয়তো দেখা গেল অনেকটা রক্ত আছে কিন্তু আমার এখানে নেই, এখান থেকে 20-30 কিলোমিটার দূরে আছে, সেখানে গিয়ে হয়তো কখনো পাওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গের ছবিটা ভীষণভাবে আশাব্যঞ্জক, কারণ স্কুল কলেজ ক্লাবগুলোর সক্রিয় অংশগ্রহণ, আপনারা আসছেন, আপনারা বলছেন, আপনারা নিয়েছেন, আপনারা দেন, বিভিন্ন সংগঠন কিন্তু মানুষের কাজ এভাবে করেন। আপনাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা সবসময়। এবং একই সঙ্গে একটা বেশ ভালো ব্যাপার। আমাদের কিন্তু এখন এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমগুলোকেও আমরা ব্যবহার করছি, আমার এটা লাগবে, ও বললো হ্যাঁ আমার এখানে আছে, বা আমার কোনো বন্ধু আছে, আচ্ছা দিয়ে দেবে। এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু আধুনিকতাকেও মানবতা আর সমাজের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আরেকটা ফোনে যাই। নমস্কার, সঙ্গে কে আছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ কে আছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার,
2: আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, অনেকবার কৃতজ্ঞতা শ্রদ্ধা মত চিত্তে জানিয়েছি, তবুও বিশ্ব রক্তদাতা দিবসে আজ আরো একবার প্রণাম জানাই সেই দাদাকে, যিনি আমার এক আত্মীয়ের একরত্তি প্রাণে প্রাণ রক্ষা করেছিলেন রক্ত দিয়ে। আজ থেকে 3 মাস আগে যখন সে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল এবং রক্তের প্রয়োজন, ভীষণভাবে রক্তের প্রয়োজন যখন তার ছিল, তখন সেই দাদা ভাই এগিয়ে এসে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়েছে। আর সেই ছোট্ট একরত্তি মেয়ে সুস্থ হয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপনে ফিরে যখন গান করছে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, মোরে আরো আরো আরো দাও প্রাণ, হ্যাঁ, তখন মনে হয় সেই দাদার কাছে আরো একবার গিয়ে কৃতজ্ঞতাটুকু প্রকাশ করি। আসলে দিদি,
1: মানবিক বন্ধন, এই বন্ধনে আপনারা সারা জীবনে বাধা পড়লেন, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি। তো এই গ্রীষ্মকালীন রক্ত সংকটে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তাদের। তো এই ভ্রাম্যমান ব্লাড কালেকশন যেটা গাড়ি, সেও মাঝে মাঝে আসছে, আবার দেখছি কিছু কিছু মানুষের সচেতনতা, যেমন এক রক্তের অভাবে পুত্রহারা এক পিতা তার পুত্রের জন্মদিনে যখন রক্তের রক্ত দান শিবিরের আয়োজন করে তখন মনটা ভালো হয়ে যায় দিদি। আবার যখন কোনো নবদম্পতি, শুভবুদ্ধি সম্পন্ন নবদম্পতি তাদের শুভবুদ্ধির উদয়ে যখন সেই প্রীতিভোজে রক্তদানের রক্তদান শিবিরের আয়োজন করে, তখনও আমরা ভাবি না এখনো পৃথিবীতে মানুষ আছে যে মানুষ সত্যিকারের সূর্যালোক দেখাতে পারে আমাদেরকে, আশার আলো, বাংলাদেশ প্রাণের স্পন্দন আর জীবনের আলো। এই নিয়েই মানুষ আরো আরো আরো বেশি করে এগিয়ে আসুক, এটুকুই প্রার্থনা আজকের দিনে। একটু শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: ভালো থাকুন, রাখলাম, নমস্কার। এবার তো বন্ধুদের দু একটা চিঠি দিয়ে যেতে হয়, হোয়াটসঅ্যাপে তারা তো অনেক কিছু লিখে ফেলেছেন, দেখি কে কি লিখছেন। এক ফোঁটা রক্তের দাম, এটি নিয়ে লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, লিখছেন এক ফোঁটা রক্তের দাম কখনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। আমাদের শরীরের এই অমূল্য উপাদানই জীবনের চালিকা শক্তি। দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসবকালীন জটিলতা কিংবা বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। অনেক সময় একজন স্বেচ্ছায় রক্তদাতার দেওয়া রক্তই মুমূর্ষ মানুষের জীবন বাঁচিয়ে দেয়। তাই এক ফোঁটা রক্ত শুধু রক্ত নয়, এটি মানবতা, সহমর্মিতা ও জীবনের প্রতীক। নিয়মিত নিরাপদ রক্তদান সমাজের প্রতি এক মহান দায়িত্ব ও মানব সেবার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। একজন মানুষের দেওয়া রক্ত আর একজন মানুষের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। সৌভিক লিখেছিলেন ঢাকুরিয়া থেকে। এর পরে লিখছেন, আচ্ছা অনেক বড় করে লিখেছেন, কি লিখছেন দেখে নিই একটু। হ্যাঁ, মনোজ কুমার পাল, তেঁতুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। আছে অনেকটা কিছু লিখেছেন, লিখছেন আজকের দিনটি বিশেষ, এই শুভবার্তায় প্রতিটি রক্তের দানের কেন্দ্রবিন্দুতে মানবতাকে স্থাপন করে। আচ্ছা, তারপরে উনি লিখছেন যে রক্তদান কেবল একটি চিকিৎসাগত কাজ নয়, এটি সংহতি, সহানুভূতির সম্মিলিত উদাহরণ। স্বেচ্ছাসেবী অবৈতনিক রক্তদাতাদের প্রতি বৈশ্বিক শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, 1937 সালে আমেরিকার হাঙ্গারি চিকিৎসক ফ্যান্টাস প্রথম ব্লাড ব্যাংক স্থাপন করেন। 1907 সালে রক্তের প্রথম গ্রুপ সফলভাবে পরীক্ষণ করেন চিকিৎসক রুবেন। 1912 সালে রাজালি ও গ্রুপকে সর্বজনীন দাতা এবং এ গ্রুপের রক্তকে সর্বজনীন গ্রহীতা হিসাবে চিহ্নিত করেন। উনাদের পরীক্ষণ আমাদের কাছে চিরকাল মানবতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। 1941 খ্রিস্টাব্দে রেড ক্রস সোসাইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্ত সংগ্রহের ডাক দেয়। সেই সময় অভালবৃত্ত বনিতা সকলেই ব্লাড ডোনেশনের বিশাল কর্মকাণ্ডে যোগ দেন। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। রক্তদান স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদানের ফলে কত শত রোগী প্রাণ ফিরে পান। আচ্ছা, এরপরে শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, রক্ত এক মহৎ দান, একমাত্র মেডিকেল পদার্থ যা অন্য মানুষকে দান না হলে কোনো রোগী পেতে পারে না। আমাদের শরীরে হাড়ের মধ্যে অবস্থিত বোন ম্যারো থেকে তৈরি হয় না, এটা শুধু একমাত্র নয়, আরও আমাদের এখন অঙ্গদানও হচ্ছে। এছাড়াও আরও কয়েকটি রেয়ার গ্রুপের রক্ত আছে, যেমন বোম্বে গ্রুপ, আপনাদের দেওয়া এক এক ইউনিট রক্ত এক একটা মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। না, এখন কিন্তু এক নয়, একটা রক্ত আমরা বলছিলাম একাধিক মানুষকে বাঁচাতে সাহায্য করে। মন্টালি দে বিরাটি থেকে লিখেছেন, ওই গ্রুপের নানা ভাগ নিয়ে তিনি লিখেছেন, রক্ত কম থাকলে কি হয় জানিয়েছেন। উনি লিখছেন, আমার বর্তমান বয়স 80 বছর, এরপরে উনি লিখছেন, এই বয়সে মনে হয় কিছু দান করব। বর্তমানে আমি নানা রোগ বহন করছি, তবে আমার দেহটি মৃত্যুর পর দান করা হবে, মেডিকেল হসপিটালে দান করব। নতুন প্রজন্মের যুবকদের একটা কথা বলি, তোমরা রক্ত দান করবে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বয়স্ক শ্রোতা বন্ধু মন্টালিতে বিরাটি থেকে। আচ্ছা, আব্দুল হাদি বেলাইপাড়া খয়েরাটি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন, এক ফোঁটা রক্তের মূল্য অপরিসীম, রক্তের অভাবে অনেক অনেক রোগী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। বর্তমানে অনেক সংগঠন সামাজিক স্বার্থে রক্তদান শিবির করে থাকেন। আমরা মুর্শিদাবাদ ব্রেতার শ্রোতা পরিবার রক্তদান শিবির করে থাকি। এক ফোঁটা রক্ত কত মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা করে, এক ফোঁটা রক্তের মূল্য কত সেই বুঝবে যে এই অবস্থায় ব্লাড ব্যাংকের দরজায় ছোটাছুটি করেছে। একদম ঠিক। নজরুল ইসলাম উত্তরচর মাঝদিয়ার মুর্শিদাবাদ থেকে লিখছেন, নিজে বাঁচুন অপরকে বাঁচান, আপনার রক্ত অযথা নষ্ট না করে দান করুন, মৃতপ্রায় মুমূর্ষু রোগীকে বাঁচালে ঈশ্বরের অশেষ কৃপা লাভ করবেন ও মহানুভবতার পরিচয় দেবেন। রক্তদান মহৎ গুণ ও কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জীবনকে ধন্য করুন, শুভেচ্ছা রইল। একেবারে, অযথা নষ্ট বলতে নষ্টই, কারণ আমাদের শরীরে রক্ত একটা নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যায় এবং নতুন রক্ত তৈরি হয়, নতুন রক্ত বলতে রক্ত কণিকাগুলি তৈরি হতে থাকে। সুতরাং আমরা যদি রক্ত দিই এক বোতল একটা নির্দিষ্ট সময় অন্তর, আমাদের শরীর খুব তাড়াতাড়ি সেটাকে আবার তৈরি করে ফেলে। আর ওই যে বললাম, ওই যেহেতু ঘাটতি হলো এবং তাড়াতাড়ি তৈরি করতে হলো, তাতে কিন্তু আমাদের বোন ম্যারোটি উজ্জীবিত হয় এবং সেই যে রক্তকণিকাগুলি তৈরি হয় সেগুলি অনেকটি প্রাণ সঞ্চারিত হয়ে তৈরি হয়। এই যেমন সংগ্রহিত রক্ত, ওই যে বলছিলাম কতটা রক্ত দেওয়া হয়, মোটামুটি 350 থেকে 450 মিলির মধ্যে এক ইউনিট রক্ত ধরা হয়, 8 থেকে 10 মিনিট মতো সময় লাগে। আর একদম শুরু থেকে শেষ, মানে আপনি দিতে গেলেন, দেওয়েন, দেওয়ার পর একটু রেস্ট নেবেন, ওই 45 মিনিট মতো সময় আপনার জীবন থেকে, কি 1 ঘন্টা। আপনি যে রক্তটা দিলেন তাতে আপনার শরীর থেকে যে প্লাজমা, রক্তকণিকা যে প্লাজমা বেরিয়ে গেল, 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেটা পূরণ হয়ে যায়। লোহিত রক্তকণিকা পূরণ হতে 4 থেকে 8 সপ্তাহ সময় লাগে, আর যে আয়রনের ঘাটতিটুকু হলো সেটা হতে 6 থেকে 12 সপ্তাহ, মানে মোটামুটি ওই 3 মাসের মধ্যে আপনার শরীরের সমস্ত একটা সুস্থ আর এক বোতল রক্ত তৈরি হচ্ছে, যেটি আরও ভালো। কিন্তু আপনি যে রক্তটা দিলেন সেটা আবার কয়েকজনের প্রাণ বাঁচিয়ে দিল। তাহলে খুব অল্প সময়ের মধ্যে পূরণ হয়ে যেতে পারে। দেবেন কারা? 18 থেকে 60 বছর বয়সী মানুষজন দিতে পারেন, তবে ওই 95-96 নেওয়া হয়। সর্বনিম্ন ওজন হতে হবে কিন্তু 45 থেকে 50 কেজি মোটামুটি। হিমোগ্লোবিনের স্তর 12.5-এর ওপর হলে ভালো হয়। স্বাস্থ্য অবস্থা শারীরিকভাবে সুস্থ হতে হবে, জ্বর জারি ঠান্ডা সর্দি ইত্যাদি বেশি কিছু না থাকাই ভালো। সাধারণত প্রতি 3 মাস থেকে 4 মাস, পুরুষেরা 3 মাস এবং মহিলারা 4 মাস অন্তর প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। যদি কোনো ব্যক্তি সম্প্রতি অসুস্থ হয়ে থাকে, নির্দিষ্ট কিছু ওষুধ খান, তার বিশেষ কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নেবে না। তাই যারা রক্তদাতা, আপনারা রক্ত দিতে যাচ্ছেন, তারা যখন রক্ত দেবেন তখন আপনার কী বর্তমান শরীরের অবস্থা সেটা আপনি খুব খুলে ডাক্তারকে বলবেন, যিনি আপনার চিকিৎসা, রক্ত নেওয়ার আগে যে চিকিৎসক থাকবেন। তা কারণ রক্ত আপনি দিলেন তাতে আপনার ওই ওষুধের ফলে যেগুলো খাচ্ছেন, বা আপনি যদি সাম্প্রতিক কোনো ভাইরাল ফিভার বা ইত্যাদিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে আপনারও শরীরটা দুর্বল হবে দেওয়ার পরে, আর আপনার রক্তটা যা যে নেবেন তখন পরীক্ষা করে হয় বাদ যাবে, আর যদি কারোর শরীরে কোনোভাবে সেই মুহূর্তে লাগে তাহলে সেটাও কিন্তু সমস্যা হবে। বেশিরভাগ মানুষ রক্তদানের প্রাথমিকভাবে জীবন রক্ষাকারী অবদান হিসেবেই চেনে, কিন্তু ওই যে বারবার বলছি আপনার শরীরেও কিন্তু আয়রনের ভারসাম্য এবং আরও নানান হৃদযন্ত্রের উপকার এগুলোও কিন্তু হয়ে যাবে। একজন রক্তদাতা রক্তদানের আগে কিভাবে কি প্রস্তুতি নেবেন সে কথাই আমরা যাব, তবে একটু গান শুনে নিই।

সারা বিশ্বজুড়েই আন্দোলন, মানবতা রক্ষার, জীবন রক্ষার আন্দোলন, তাই সবাই সবার সঙ্গে হাতে হাত ধরে এগোবো। আচ্ছা, আপনি যে রক্ত দেবেন, তাহলে আপনি রক্ত দেওয়ার আগে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন? মোটামুটি এরকম বিশেষজ্ঞরা এরপরে বলবেন, সেটা হচ্ছে যে আপনার একটা মানসিক প্রস্তুতি দরকার হবেই, তার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রক্ত যেদিন দেবেন তার বেশ আগে থেকে, আগের দিন থেকে বা তার আগের দিন থেকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। ভীষণ আপনি খুব স্ট্রেসড হয়ে আছেন, সারাদিন প্রচুর পরিশ্রম করেছেন, এই অবস্থায় রক্ত কিন্তু দিতে গেলে একটু ভাবা দরকার বা চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। জল যেন আপনার শরীরে একদম খুব ভালোভাবে থাকে, আগের দিন থেকে জল খাচ্ছেন, সেদিন জল খাচ্ছেন, এটা রক্তচাপ ঠিক রাখতে এবং জলের মানে রক্তের জলীয় অংশ ঠিক রাখতে সাহায্য করবে। আপনি সুষম খাবার খাবেন যাতে আপনার মধ্যে শক্তি থাকে, আগের রাতে ভালোভাবে ঘুমোবেন, ক্লান্তি বা মাথা ঘোরার সমস্যা যেন না থাকে, কোনো রকম নেশার দ্রব্য সেগুলিকে কিন্তু পরিহার করে যেতে হবে। আপনি একটি ঢিলে ঢালা পোশাক পরে যাবেন এবং কিছু হালকা খাবার খেয়ে যাবেন, আমার মনে হয় কোনো ঝুঁকি থাকবে না। আবারও বলি, খালি পেটে রক্তদান করবেন না, রক্তদানের আগে পরে কোনো রকম কোনো নেশা করবেন না, অসুস্থ বা দুর্বল বোধ করলে রক্তদান এড়িয়ে যাওয়াটাই ভালো। রক্তদানের পর অন্তত দেড় ঘন্টা গাড়ি চালাবেন না,

0: রক্ত দেওয়ার পর কি করবেন? আবার পরবর্তী 24 ঘন্টায় বেশ খানিকটা জল খেতে হবে, একটু অতিরিক্তই জল খেতে হবে। এছাড়া আয়রন সমৃদ্ধ খাবার খান, আর যা সুষম খাওয়া হয়। খুব ভারী কঠোর কাজ বা ব্যায়াম না করা করলেই ভালো একটা। আর এছাড়া যদি সামান্য মাথা করে তাহলে একটু উপভোগে বসা বা যারা ওখানে থাকে দেখিয়ে দেবেন, কোনো সমস্যা সেভাবে বড় হওয়ার কথা নয়। সময় শেষ হয়ে আসছে, আমাদের বন্ধুরা কে আছেন দেখি। নমস্কার, কে আছেন?
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: বলুন।
1: হ্যালো,
0: বলুন, আমি শুনছি।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, আমি 10-12 জনকে রক্ত দান করেছি এবং আমরা ডাইরেক্ট গিয়ে রক্ত দান করি, মানে ওই সেবা সদন কিংবা কোন
0: মানে যার প্রয়োজন, যার প্রয়োজন তখন হসপিটালে গিয়ে দেন। শুভেচ্ছা।
1: হ্যাঁ দিদি ভাই দেখুন, কালকে আমার এক বন্ধু, রেডিও বন্ধু কিশোর কুমার দাস, ওনারও হার্ট অপারেশন হয়েছে, দুর্গাপুরে আছেন। উনি আমাকে খবর দিলেন যে আমার ডাক্তার বলেছে রক্ত লাগবে, তো আমি পৌঁছে গেছিলাম দিদি ভাই ওখানে, কিন্তু তার রক্ত লাগে নাই, কিন্তু আমি ছিলাম তার সাথে এবং দেখা করে এসেছি।
0: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আমাদের বন্ধু যার কথা বললেন, তিনি সুস্থ হয়ে উঠুন, আপনার সবাই ভালো থাকি। আরেকবার মনে করিয়ে দিই, মোটামুটি রক্ত দেওয়ার ক্ষেত্রে যারা দিতে পারবেন না বা কী কী শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, সেটা হচ্ছে হেপাটাইটিস বি বা সি, ম্যালেরিয়া বা HIV, হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপের সমস্যা, ক্যান্সার, হিমোগ্লোবিনের ঘাটতি, পুরুষদের ক্ষেত্রে 12.5, নারীদের ক্ষেত্রে 13 গ্রাম পার ডেসিবেলের নিচে থাকলে, অন্যান্য কিছু অসুখ যেমন এপিলেপসি, হাঁপানি, ডায়াবেটিস বা কিডনির অসুখ, গর্ভবতী বা সদ্যপ্রসবকালীন মায়েরা, যারা রক্ত পাতলা করার ওষুধ খান, কোনো অ্যান্টিবায়োটিক এই ধরনের কোনো ওষুধ খেয়েছেন, সেই কোর্স শেষ হওয়ার অন্তত 14 দিন পর্যন্ত রক্ত দেওয়া যায় না, কড়া ব্যথানাশক ওষুধ যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো থাকে। আমাদের আরেক বন্ধুর কাছে যাব। নমস্কার, নমস্কার, নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: হ্যালো নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
2: আমি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: দেখুন, মাস দুয়েক আগে আমাদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা সকলেই জানে। তো দেখুন, সেই সময় আমার হাজবেন্ডের প্রচুর রক্ত মানে শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, এবং অপারেশন করার আগে ডাক্তারবাবু বললেন 2 বোতল রক্ত লাগবে। তো আমার ছেলে সব রক্ত ওখানে হসপিটালে রক্ত পাওয়া যাচ্ছিল, ব্লাড ব্যাংকে ছিল, কিন্তু তার সত্ত্বেও আমার ছেলের দুটো বন্ধু, হ্যাঁ, দুটো বন্ধু 2 বোতল রক্ত দিল, এবং আরও অনেকজন মানে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অনেকজন গিয়েছিল এবং বলেছিল যত রক্ত লাগবে, 2 বোতল 4 বোতল যা লাগবে আমরা সবাই রক্ত দিতে রাজি, আমরা রক্ত দেব। হ্যাঁ, তো সেইভাবে মানে চললো, কিন্তু ওই 2 বোতল রক্ততে হ্যাঁ অপারেশনটা আর কি হলো। হ্যাঁ, তা মানুষ মানুষের পাশে দাঁড়ায়। দেখুন, ওদের রক্তের দাম তো আমি কোনোদিন পয়সা দিয়ে
0: না না, এটা পয়সায় হয়ই না, এটা দামই হচ্ছে মানবতা দিয়ে।
2: হ্যাঁ মানবতা। হ্যাঁ, ওরা যে ওই বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, সব আমার ছেলেরও বয়স এই 21+।
0: খুবই ভালো লাগলো
2: তাহলে রক্ত যে দিল, তাহলে আমি বলুন ওদেরকে কোনোদিনই মানে ওদের কাছে এতটাই কৃতজ্ঞ। হ্যাঁ, কোনো কিছু দিয়েই শোধ করা যাবে না,
0: একেবারে ওদের সঙ্গে আপনি মানবতার বন্ধনে বাঁধলেন। এবং অন্যের প্রয়োজনে আবার আপনি এরকম কোন মানবিক রূপ দেখাবেন, এটাই হচ্ছে পরপর চাওয়া। আমাদের সঙ্গে থাকুন। সত্যি কথায় এই তরুণ প্রজন্মের এগিয়ে আসা এবং ভূমিকাটাই আজকে কিন্তু আমাদের এই রক্তদাতা দিবসের আরেকটি বড় লক্ষ্য বা প্রাপ্তি বলা যেতে পারে। এই রক্তদানকে একটি সামাজিক আন্দোলনের রূপ পেয়েছে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বললাম এই আন্দোলন অনেকটা সফল, আর সেই তার প্রতিফলনই এই তরুণ প্রজন্মরা এবং একই সঙ্গে আগামী যারা আসছে।

0: সকলকে বলবো, 18 বছর পূর্ণ হওয়ার পর প্রথম রক্তদান জীবনের একটা অন্যতম স্মরণীয় উৎসব হওয়া উচিত। যাদের যাদের 18 পূর্ণ হচ্ছে, তারা প্রথম রক্ত দিয়ে সেটাকে স্মরণীয় করে রাখুন। ব্লাড ব্যাংকের গিয়ে আপনি রক্ত দিতে পারেন, কোনো শিবিরে দিতে পারেন, কোনো রোগীর প্রয়োজনে দিতে পারেন, বা 18 পূর্ণ হওয়ার পর উদযাপনের জন্য আপনি ব্লাড ব্যাংকে গিয়েও বলতে পারেন যে আমি রক্ত দেব, এবং রক্ত দিয়ে আমি আমার এই 18 বছরের তারুণ্যকে, আমার সমাজের প্রতি দায়িত্বকে, মানবতার প্রতি দায়িত্বকে আমি কিন্তু উদযাপন করব। আমরা অনেক বন্ধুদের চিঠি পেয়েছি, দু একটা চিঠি চট করে পড়ে নিই। নজরুল ইসলাম লিখছেন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, আপনার রক্ত অযথা নষ্ট না করে দান করুন। এরপরের চিঠি আমি সবগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে পড়ে দিচ্ছি। আজকে আমাদের অনেক বন্ধুরা চিঠি লিখেছেন, একই কথা বারবার যারা লিখেছেন তাদের কথাই যাচ্ছি না, মানে সেখান থেকে একটু ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি, কারণ রক্তের ইতিহাস টিতিহাস ইত্যাদি তো আমরা বললাম। কান্তনগর থেকে সুব্রত দত্ত অনেকটাই বড় করে লিখেছেন, সুন্দর লিখেছেন, কিন্তু একই কথা হয়ে যাচ্ছে। লিখছেন, প্রথমেই জন্মদিনে স্মরণ করি ও শ্রদ্ধাঞ্জলি জানাই মহান আমেরিকান বিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনারকে, যাঁর জন্মদিনে এই দিনটিকে পালন করা হয়। একেবারে তিনি রক্তের গ্রুপ প্রথম আবিষ্কার করেছিলেন। একদম শেষের দিকে উনি লিখছেন, রক্তদানে দাতার কোনো ক্ষতি হয় না, দান করা রক্তে অতি অল্প সময়ে আবারও মানুষের শরীরে তৈরি হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে প্রাণ বেঁচে যায় কোনো মুমূর্ষু মানুষের, যিনি হয়তো আমার বা আপনার অত্যন্ত প্রিয় কোনো আপনজন। তাই এক ফোঁটা রক্তের গুরুত্বের মূল্য নির্ধারণ করা অত্যন্ত কঠিন। আসুন আমরা সবাই পবিত্র দিনে নতুন করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর শপথ নিই। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখছেন, কান্তনগর বহরমপুর থেকে, এক ফোঁটা রক্তের দাম, রক্ত কোনো পরীক্ষাগারের কারখানায় প্রস্তুতকৃত বস্তু নয়, এটা জীবন থেকে জীবনের কাছে যায়। সেই অর্থের আর্থিক মূল্য নির্ণয় করা অসম্ভব, রক্ত শরীরের সহজাত একটি উপাদান। এবং উনি শেষে গিয়ে লিখছেন, একে অন্যের প্রতি মানবিক হতে শেখায়, কোনো অর্থের বিনিময়ের মূল্যায়ন করা যায় না, সমাজের স্বার্থে বছরে অন্তত একবার রক্তদানে আগ্রহী হওয়া উচিত। আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আবারও আমরা এই কথা বলতে বলতেই শেষ করব।
1: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
2: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
1: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
2: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: একদম শেষ থেকে ঝটপট কিছু চিঠি আমরা হোয়াটসঅ্যাপ চিঠি যা পেয়েছি, এটি লিখছেন অদিতি দা সোরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখছেন যে আমরা কোন রক্ত কোনো জাত বিচার করে না, রক্ত সবাইকে এক সূত্রে বাঁধে। ওরাহর হাই স্কুলে আমরা একবার রক্তদান করেছি, কোনো শরীরের ক্ষতি হয় না, রক্ত কয়েকদিনের মধ্যেই শরীরের পূর্ণ হয়ে যায়। মহৎ কাজে সবাই এগিয়ে আসুন। রজত বিশ্বাস চাঁদপুর নদিয়া, বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, রক্তের দাম টাকা দিয়ে মাপা যায় না, পরিবারের মুখে হাসি ফোটায় অসুস্থ মানুষ রক্ত পেলে। আমরা ভাবি রক্তদান করলে হয়তো আমাদের ক্ষতি হবে, কিন্তু বিষয়টা একদম ভুল। চিকিৎসকের পরামর্শে নিয়মিত বিরতিতে সঠিকভাবে রক্তদান করা যায়। আসুন আমরা একটা সুস্থ সমাজ করি, এক ফোঁটা রক্ত জীবনের সমান। ঠিক, এক ফোঁটা রক্তের দাম ওই জীবন। এরপরে চিঠিটা মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল লিখছেন, সমাজের উপকারের জন্য আমরা রক্তদান করে থাকি, রক্তদান মহত্তান, যেসব রোগী রক্তের অভাবে মারা যায় তাদের আমরা আর মরতে দেব না, আমরা সকলে মিলে সরকারি বেসরকারিভাবে রক্তদান করব এবং মানুষকে বাঁচাবো। ঠিক কথা। এরপরে রিডা রায় মণ্ডল বহরমপুর

0: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।

0: তোমাদের প্রিয় স্বর্ণোদ্যাধুর গাওয়া একটা গান শুনিয়ে দিলাম। আমরা রয়েছি আবৃত্তির আসরে, আমাদের সঙ্গে আছে আজকে শ্রীবিদ্যা, আরাত্রিকা, ঋষান, সৌরদীপ্ত, অভিরাধা আর প্রিয়াল। সবাই একটা করে কবিতা শুনিয়ে দিয়েছে, এবারে কিন্তু কবিতার দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। শুরু করে শ্রীবিদ্যাকে দিই দ্বিতীয় কবিতা, বলো।
1: শ্রীবিদ্যা জানা, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছামতী কবিতাটি পাঠ করব। যখন যেমন মনে করি তাই হতে পারে, যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতী নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি করব মনের কথা দুই পারেরই সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ে ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ। জলের উপর ছলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছেন ঘাটের থাপ, সেইখানেতেই কারা সবাই রয়েছে চুপচাপ। কোনে কোনে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। একধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, টাঙার পানি চেয়ে চেয়ে করবে গা ছমছম।
0: খুব সুন্দর বলেছে শ্রীবিদ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ইচ্ছামতী। ভারী সুন্দর করে আবৃত্তি করলো শ্রীবিদ্যা, খুব ভালো। আচ্ছা, এবারে কাকে ডাকবো? পরের বন্ধু চলে এসো চটপট।
2: আমার নাম আরাত্রিকা দাশগুপ্ত। আজকে আমি কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতা পুরনো ধাঁধা পাঠ করব। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে। ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য। হিন তিন ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়।
0: শুনলাম আরাত্রিকার আবৃত্তি, আরাত্রিকা দাশগুপ্ত। হ্যালো
3: হ্যালো,
0: বলো বলো, নাম বলো, কে বলছো?
3: আমার নাম আরুষ।
0: আরুষ?
3: হ্যাঁ।
0: আচ্ছা, কোথেকে বলছো?
3: আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, শাহজাদপুর থেকে বলছি।
0: বেশ, কি শোনাবে বলো?
3: আমি একটা গল্প শোনাবো।
0: গল্প? গল্প বললে অনেকটা সময় চলে যাবে, তুমি ছোট করে কিছু একটু বলো। কোন কবিতা বলো তোমার লেখা হতে পারে, বা অন্য কোনো কিছু।

0: গোটা একটা গল্প বলতে গেলে তো আমার পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে, তাই না? স্টুডিও বন্ধুরা বসে আছে, তাদের কথা শুনতে হবে, ফোনে আরো অনেক বন্ধুকে আসার সুযোগ দিতে হবে। সেই জন্য সকলকে আমরা এটাই অনুরোধ করি, ছোট্ট ছোট্ট করে বলো, গান করো কি কবিতা বলো, যাতে অনেক বেশি বন্ধু আসরে আসার সুযোগ পায়, কেমন? আচ্ছা দেখি স্টুডিওর বন্ধু এবারে কি বলছে।
1: আমার নাম ঋশান মণ্ডল, আমি আজকে কবি সুকুমার রায়ের লেখা কবিতা কাঠবুড়ো পাঠ করব। হাড়ি নিয়ে দাড়ি মুখ কে যেন কে বৃদ্ধ, রোদে বসে চেটে খায় ভিজে কাঠ সিদ্ধ, মাথা নেড়ে গান করে গুনগুন সঙ্গীত, ভাব দেখে মনে হয় না জানি কি পণ্ডিত, বীর বীর কি যে বকে নাহি তার অর্থ, আকাশেতে ঝুলঝুলে কাঠে তাই গর্ত, টেকু মাথা থেতে ওঠে গায়ে ছোটে ঘর্ম, রেগে বলে কে বা বোঝে এসবের মর্ম, আরে মোলো গাধাগুলো একেবারে অন্ধ, বোঝে না কোনো কিছু খালি করে দ্বন্দ্ব, কোন কাঠে কত রস জানে না কো তত্ত্ব, একাদশী রাতে কেন কাঠে হয় গর্ত, আশেপাশে হিজিবিজি আঁকে কত অঙ্ক, ফাটা কাঠ ফুটো কাঠ হিসাব।

0: কোন কাঠে কেন থাকে গর্ত?
1: কাঠবুড়ো। সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতা শোনালো কে? ঋষান বলেছে। আচ্ছা, এবারে বাকিরা, পিয়াল আছে, সৌরদীপ্ত, কে বলবে বলো এবার? টেলিফোনের বন্ধুই বা কি বলবে? হ্যালো,
2: হ্যালো, নমস্কার, আমি একটি রবীন্দ্রসঙ্গীত করে শোনাচ্ছি।
1: আচ্ছা, তোমার নামটা বলো, তোমার সঙ্গে তো আলাপই হলো না।
2: চিত্রা মন্ডল বলছি।
1: ও, কোথায় বাড়ি তোমার?
2: পূর্ব মেদিনীপুর থেকে।
1: পূর্ব মেদিনীপুর, বেশ, এবারে গাও।

যুতে নইলে মোদের রাজা শনে মিলব কি তত্ত্বে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নয় গোজা নয় দাসের রাজা দাসের দাস হতে।

0: বাহ, সুন্দর হয়েছে গান, সুন্দর গান শোনালো টেলিফোনের বন্ধু। এবারে স্টুডিওর বন্ধু, তুমিও শোনো।
1: সৌরদীপ্ত সোম, আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বশিষ্ঠ মহামুনি কবিতা আবৃত্তি করব। রান্নাঘরের পাশে একটুকু জমি, সেটা খেলা করিতাম আমি আর অমি। ছাই জমেছিল ঠিক পাহাড়ের মতো, পোড়া কয়লায় তারে সাজিয়েছি কত। পুঁতেছি তেঁতুল বিচি তারই এক ধারে, সেটা গাছ হয় কি না তাই দেখি বারে। রোজ রোজ জল দিই সকালে বিকেলে, দুধ কিছু বাকি রাখি তাও দিই ঢেলে। একদিন ভোরে দেখি দুটি কচি পাতা, মাটির উপর থেকে তুলি আছে মাথা। দিনে দিনে দু চারিটি ডাল দিল পেতে, আমার সমান হলো দুই বছরেতে। একটি সে গাছ, সেই আমাদের বোন, আমরা দুভাই শেথা রাম লক্ষণ। বশিষ্ঠ মহামুনি তাঁরও বাসা আছে, ভুয়ে তার দাড়ি লোটে জটা লাগে গাছে। শেথায় হরিণগুলো মেনেছিল পোষ, লড়াই করিত এসে যত রাক্ষস। নবছর হলো যবে আমার বয়স, হঠাৎ বনের খেলা হয়ে গেল শেষ। বাবা গেল কালনায় রানাঘাট থেকে, আমারে কলিকাতায় মার কাছে রেখে। রাত্রিরে বালিশের পরে মাথা থুয়ে, তেঁতুল গাছের কথা রোজ ভাবি শুয়ে। আর সেই তপবন নেই সেইখানে, বশিষ্ঠ মুনি আজ কোথা কে জানে।
0: কি সুন্দর কবিতা, সৌরদীপ্ত আবৃত্তি করল। এবার কে বলবে বলো? সবাই দুটো করে বলেছে প্রিয়াল আর অভিরাধা, তাই তো নামটা তোমার, কে আগে আসছো?
2: আমার নাম অভিরাধা চক্রবর্তী।
0: অভিরাধা, হ্যাঁ।
2: আমি বিদ্রোহের গান কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা পাঠ করব। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো তবে আজ বিদ্রোহ করি। আমরা সবাই যে যার প্রহরী, উঠুক ডাক, উঠুক তুফান মাটিতে পাহাড়ে, জ্বলুক আগুন গরিবের হাড়ে, কোটি কড়া ঘাত পৌঁছুক দ্বারে, ভীরুরা থাক। মানব না বাধা, মানব না ক্ষতি।

0: চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি সাধ্য কার? রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন, চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার। খ্যাতির মুখেতে পদাঘাত করি, গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি, ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দরে মৃত্যুপণ। দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে, বসে থাকবার বেলা নেই মোটে, রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোণ। ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি, বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি, খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি, কোথায় প্রাণ? দেখবো পারে আজও আছে কারা, খসাবো আঘাতে আকাশের তারা, সারা দুনিয়াকে দেব শেষ নাড়া, ছড়াবো দান। জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান, জানি রক্তের পেছনে ডাকবে সুখের বান।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এতক্ষণ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
2: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
3: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
2: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
3: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন আবারও আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন সাদের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে।
4: দাবি কবুল নাই কর, যুদ্ধ কষ্ট হয়ে করে তরে অন্নদান, সন্ন করে নিজ রূপ অপরিশোভিত, বংশী করে নিজ রূপ অপরিমোহিত, খাই জল ধরে তরুণ সব শির।
5: হয়ে গেল, টাটা, সুন্দর হয়েছে, আবার পরের দিন কথা হবে, কেমন? ভালো থাকবে, টাটা। আর আমার স্টুডিও একেবারে রেডি হয়ে বসে আছে প্রিয়াল, তাই না?
6: আমার নাম প্রিয়াল ভট্টাচার্য, ক্লাস 4, স্কুল শ্রী সারদা মিশন।
5: আচ্ছা,
6: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ি
5: বলো।
6: এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 720। সাদা সুতোয় জাল বুনে সে, হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। হেনকালে কখন আখি পড়ল ঘুমে ঢুলে, স্বপ্নে তার বয়স খানা বেবাক গেল ভুলে, ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে।
5: বা প্রিয়াল শোনালো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আজকে আমার সঙ্গে কজন ছিল, পাঁচ বন্ধু না ছয় বন্ধু, শ্রীবিদ্যা, আরাত্রিকা, ঋষান, সৌম্যদীপ্ত, অভিরাধ্যা, প্রিয়াল, ছজন, ছজন মিলে আবৃত্তির আসরটা জমিয়ে দিয়েছে। আজকে দুটো করে কবিতা বলেছি, সবাই খুব সুন্দর বলেছে। কথা ছিল গানই শুনবো, কারণ গানের বন্ধুরাও চুপচাপ বসে আছে। তাহলে চলো আর একটু সময় নষ্ট না করে আমরা একটু গান শুনে নি। প্রথমে একটা ছড়ার গান গাইবে।

0: যশশ্রী, ঠিক বললাম নামটা, যশশ্রী ছড়ের গান গাইল। আচ্ছা, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনব। বলো তোমার নামটা আগে বলো, তারপরে কি গাইছো সেটা বলো, কেমন? এসো।
1: আমার নাম অস্মিতা বরাট, আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।

বাহ, খুব সুন্দর। আজকে গানের আসরে আমরা দুটো গান শুনে ফেলেছি, ছড়ার গান, যশশ্রী শোনালো আর অস্মিতা শোনালো রবীন্দ্রসঙ্গীত, খুব ভালো হয়েছে। আমাদের সময় তো ফুরিয়ে এসছে, আজকে হাতে আর মোটেও সময় নেই। সবাই খুব ভালো থেকো। আজকে যে বন্ধুরা স্টুডিওতে এসেছিলে, আবৃত্তি শোনালে, গান শোনালে, সবাইকে অনেক অনেক আদর। যে বন্ধুরা দূরে বসে আসো শুনছিলে এতক্ষণ, তাদেরও অনেক আদর করে দিলাম। অনেক শুভেচ্ছা সবার জন্য। খুব ভালো থাকো সকলে। আবার পরের রবিবার দেখা হবে, তখন অনেক গল্পও হবে। আজকে চলি, টাটা। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শ্রাবন্তী মৈত্র।

নমস্কার, আজকের গানের ভেলায় সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক স্বাগত। যার কণ্ঠে একসময় গোটা বাংলা মেতে উঠেছে, বাংলা সঙ্গীত জগৎকে বছরের পর বছর ধরে সমৃদ্ধ করেছেন যিনি নিজের গানে, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, প্রথম গানটি শুনেই আপনারা বুঝতেই পেরেছেন আমি বলছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের কথা। তার গানগুলির মধ্যে দিয়ে যিনি চিরকাল বেঁচে থাকবেন শ্রোতাদের মনে। তাই আজকের গানের ভেলায় একবার ফিরে দেখা, একবার ছুঁয়ে যাওয়ার চেষ্টা নির্মলা মিশ্রের সেই অসাধারণ গানগুলিকে, যেগুলি সুরের মাধুর্যে তার প্রতিভায় একেবারে অনন্য হয়ে আছে।

0: এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, নিঃসন্দেহে তার অত্যন্ত জনপ্রিয় একটি গান। পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এই কালজয়ী গানে সুরারোপ করেছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। এমন দরদ দিয়ে নির্মলা মিশ্র গানটি গেয়েছিলেন যে আজও বাঙালি আন্দোলিত হয় এই গানে। কয়েক প্রজন্মের কাছে এই গানটি অত্যন্ত প্রিয়। দেখি একজন শ্রোতা বন্ধু, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি আনন্দবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: অজস্র তো গান গিয়েছেন এবং সেই সমস্ত গানের তো পেছনে যে অন্তরালের গল্পগুলো সেগুলোও খুব আকর্ষণীয়। আমি সেরকমই দুটি গল্পের কথা বলি। প্রথমটা হচ্ছে রবীন্দ্র জৈন এবং নির্মলা মিশ্র জুটি, আমাদের একটা মানে মণিকাঞ্চন যুগ যাকে বলা হয়। এবং উনি যখন নির্মলা মিশ্রকে দিয়ে গান গাওয়াচ্ছেন, তো সেই সময় একবার ওনার ছেলেকে দেখলেন, নির্মলা মিশ্র ছেলেকে রবীন্দ্র জৈন দেখলেন, মানে দেখলেন মানে বুঝলেন যে ওর একটা ছেলে আছে, তার সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো।
0: আচ্ছা।
1: এবং

0: আপনার ছেলেকে উনি অত্যন্ত আদর করে কাছে ডেকে বললেন যে তাহলে যখন ছেলে আছে তাহলে ছেলেকে নিয়ে একটা গান আপনার জন্য করি। করে সেই বিখ্যাত গান করা হলো সোনা মেঘে রোদের ঢিলমিল, দেখে কখন হাসি খিলখিল। আরেকটি গানের কথা বলবো, এটা নিয়ে আমার একটা খুব ছোট্ট স্মৃতি আছে। আমাদের এখানে নির্মলা মিশ্র একটি অনুষ্ঠানে গাইতে এসেছিলেন এবং আমি তখন একদম মানে স্কুলের শেষ দিকে বা মানে একদম টিমে পড়ি, তো আমি গিয়ে বলেছিলাম যে একটু আবেশের মুখ দিকে গানটা শোনাবেন। তখন আমাকে বললেন তুমি আমাকে এই গান শোনাতে বলছো, আমার প্রেশার কত জানো, আমার কত শরীর খারাপ, খুব এত শরীর খারাপ নিয়ে এই গান গাওয়া যায় না। তারপরে অনুষ্ঠান শুরু করলেন, আমরা বসেছি, উনি বললেন এই ছেলে যে আমার কাছে আবেশে মুখ দিকে গানটা শুনতে চেয়েছিলে উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললেন এই গানটা কার লেখা জানো? আমি হ্যাঁ, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রতন মুখোপাধ্যায়ের সুর, এবং একটি বিখ্যাত ইংরেজি কবিতার অনুসরণে পুলক বন্দ্যোপাধ্যায় এই গান লিখেছিলেন। বললে বা তুমি তো সব জানো, তাহলে তো তোমাকে বউ কথা কও শোনাতেই হবে। করে আবেশে মুখ দিকে এই গানটি তিনি শুনিয়েছিলেন। তো আজও যখন এই গান শুনি এবং নির্মলা মিশ্রের সেই অনুষ্ঠানটি মনে পড়ে এবং তার সেই আমাকে মানে আমার অনুরোধ রাখার কথাও মনে পড়ে। ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকুন। রবীন্দ্র জৈনের কথা উঠল তো, আরেকটি গান তোমার আকাশ দুটি চোখে, অত্যন্ত জনপ্রিয় গান নির্মলা মিশ্রের। ভবেশ গুপ্ত লেখা এই অসাধারণ গানটিতে সুরারোপ করেছিলেন রবীন্দ্র জৈন। বাংলা গানের ইতিহাসে প্রেমের গানের সংকলনে এটি চিরকালীন স্থান করে নিয়েছে। আসুন শুনি সেই গানটি।

নির্মলা মিশ্রের ডাকনাম ছিল ঝামেলা। তিনি জন্মেছিলেন গান বাজনার পরিবারে। ছোটবেলায় নাড়া বেঁধেছিলেন তার বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্রের কাছে। তখন থেকেই জোর কদমে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা শুরু করেন। কিন্তু সেই সময় আচমকাই তাঁর টাইফয়েড হয়। সেই সময় টাইফয়েড ছিল এক দুরারোগ্য ব্যাধি। সেই সময়কার প্রথিত যশা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের চিকিৎসায় নির্মলা সুস্থ হন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ায় অত ছোট বয়সেই তাঁর হৃদরোগ দেখা দেয়। বিধানচন্দ্র রায়ের কড়া নির্দেশ ছিল আর গান শেখা চলবে না। কিন্তু নির্মলাকে দমাইকে সবাইকে লুকিয়ে আধুনিক গান শিখতেই শুরু করেন। অনেক পরে তার বাবা তাকে এই ধরনের গান শেখার অনুমতি দেন। এরপরে একাধিক সঙ্গীত ব্যক্তিত্বের কাছে তিনি প্রশিক্ষণ নেন এবং প্রথম রেকর্ড 1957 সালে। অজস্র অবিস্মরণীয় গান গেয়েছেন নির্মলা মিশ্র। এই স্বল্প পরিসরে তো সব আজকে আমরা ছুঁতে পারবো না, তবু আধুনিক গান তো এতক্ষণ শুনলাম। এবারে একটি নির্মলা মিশ্রের কণ্ঠে আমরা লোকগীতি শুনি।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: 30শে জ্যৈষ্ঠের সকালে আপনার সুন্দর উপস্থাপনায় এই মনা মিশ্রের গানগুলো শুনে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমরা আগে এই গানগুলো গ্রামোফোন রেকর্ডে শুনতাম, কোনটা ছিল 78 RPM এর রেকর্ড, কোনটা ছিল 45 RPM, কোনটা ছিল 33 RPM।
0: সেসব

0: তো নস্টালজিয়ায় আক্রান্ত দিন।
1: এবং সেই রেকর্ড একটা সারফেস নয়েজ থাকতো, শুনেছিলাম গান, ওই প্রথম শুনেছিলাম প্রবীর মজুমদারের কথায় সুরে, ঘুমিয়েছিলাম মায়ের কোলে মাঝে কখন গেছে চলে। তারপরে একটি গান শুনেছিলাম ওনারই কণ্ঠে, যে মনে করো তুমি আমি মনে মনে চলে গেছি ওই গেরুয়া মাটির পথ ছাড়িয়ে, অসাধারণ লাগবে তখন সারফেস নয়েসের সঙ্গে এই গানগুলো বাজতো। আরেকটা ছিল ভূপেন হাজারিকার সুরে, সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়।
0: ঠিক আছে, এবারে আপনি শুনে এই গান, এই গানটি শোনাই এবারে,
1: আমাদের খুব ভালো লাগছে।
0: ধন্যবাদ,
1: ভালো থাকবেন,
0: আপনি ভালো থাকবেন, নমস্কার।

সবুজ পাহাড় ডাকে তার একটি আনন্দের গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় আর ভূপেন হাজারিকার সুর করা গানটি আজও সমানভাবে জনপ্রিয়। প্রায় 50 বছর আগে লেখা এই গানটি, এখনও কি ভীষণ জনপ্রিয় ভাবতেই অবাক লাগে। এবারে একটি ছায়াছবির গান, বিল্লমঙ্গল ছায়াছবি থেকে।

গানটি আমরা শুনলাম বিল্লমঙ্গল ছায়াছবি থেকে। নির্মলা মিশ্র একবার 2001 সালে দূরদর্শনের একটি বিশেষ অনুষ্ঠানে জিভের তলায় দুটো ওষুধ রেখে টানা গান গেয়েছিলেন প্রায় 2 ঘন্টা। আর এরপরে তার বাইপাস সার্জারি হয়। হ্যাঁ, এরকমই ডাকাবুকো ছিলেন নির্মলা মিশ্র। বিশেষ করে সঙ্গীত ছিল তার প্রাণ, তার জীবন, তার চেতনা। আর তাই এই স্বল্প পরিসরে আমরা তার খুব অল্প গানকে ছুঁতে পারলাম। তবু একদম শেষে আরেকটি অত্যন্ত জনপ্রিয় গান এবং তারও অত্যন্ত প্রিয় গান।

গানটি শুনছিলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আজকের গানের ভেলা এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলাম শ্রাবন্তী মৈত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য। উপস্থাপনায় অর্পণ চিন্না এবং মৌলি সরকার।

0: স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে সকাল 11টা বেজে গেছে।
1: হ্যাঁ, আর আজকের দিনটা হলো রবিবার, অবশ্যই ছুটির দিন। আর যুববাণীর রবিবারের আসর মানেই কিন্তু একুশে সাহিত্য।
0: তবে মৌলি, আজকের আসরেরও আমরা বাংলা সাহিত্যের কোন বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা যদি শ্রোতা বন্ধুদের জানিয়ে দেওয়া যায় তাহলে বোধ হয় বিষয়টা বেশ ভালো হয়, কি না?
1: একদম। যদি একটু ক্যালেন্ডারের পাতার দিকে একবার যদি খেয়াল করি আমরা, কারণ খেয়াল করাটা দরকার, কারণ 12ই জুন আমরা যে দিনটা পেরিয়ে এসেছি সেই দিনটা পালন করা হয়েছে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার।
0: আর এই দিনটাকে মাথায় রেখেই আজকের আসরে আমরা বাংলা সাহিত্যের এমন কিছু গল্প এবং কবিতাকে তুলে ধরার চেষ্টা করব বা চেষ্টা করেছি যেগুলো সাধারণভাবে বলা যেতে পারে কিছু চরিত্র, যে চরিত্রগুলোর আদতে কিন্তু থাকা উচিত ছিল পাঠশালায় বা বিদ্যালয়, কিন্তু ভাগ্যের পরিহাসে তাদের জায়গা হয়ে গেছে কোনোভাবে কলকারখানায়, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়।
1: একদম একদম। আর আজকের আমাদের অনুষ্ঠানের শুরুতেই প্রথম যে গল্প রয়েছে সেটা হলো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে না শুরু করলেই নয়, কবিগুরুর লেখা গল্প পোস্টমাস্টার। আর গল্পের পটচরিত্র বা মানে যেটা আমরা দেখতে পাই সেটা একদম প্রথম যেটা শুরু হয় সেটা একদম একটা প্রত্যন্ত গ্রামে,
0: যে গ্রামের নাম উলাপুর। তরুণ পোস্টমাস্টার এসেই বুঝতে পারলেন যে এখানে তার সময় কাটানো কিন্তু খুব কঠিন হবে, আর হবে নাই বা কেন, তিনি খোদ কলকাতার একজন মানুষ। সেই কলকাতা ছেড়ে একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, সেটা হচ্ছে উলাপুর, সেখানে এসে পৌঁছেছেন। আর এই যে সেখানে এসে তিনি পৌঁছেছেন, তো সেখানে কোনোভাবে তো তাকে সময় কাটাতে হবে, তাই সেই সময় কাটানোর হদিশ তিনি কিভাবে খুঁজে পেলেন বলতো মৌলি?
1: যতদূর আমি পড়েছি গল্পটা, সেখানে বলা আছে যে এখানে মানে পোস্টমাস্টার যখন সেই গ্রামে আসেন, সেখানে এসে তার এক তরুণ অনাথ কিশোরীর সঙ্গে পরিচয় হয় যার নাম ছিল হচ্ছে রতন। পোস্টমাস্টার বাবুর ফাই ফরমাসের কাজ করে দেওয়ার জন্যই তার সঙ্গে মোটামুটি যোগাযোগ তৈরি হয়েছিল রতনের।
0: আর যেহেতু পোস্টমাস্টারের চাকরির বেতন খুবই কম, তাই নিজের রান্না নিজেকেই করতে হয়। কিন্তু রতনের যেই আবির্ভাবটা হলো সেই মুহূর্তে কিন্তু কি হলো না, এই বিভিন্ন ঘরোয়া কাজ, রান্নাবান্নার কাজ যেগুলো করতে হচ্ছিল সেগুলো কিন্তু তিনি রতনের কাছ থেকে সেই সাহায্যগুলো পেতেন, এবং রাত্রিরে যে রান্না করে দেওয়া বা জল তুলে রাখা স্নানের জন্য সেই সমস্ত সাহায্য কিন্তু রতনই করছিল।
1: একদম। আর পোস্টমাস্টার কিন্তু আদতে শহুরে মানুষ, তাই খুব স্বাভাবিকভাবেই সময়ে কিছুতেই কাটতে চাইতো না। তো এরপর তিনি ঠিক করলেন যে রতনকে লেখাপড়া শেখাবেন। তো সেই মতন লেখাপড়া শেখানো শুরু হলো। দুপুরবেলা পোস্টমাস্টার রতনকে ডেকে পাঠালেন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে বসে কাঁচা পেয়ারা খাচ্ছিল। হঠাৎ করে দাদাবাবুর ডাক শুনে সে দৌড়ে গেল। পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো।
0: এবং সমস্যাটা কোথায় হলো না, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ সবকিছুই যখন আস্তে আস্তে শুরু হলো, মানে ওই বলে না কিছু কিছু সময় আমাদের জীবনের ভালো মুহূর্তগুলো যখন শুরু হয় তখন ভাগ্যের পরিহাসে আমরা সেই সময় খারাপ মুহূর্ত বা খারাপ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই, সেটাই কিন্তু হয়েছিল।
1: হ্যাঁ।

0: এরকম যে হঠাৎ শরীর খারাপে পড়লেন কিন্তু আমাদের পোস্টমাস্টার বাবু, আর শরীর খারাপ থেকে যখন সেরে উঠলেন তখন ঠিক করলেন যে আর নয়, এবার কলকাতায় বদলিটা করে নিতেই হবে।
1: একদম। আর বদলির আবেদন তিনি দিলেন, কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, বদলির আবেদন কিন্তু খারিজ হয়ে গেল। আর এই যে খারিজ হতে পারে বদলির আবেদন, সেটা কিন্তু একেবারেই তিনি ভাবতে পারেননি। আর শেষমেশ চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতা ফিরবেন, এটাই ঠিক করলেন। কিন্তু একটা অনাথ কিশোরী সামান্য ভালো থাকার জন্য পোস্টমাস্টার বাবুর বিভিন্ন কাজের সঙ্গে যে জুড়ে ছিল, এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে একটা ছেদ হলো।
0: একদম। আর রতনের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বিভিন্ন দিক ভাবনা চিন্তা করে শেষমেশ একাই ফিরতে হলো পোস্টমাস্টার বাবুকে। যে ছোট ছোট মানুষগুলোর আমাদের এই সমাজে ভালো থাকাটা নিতান্তই খুবই দরকার, যে ছোট ছোট মানুষগুলোর ছোট্ট হাতে রং পেন্সিল থাকার কথা, সেই মানুষটার হাতে হঠাৎ রান্নার কাঠ, ভারী লোহার বালতি, এগুলো উঠে আসে। আর এইভাবেই অভাবী সংসারের রোজকার জীবনের গল্পটা চাইলেও কিন্তু রামধনুর মতন রঙিন হয় না, তাদের জীবন সাত রং ধূসরতার মধ্যেই আটকে থেকে যায়।
1: তবে আমরা গানে গানে তো রামধনুর ছোঁয়া দিতেই পারি,
0: অবশ্যই।
1: তাই আপাতত লোপামুদ্রা মিত্র কিন্তু এক ছুট্টে আকাশের খোঁজ দিচ্ছে। রইল তোমার জন্য লোপামুদ্রা মিত্র, আর তার উপরে ফিরে আসছি আবার। তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ, এবং আমার সঙ্গে রয়েছে
0: আমি মৌলিক।

0: স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: শিশু শ্রমিকদের মানে উল্লেখ যে যে সাহিত্যে আমরা পেয়েছি এখনও পর্যন্ত, সাহিত্য এবং কবিতায়, সেই সাহিত্য এবং কবিতাগুলো নিয়েই আমরা আজকে তোমাদের সঙ্গে গল্প করছি। এবার আমরা যে গল্পগুলো বলছিলাম সেটা ছিল একদম শুরুতে যেটা বললাম তোমাদের, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। সেখানে তো আর রতনের পড়াশুনো করাটা চুকেই গেল আলটিমেটলি, তারপরে আর হয়ে উঠল না। কিন্তু এইভাবে তো অনেক গল্প থাকে। এবার আরেকটা যেটা গল্প সেটা হচ্ছে বলবো তোমাদেরকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি।
3: আমাদের বা আমরা আমাদের চারপাশের বিভিন্ন ধরনের পেশার মানুষদের সংস্পর্শে তো আমরা আমাদের জীবনে আসি, এবং আমরা আমাদের জীবনের একটা খুব বড় বদভ্যাস আছে, সেটা সকলেরই কম বেশি রয়েছে। সেটা হচ্ছে, ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে মনে হলো যে পাশে যে মানুষটি আর কি অন্য একটা কাজের সঙ্গে লিপ্ত, যে মানুষটি আমার যে পেশার সঙ্গে সেই পেশার সঙ্গে লিপ্ত নয়, আমি দেখে ভাবছি আহা কি মানুষটার ভালো জীবন, এই মানুষটার যখন যা পারছে করতে পারছে, এটা বিক্রি করছে ওটা বিক্রি করছে, এইভাবে চলছে, এর সঙ্গে গল্প করছে ওর সঙ্গে গল্প করছে, কিন্তু তার জীবনটাও যে হ্যাসেল ফ্রি নয়, তার জীবনটাও যে একদমই স্বাভাবিকভাবে চলছে না, এটা কিন্তু আমরা ভাবতে পারি না।
2: একদম, অবশ্যই
3: তার জীবনেও যে সমস্যা রয়েছে সেটা কিন্তু আমরা চট করে বুঝতে পারি না।
2: এটা আমরা প্রত্যেকেই মনে করি, যাকে আমরা সামনে দেখি মনে হয় তাদের জীবনটা খুব সহজ, আসলে সেটা নয়। আবার তার মনে হয় যে আমার জীবনটা হয়তো খুব সহজ, এটাও হয়। কিন্তু আমাদের লেখক এখানে তুলে ধরেছিলেন যে যে মানুষেরা তাদের রোজকার জীবন নির্বাহ করেন মাছ ধরার মধ্যে দিয়ে, তাদের জীবনের কিছু কঠিন বাস্তব পরিস্থিতি উঠে এসেছে এই গল্পের মাধ্যমে।
3: আর এই যে আমাদের রোজকার জীবনে কিছু চোখে না পড়ার ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি গল্পের মাধ্যমে মাছ ধরার মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জীবনেরই কিছু অজানা গল্প আমরা এর স্বাদ পেয়েছি গল্পের মাধ্যমে। দারিদ্র্যের কারণে এই সমস্ত পরিবারের শিশুরা খুব অল্প বয়স থেকেই পরিবারের আয়ের বিভিন্ন উৎসের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো জড়িয়ে থাকে সেগুলিতে নিজেদের অজান্তেই তারা জড়িয়ে পড়েন। খুব ছোট্টবেলা থেকেই ছোট ছোট মানুষগুলো যাদের রোজকার জীবন কাটা উচিত পাঠ্যবই আর রং পেন্সিলের ভিড়ে, তাদের শৈশবটা কোথাও গিয়ে কাটে মাছ ধরা, মাছ বাছাই করা, জাল মেরামত করা বা মাছ বাজারে নিয়ে যাওয়া, এই সমস্ত বিভিন্ন গৃহস্থালির কাজের মধ্যে দিয়ে।
2: আর এই ছোটবেলা থেকে কিন্তু শিক্ষার সুযোগ থেকে তারা একদম বঞ্চিত হয়ে যায়, শুধুমাত্র জীবিকার তাগিদে শ্রমে নিযুক্ত হয়। কিন্তু অর্পণ, একটা বিষয় ভেবে দেখো যে এই শিশুদের শ্রম পরিবারকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের শৈশব, শিক্ষা, স্বাভাবিক বিকাশ আকস্মিকভাবে কিন্তু থেমে যায়।
3: তাই খুব স্বাভাবিকভাবেই শিক্ষালাভ বা শৈশবের স্বাভাবিক আনন্দ উপভোগের সুযোগ তাদের কিন্তু খুব কম। পরিবারের বেঁচে থাকার প্রয়োজনে শিশুদের শ্রম একটি অনিবার্য বাস্তবতা দিয়ে কিন্তু তাদের জীবনে ধরা দেয়।
2: একদম। আর আমরা যেমন শিল্পীর সৃষ্টি দেখে অবাক হই, ঠিক তেমনভাবেই মানিক বন্দ্যোপাধ্যায় তার কলমের জাদুতে শিশুশ্রমকে তুলে ধরেছেন তার গল্পের আঙিনায়। তিনি শিশুশ্রমকে কিন্তু সমর্থন একেবারেই করেননি,
3: একদম,
2: বরং সমাজের অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র্যের নির্মম চিত্রটা খুব নিপুণভাবে এঁকেছেন তার কলমের কালিতে। তার দৃষ্টিতে বারবার ধরা পড়েছে শিশুদের শ্রমে নিযুক্ত হওয়া কোনোভাবেই কাম্য নয়, বরং অর্থনৈতিক সমস্যার ফলাফল। শিশুদের শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশ দারিদ্র্যের কারণে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে বারবার, আর এই বাস্তবতাই ফুটে উঠেছে উপন্যাসের মাধ্যমে। ভালো থাকার ইচ্ছে আমাদের সবার মনের মধ্যেই থাকে, আর যে ছোট মানুষগুলোর মনের মধ্যে রামধনু রঙের খেলে বেড়ানোর কথা, তাদের জীবনে একটু ভালো থাকার উৎসটা শ্রমের বিনিময়ে হোক, এটা কিন্তু আমরা কখনোই চাই না।
3: আর ওই যে মৌলি যেটা বললো যে রামধনুর রং, মানে যে মানুষগুলোর জীবনে মানে জীবনটায় আলোতে আলোতে ঢাকার কথা ছিল, সেই মানুষগুলোর জীবন কোনোভাবেই অন্ধকার হয়ে যাওয়াটা উচিত নয়। রইল তোমার জন্য গান, আর তার আগে তোমার জন্য রয়েছে একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি গানের ওপারে। তোমার জন্য গান রইল অনুপম রয়ের কণ্ঠে।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
0: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং

0: ডাক্তারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15-17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
0: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
1: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
0: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
1: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: फिल्म गानेर पर एवं तारपर एकटा विज्ञापन बिरति আর আমরা আজকে আছি একুশে সাহিত্য নিয়ে তোমাদের সঙ্গে গল্পে। অবশ্যই আর গল্পে যাওয়ার আগে তোমাদেরকে বলছিলাম পদ্মা নদীর মাঝির কথা। এবার আমরা বলবো তোমাদেরকে এমন কিছু একটা, এমন একটা গল্প যেটার মানে কি বলবো, এত গল্পের কথা আমরা বলছি, সেই গল্পগুলোর মধ্যে দিয়ে যে চরিত্রকে আমরা তুলে ধরছি সেই চরিত্রগুলোর ডেস্টিনেশন হওয়ার কথা ছিল স্কুল, কিন্তু ভাগ্যচক্রে শৈশব বন্দী হয়েছে শ্রমের কঠিন বাস্তবতায়।
3: আর এরপর আমরা যে গল্পে যাব সেই গল্পের নাম হচ্ছে পুঁই মাছা। বুঝলি, এই গল্পের মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের চারপাশের সমাজের কঠিন পরিস্থিতির গল্প কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন।
2: একদম। গ্রামের সাধারণ মানুষ সারাদিন অভাব অনটনের মধ্যেও জীবনযাপন করে। তাদের সুখ দুঃখ আশা নিরাশা এবং সংসারের ছোট ছোট এই ঘটনাই কিন্তু গল্পের মূল উৎস। তবে বন্ধুদের কাছে এই গল্পের নামকরণের পেছনের গল্পটাও কিন্তু বলতে হয়।
3: সেই গল্পটা হচ্ছে যে এই পুঁই মাছা, তার কারণ হচ্ছে পুঁই শাকের মাছা পরিবারের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা বই নিয়ে চলেছে। এটি শুধুমাত্র সবজি উৎপাদনের একটা মাধ্যম নয়, বরং পরিবারের সদস্যদের শ্রম, যত্ন এবং আবেগের প্রতীক। দরিদ্র সংসারে সামান্য একটি সবজিও অনেক বেশি মূল্যবান, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এই গল্পের নামের মাধ্যমে, বা গল্পের নামের সার্থকতা কিন্তু এখানেই আমাদের কাছে ধরা দেয়।
2: একদম। গল্পে দেখা যায় সংসারের প্রত্যেক সদস্য কোনো না কোনো ভাবে পরিবারের কাজে যুক্ত। বড়রা যেমন পরিশ্রম করে সংসার চালায়, আর ঠিক তেমনই ছোটরাও কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে। গ্রাম্য অঞ্চলের স্বাভাবিক জীবনযাপন উঠে এসেছে কবির কলমে। শিশুরা পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিবারের পাশে রয়েছে। তারা কিন্তু শুধুমাত্র দর্শক নয়, বরং সংসারের বিভিন্ন কাজে সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণও করছে।
3: আর্থিকভাবে সামান্য পিছিয়ে পড়া পরিবারের শিশুরা খুব ছোটবেলা থেকেই দায়িত্ববোধের শিক্ষা লাভ করে, আর এই সমস্ত কারণে বিভিন্ন স্বাভাবিক চাহিদার থেকে বঞ্চিত হয় শিশুরা, এবং দারিদ্র্যজনিত বাস্তবতার কারণে তারা খুব ছোটবেলা থেকেই পিঠে দায়িত্বের বোঝা চাপিয়ে নেয়। আর এই দায়িত্ববোধের পাঠ শিখতে গিয়ে তাদের রোজকার জীবনে যে রামধনুর মতো যে জীবনটা ছিল বা থাকা উচিত, সেটা কোথাও গিয়ে ওই অন্ধকারে মিলিয়ে গেছে।
2: একদম। আর এই অন্ধকারের মধ্যে যে শুধুমাত্র শৈশব পূর্ণতা পায় না তা কিন্তু নয়, এর সঙ্গে অপূর্ণ থেকে যায় তাদের জীবনের প্রাথমিক শিক্ষা।
3: একদম।
2: জীবনের যে সময়টা বর্ণের সঙ্গে পরিচয় ঘটা দরকার ছিল, সেই সময় তাদের পরিচয় হয় জীবনের কঠিন বাস্তব মুহূর্তগুলোর সঙ্গে। আর এরপর আমাদের ঝুলিতে কোন খোঁজ পাওয়া যাবে, কোন গল্পের খোঁজ আমরা দিতে পারি বন্ধুদের?
3: এরপরে যে খোঁজ রয়েছে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা।
2: বাহ, খুব পছন্দের একটা গল্প আমার হাঁসুলি বাঁকের উপকথা। কারণ এমন একটা গল্প না, মানে একটা নদীকে কেন্দ্র করে একটা গল্প, এবং সেখানে যে চরিত্রগুলো গড়ে উঠেছে সেগুলো খুব অন্যরকম চরিত্র।
3: নদীর নাম হচ্ছে অজয়। অজয় নদীর একটি বাঁক যা হাঁসুলি বাঁক নামে পরিচিত, আর এই অঞ্চলে বসবাস করেন কাহার সম্প্রদায়ের মানুষ। আর তাদের কথা যদি এক ধরনের বা এক কথায় বলা যেতে পারে, তাহলে বলতেই হয় যে তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটে বিভিন্ন ধরনের শ্রমে অংশগ্রহণ করে।
2: একদম। আর এই যে তোমাদেরকে বিভিন্ন চরিত্রের বিভিন্ন ধরনের শ্রমে অংশগ্রহণ করার কথা অর্পণ বলল, সেই শ্রমের আঙ্গিক কিন্তু নানান রকমের হয়। তারা জীবিকার জন্য জমিদারের কাজে একদিক থেকে যেমন নিয়োজিত, ঠিক তেমন ভাবেই কৃষিকাজে আবার অন্যদিকে মালবাহী শ্রমে এবং নানা ধরনের শারীরিক পরিশ্রমে যুক্ত থাকে।
3: তবে জানো মৌলি, তাদের মধ্যে কিন্তু কিছু কুসংস্কারও ছিল।
2: আচ্ছা, কিরকম কুসংস্কার?
3: সেটা হচ্ছে এই, যেমন তারা মনে করত যে পূর্বপুরুষদের নিয়ম মেনেই তাদের সমাজে চলতে হবে এবং এক কথায় তারা পূর্বপুরুষদের প্রথা সংস্কার এবং সেই সঙ্গে সামাজিক নিয়মকানুন এইগুলোর প্রতি কিন্তু খুব অনুগত ছিল, এইগুলো কোনোভাবেই ভাঙা যাবে না, এটাই তারা ভেবে নিয়েছিল, অনেকটা কবিগুরুর অচলায়তনের মতো।
2: একদম একদম একদম। উপন্যাসের এক জায়গায় দেখা যায় যে আধুনিকতার প্রভাব ধীরে ধীরে হাঁসুলি বাঁকের সমাজে প্রবেশ করছে। এই যেমন ধরো রেল লাইন, শিল্পায়ন, নতুন কর্মসংস্থান, বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ, এই সব কিছুর সঙ্গেই আস্তে আস্তে কিন্তু কাহার সম্প্রদায় পরিচিত হতে শুরু করেছে। আর এখানেই শুরু হলো আরো এক সমস্যা।
3: সেটা কিরকম?
2: এই পরিবর্তনের ফলে পুরনো বিশ্বাস ও নতুন বাস্তবতার মধ্যে একটা অবশ্যই দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং তাই হয়। একদিকে প্রথা ও সংস্কারের প্রতি আনুগত্য, আবার অন্যদিকে উন্নত জীবনযাত্রার প্রতি আকাঙ্ক্ষা। এই দ্বন্দ্ব কিন্তু গভীরভাবে প্রকাশ পেয়েছে এই উপন্যাসের মধ্যে।
3: আর এই যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এবং বিভিন্ন ধরনের যে যোগাযোগের মাধ্যমে একটা ধাক্কা লেগেছে তাদের মধ্যে, এইগুলো যেমন রয়েছে, কিন্তু সেই সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে কাহার সম্প্রদায়ের যে শিশুরা তাদের জীবনও কিন্তু বিভিন্ন কঠিন পরিস্থিতির কথা বলছে। শিশুদের জীবন বড়দের জীবন থেকে যে খুব একটা আলাদা তা কিন্তু একেবারেই নয়। ছোট ছোট মানুষগুলো পরিবারের বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে, কৃষিকাজে সাহায্য করে, সেই সঙ্গে বড়দের সঙ্গে নানা ধরনের শ্রমে সাহায্য করে, খেলাধুলার এবং শিক্ষার খুব একটা সুযোগ কিন্তু তারা পায় না। তাদের বেশিরভাগ সময়টাই জীবনের কেটে যায় শ্রম জাতীয় কাজে অংশগ্রহণের মধ্যে দিয়ে।
2: একদম। শিশুরা হচ্ছে সমাজের সংস্কার, বিশ্বাস এবং জীবনধারা ছোটবেলা থেকেই কিন্তু আত্মস্থ করে, ফলে তারা অল্প বয়সেই প্রাপ্তবয়স্কদের মতোই দায়িত্বশীল হয়ে ওঠে। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাটানোর মাধ্যমে তাদের ছোটবেলাটা অনেকটাই কিন্তু অন্যরকম ভাবে স্বাভাবিকতার তুলনায় গড়ে ওঠে। আর ঠিক এই কারণেই তাদের স্বাভাবিক বিকাশ অনেকটাই বাধাপ্রাপ্ত হয়।
3: আর এই গল্পে যে সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কাহার সম্প্রদায়, এই সম্প্রদায়ের ক্ষেত্রে তারা মনে করে যে শ্রম শুধুমাত্র জীবিকা নয়, তাদের একটা পরিচয় হলো শ্রম। আর এর একটা অদ্ভুত কারণ কি জানো? তাদের বিশ্বাস অনুযায়ী এই শ্রমই হলো তাদের জীবনের প্রধান ভিত্তি।
2: একটা অদ্ভুত ভাগ্যের পরিহাস, তাই না?
3: হ্যাঁ।
2: যে বয়সে ক্রিকেট ব্যাট, সহজ পাঠ, বর্ণ পরিচয়, ব্ল্যাকবোর্ড, চক, ফুটবল কিংবা গল্পের বইয়ে মুগ্ধ বানোর কথা ছিল, সেই বয়সে দাঁড়িয়ে তাদের জীবনের মূল মন্ত্র কিন্তু হয়ে যায় শ্রম।
3: আর শুধু তাই নয়, তাদের কাছে এর বিকল্প পথ সেটাও কিন্তু শ্রম। আমরা সবাই একটু ভালো থাকতে চাই, একটু ভালো রাখতে চাই আমাদের কাছের মানুষটাকে, পাশের মানুষটাকে। আমাদের কাছের মানুষটার ভালো থাকার হদিশ যেমন আমাদের কাছে থাকে, ঠিক তেমনি ভাবেই তার মুখের হাসিটাও কিন্তু আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু বজায় থাকে। কিন্তু সমস্যাটা কি জানো? আমরা উন্নতি বলতে পড়াশোনা এবং শিক্ষার মাধ্যমে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি, নিজেদেরকে আরো বেশি বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি পড়াশোনা এবং শিক্ষার মাধ্যমে। কিন্তু ওই মানুষগুলোর কাছে বিষয়টা একটু আলাদা।
2: একদম। তাদের কাছে ভালো থাকার হদিশটা কিন্তু লুকিয়ে রয়েছে ওই যে রাতে সবাই মিলে ভাতের ফ্যান ছেড়ে গরম ভাত খাওয়ার আনন্দে। যে মানুষগুলো রোজকারের জীবনে নুন আনতে পান্তা ফুরোয়, সেই মানুষগুলোর ভালো থাকার চাহিদাটা কিন্তু বড্ড সামান্য। আমাদের এখনকার রোজকার জীবনের সঙ্গে তাদের জীবনের পার্থক্য কিন্তু অনেকটা। আমাদের জীবনযাপন তাদের কাছে আকাশ কুসুম ভাবনা। তবে অর্পণ, এই সব কিছুর ওপরে একটা কথাই কিন্তু বারবার উঠে আসছে, সেটা হলো একটু ভালো থাকা। আর একটু ভালো থাকার হদিশ খুঁজতে গিয়েই ধাঁধার থেকেও জটিল হয়ে যায় এই ছোট্ট রামধনু জীবনগুলো।
3: ঠিক। আপাতত তোমার জন্য রাখবো একটা বিজ্ঞাপন বিরতি, আর বিজ্ঞাপন বিরতির ওপারে তোমার জন্য থাকবে সামন্তক মুখোপাধ্যায়।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন।
5: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
6: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
5: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन

0: টিফিন বক্সের গল্প শুনে আমরা ফিরলাম, কিন্তু আমরা তো আজকে যাদের কথা বলছি তারা কি অত সুন্দর সুন্দর খাবার খেতে পারে? জানি পারে না, কারণ তাদের হয়তো সেই সুযোগটা হয়ে ওঠে না বা সেই ভাগ্যটা তাদের নেই। কারণ এই যে ছোটোবেলা থেকেই কাজ করতে করতে তাদের আর না টিফিন বক্স খোলা হয়েছে না বই খোলা হয়েছে। এইবার আমরা এতক্ষণ যে গল্পগুলোর কথা বলছিলাম, সেই গল্পগুলোর পর আমরা যদি একটু কবিতার কথা বলি।
1: একদম, এই যে বিভিন্ন সময় আমরা দেখেছি কবি বা লেখক, তারা কিন্তু তাদের লেখনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে শিশু শ্রমের বিরুদ্ধে।
0: আর সেটা কখনো সরাসরি, কখনো নানান ইঙ্গিতের মাধ্যমে। তেমনই একটা কবিতা আমাদের সবার পরিচিত, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। একটি শিশু যখন জন্ম নেয়, ব্যবহারিক অর্থে সে একটি রাষ্ট্রের বা পৃথিবীর নাগরিক হিসেবে জন্ম নেয়, যার খাদ্য, শিক্ষা ও নিরাপত্তার অধিকার কিন্তু পাওয়ার কথা।
1: কিন্তু কবি সুকান্ত দেখাচ্ছেন শিশুটি জন্ম নিচ্ছে এক ধ্বংসস্তূপের উপর। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এই ধ্বংসস্তূপ হলো কাঠামোগত দারিদ্র এবং অসম অর্থনীতি।
0: একদমই তাই। আর যে বয়সে শিশুর হাতে বই বা খেলার সামগ্রী থাকার কথা, সেই বয়সেই তাকে অভাবের এই জঞ্জাল সরানোর কাজে কিন্তু নামতে হয়। শিশু শ্রমের মূল কারণটি হলো এই অসম সমাজ, যা শিশুকে শুরুতেই বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ের দিকে ঠেলে দেয়। আমরা দেখি কবির বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার আসলে শিশুশ্রম ও শিশু নিপীড়ন মুক্ত একটি নিরাপদ আর্থ সামাজিক কাঠামোর দাবি তুলছে এই কবিতার মাধ্যমে।
1: তবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবিলা করতে কিন্তু আমি তুমি আমরা সবাই কিন্তু মাঠে নেমে এই পরিস্থিতির মোকাবিলাটায় কিন্তু সামিল হতে পারি, তাই তো?
0: একদম অবশ্যই। আর এই সামিল হওয়ার জন্য কিন্তু সবাইকে আজকের এই অনুষ্ঠান শোনানো, আমাদের এই গল্পগুলো শোনানো, যাতে আমরা প্রতিবাদ করে তুলতে পারি। এখন সময় একটা ছোট্ট বিরতি, ফিরছি একটা বিরতির পর।
2: পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: ফিরলাম একটা বিরতির পর। তোমাদেরকে বলছিলাম শিশু শ্রম নিয়ে যে কবিতাগুলো আমাদের আছে বাংলায়, সেগুলোর কথা বা যে কবিতাগুলোর মাধ্যমে আমাদের কবিরা প্রতিবাদ করে তুলেছে।
1: আর আরও একটা খুব বিখ্যাত কবিতা আছে, যদিও সরাসরি সেখানে কোনো শিশু শ্রমের কথা উল্লেখ নেই, কিন্তু যা আছে সেটা আমাদের ভাবতে শেখায় অনেক গভীরে। সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনের লাইন হয়ে দাঁড়ায় এই কবিতা, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।
0: অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, রোদ্দুর কিন্তু এখানে মুক্ত শৈশব, স্বাধীন চিন্তা এবং শিক্ষার এক অন্যরূপ, কিন্তু বাস্তবতার চাপে তাকে কাজ নিতে হয়েছিল একটা অন্ধকার ছাপাখানায়।
1: আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা অসংখ্য অমলকান্তিকে দেখি, যারা হয়তো স্কুলে যেতে চেয়েছিল কিন্তু পেটের দায়ে তাদের জায়গা হয় গ্যারেজে, চায়ের দোকানে বা কোনো অন্ধকার কারখানায়।
0: সত্যি, এই একটি শিশুর মেধা এবং স্বপ্নকে গলা টিপে মেরে তাকে যখন নামমাত্র মজুরির বিনিময়ে যন্ত্রের মতন ব্যবহার করা হয়, তখন কিন্তু সেটা শুধু শারীরিক নয়, চরম মানসিক শিশুশ্রম। কবিতাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে অসংগঠিত শ্রম ক্ষেত্রগুলো প্রতিদিন শিশুদের শৈশব গিলে খাচ্ছে।
1: এরপর যদি আমরা একটু আধুনিক কবিদের কথা বলি, তাহলে প্রথমে চলে আসি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতা যিশু কবিতার কথা।
0: একদম, ফুটপাতে একা হেঁটে চলা ওই শিশুটি আসলে একজন ভবিষ্যৎ শিশু শ্রমিকের নিখুঁত প্রতিচ্ছবি। সমাজবিজ্ঞানের ভাষায় যে শিশুর গায়ে পরানোর মতো একটা সামান্য পোশাক জোটে না এবং রাস্তায় যার হাত ধরার মতন কোনো অভিভাবক নেই, সেই শিশুর গন্তব্য কোনোভাবেই স্কুল হতে পারে না।
1: এই টলমলে পা গুলো আরেকটু শক্ত হলেই পেটের দায় তাকে কাঁধে তুলে নিতে হবে প্লাস্টিক কুড়ানির বস্তা, অথবা তাকে দাঁড়াতে হবে কোনো মোটর গ্যারেজে।
0: সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির জানালার ভেতরে যাত্রীরা হলেন নিরাপদ ও বিত্তবান সমাজের প্রতিনিধি। তারা শিশুটিকে দেখছেন, কিন্তু কেউ গাড়ি থেকে নেমে তাকে বুকে টেনে নিচ্ছেন না বা তার দায়িত্ব নিচ্ছেন না।
1: এবং এই উদাসীনতাই সমাজের শিশু শ্রমকে টিকিয়ে রাখে। অসংগঠিত ক্ষেত্রগুলো ঠিক এই ধরনের অনাথ, ঠিকানাহীন এবং অরক্ষিত শিশুদেরই খোঁজে, কারণ এদের পারিশ্রমিক অত্যন্ত সস্তা, এদের কোনো আইনি অধিকার নেই এবং এদের উপর সহজেই জোর খাটানো যায়।
0: একদম। কবিতায় বলা হয়েছে শিশুটি একটি অলৌকিক বা মিরাকেল ঘটিয়েছে। পুরো শহরের উন্মত্ত যান্ত্রিক গতিকে সে তার অস্তিত্ব দিয়ে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছে। কিন্তু শিশু শ্রমের বাস্তবতা এটি একটি চরম ট্র্যাজেডি।
1: রাষ্ট্র যখন তার শিশুদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের অধিকার দিতে ব্যর্থ হয়, তখন শিশুদের এভাবেই রাস্তায় নেমে আসতে হয়। যে বয়সে তার নিশ্চিন্তে ঘুমানোর কথা, সেই বয়সে তাকে শহরের গতির সামনে দাঁড়িয়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হচ্ছে। অভাবের তাড়নায় তার শৈশবের মৃত্যু এইখানেই ঘটে গেছে।
0: একদমই তাই। সমাজের রূঢ় বাস্তবতার সামনে দাঁড় করা এই কবিতা, সত্যি এমন কত ছোট ছোট ফুলের মতন শিশুদের আমরা রাস্তায় দেখি রোজ, কিন্তু কিছু মানুষের হাত পা বাঁধা অথবা চোখে কালো কাপড়। এটাই হয়তো বলতে পারো আমাদের সমাজের অভিশাপ, কিন্তু যে অভিশাপ থেকে আমরা মুক্তি হয়তো কোনোদিনই পাবো না, কিন্তু চেষ্টা তো করতেই পারি।
1: চেষ্টা আমরা করে চলেছি এবং অনবরতই সেই চেষ্টার সম্মুখীন আমরা হয়েছি, এবং সেই চেষ্টার মাধ্যমেই আমরা পারি যে আরো একটা সুন্দর পৃথিবীর ছোঁয়া দিতে। যে মানুষগুলো, যে ছোট ছোট মানুষগুলো আমাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা যাদেরকে পরিচয় দিই, যে মানুষগুলো পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের পরের ভবিষ্যৎটাকে আরো বেশি সুরক্ষিত করার চেষ্টা করে, তাদের জন্য আমরা একটু ছোট্ট চেষ্টা করি না?
0: একদম। আর এইবার তোমাদের আরেকটি বিশেষ উপস্থাপনা তোমাদেরকে শোনাবো। আজ

0: আরও একটি বিশেষ দিন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এবং এই সম্পর্কে তোমাদের জন্য তোমাদের যুববাণীর বন্ধু সৈকত একটি উপস্থাপনা নিয়ে এসেছে, চলো শুনি।
1: মানবিকতার এক ফোঁটা বাঁচাতে পারে একাধিক জীবন। আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদান মহদ্দান। তোমার শরীরের কয়েক ফোঁটা রক্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে এমন অনেক রোগীর জীবন বাঁচাতে পারে। যতটা রক্ত আমরা দান করি অল্প সময়ের মধ্যেই তা কিন্তু আমাদের শরীরে আবার তৈরি হয়ে যায়। তবুও আমাদের মধ্যে কারোর কারোর মনে সংশয় থেকে যায়। সেই সংশয় দূর করতে আমি তোমার যুববাণীর বন্ধু সৈকত কথা বলে নিয়েছিলাম রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রান্তর চক্রবর্তীর সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু। 2026 সালের বিশ্ব রক্তদাতা দিবসের থিম ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি বা মানবতার এক ফোঁটা। একজন হেমাটোলজিস্ট হিসেবে আপনার দৃষ্টিতে এই বার্তাটি সাধারণ মানুষের মনের ভয় বা দ্বিধা দূর করতে কতটা ভূমিকা রাখে?
2: মানবতার এক ফোঁটা কথাটির সবচেয়ে বড় শক্তি হল এটি রক্তদানকে ভয়, সূচ, হাসপাতাল বা অসুখের ভাষা থেকে বের করে মানবতার ভাষায় নিয়ে আসে। একজন হিমাটোলজিস্ট হিসেবে আমি প্রতিদিন দেখি এক ব্যাগ রক্ত কোনো রোগীর জন্য শুধু একটা চিকিৎসা নয়, অনেক সময় সেটাই তার পরের সকাল দেখার সুযোগ। সাধারণ মানুষের মনে রক্তদানের ভয় থাকে, শরীর দুর্বল হবে কিনা, সংক্রমণ হবে কিনা, ব্যথা লাগবে কিনা, আবার রক্ত তৈরি হবে তো। এই ভয়গুলোকে শুধু তথ্য দিয়ে নয়, অনুভূতি দিয়েও দূর করতে হয়। মানবতার এক ফোঁটা মানুষকে মনে করিয়ে দেয় আপনার শরীরের সামান্য অংশ অন্য একজন মানুষের জীবনের বড় সহায় হতে পারে। এই বার্তাটি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে খুব কার্যকর হতে পারে, কারণ তারা শুধু দান নয়, অর্থপূর্ণ সামাজিক অংশগ্রহণ খোঁজে। রক্তদানকে যদি দোয়া নয় দায়িত্ব হিসেবে দেখা যায়, তাহলে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি অনেক শক্তিশালী হবে।
1: আচ্ছা, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া বা অ্যানিমিয়ার মতো রক্তের জটিল রোগে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়। কোনো জরুরি পরিস্থিতি বা রক্তদান শিবির ছাড়া বছরের সাধারণ দিনগুলিতে নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদাতার অভাব এই রোগীদের চিকিৎসায় কি কোনো সংকট তৈরি করে?
2: জরুরি দুর্ঘটনা বা বড় রক্তদান শিবিরের সময় মানুষ রক্তদানের কথা ভাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, ক্যান্সারের কেমোথেরাপি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা গুরুতর যে কোনো অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীদের প্রয়োজন উৎসবের দিনে হয় না, বছরের প্রতিটি সাধারণ দিনেও কিন্তু রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়ার শিশুরা সাধারণত নির্দিষ্ট ব্যবধানে রক্তের উপর নির্ভরশীল। সময় মতো রক্ত না পেলে তাদের হিমোগ্লোবিন কমে যায়, হৃদযন্ত্রের উপর চাপ পড়ে, বৃদ্ধি ব্যাহত হয়, স্কুল জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার হাসপাতালে ভর্তি হতে হয়। লিউকেমিয়ার কেমোথেরাপি নেওয়া রোগীদের শুধু আরবিসি নয়, প্লেটলেটেরও প্রয়োজন হতে পারে। প্লেটলেটের আয়ু কম, তাই এটি আগে থেকে অনেকদিন মজুদ করে রাখা যায় না। স্বেচ্ছা ও নিয়মিত রক্তদাতার অভাব হলে হাসপাতালগুলো রোগীর পরিবার নির্ভর বা রিপ্লেসমেন্ট ডোনেশনের উপর নির্ভর করতে হয়, যা একেবারেই কাম্য নয়। এতে চিকিৎসার সময় নষ্ট হয়, পরিবার মানসিক চাপে পড়ে এবং কখনো কখনো চিকিৎসা পরিকল্পনাও পিছিয়ে যায়। রক্তের রোগে চিকিৎসা শুধু ডাক্তার বা ওষুধের উপর দাঁড়িয়ে থাকে না, এটি দাঁড়িয়ে থাকে সমাজের নিয়মিত রক্তদানের উপর।
1: আমাদের সমাজে এখনো অনেকের ধারণা রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়ে বা কর্মক্ষমতা কমে যায়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একজন সুস্থ মানুষের নিয়মিত রক্তদান করলে তার নিজের শরীরে কি কি ইতিবাচক প্রভাব পড়তে পারে?
2: একজন সুস্থ, উপযুক্ত ও পরীক্ষিত ব্যক্তি নির্দিষ্ট নিয়ম মেনে রক্ত দিলে সাধারণত শরীর স্থায়ীভাবে দুর্বল হয়ে পড়ে না। রক্তদানের আগে দাতার বয়স, ওজন, হিমোগ্লোবিন, রক্তচাপ, নাড়ির গতি এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যিনি রক্তদানের উপযুক্ত নন তাকে কিন্তু রক্ত দিতে আমরা দিই না। রক্তদানের পর শরীর খুব দ্রুত তরল অংশ পূরণ করতে শুরু করে দেয়। লোহিত রক্তকণিকা ধীরে ধীরে অস্থিমজ্জায় আবার তৈরি হয়, তাই সঠিক ব্যবধানে রক্তদান করলে শরীরে স্বাভাবিক রক্ত তৈরির প্রক্রিয়া সক্রিয় থাকে। তবে এটিকে শরীর পরিষ্কার করার উপায় বা রোগ সারানোর পদ্ধতি হিসেবে প্রচার করা কিন্তু ঠিক নয়। রক্তদানের মূল উদ্দেশ্য অন্যের জীবন বাঁচানো। নিজের শরীরে সম্ভাব্য উপকার থাকলেও সেটি কিন্তু গৌণ। হৃদয়ের স্বাস্থ্যের বিষয়ে অনেক জনপ্রিয় ধারণা আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে নির্ভরযোগ্য বার্তা হলো সুস্থ মানুষের জন্য নিয়ম মেনে রক্তদান কিন্তু নিরাপদ। রক্তদান করলে স্থায়ী দুর্বলতা, কর্মক্ষমতা কমে যাওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অধিকাংশ দাতা সামান্য বিশ্রাম, জলপান ও খাবারের পর স্বাভাবিক কাজে ফিরে যেতে পারেন।
1: আজকাল প্রযুক্তির সাহায্যে এক ইউনিট রক্ত থেকে লোহিত রক্তকণিকা, প্লাজমা এবং প্লেটলেট আলাদা করে একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। এই কম্পোনেন্ট থেরাপি বা রক্তের উপাদানের সঠিক ব্যবহার এবং এর অপচয়, এগুলো রোধের সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা কতটা জরুরি?
2: আজকের ট্রান্সফিউশন মেডিসিনে এক ব্যাগ রক্ত মানে একটি রোগীর লাভ, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। একটি ইউনিট রক্ত থেকে লোহিত রক্তকণিকা, প্লাজমা, প্লেটলেট, এমনকি কখনো ক্রায়োপ্রেসিপিটেট এরকম বিভিন্ন উপাদান আলাদা করা যায়, ফলে একই দানের মাধ্যমে কিন্তু একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব। যে রোগীর অ্যানিমিয়া আছে তার প্রয়োজন আরবিসি, যার প্লেটলেট কম তার প্রয়োজন প্লেটলেট, যার ক্লটিং ফ্যাক্টরের সমস্যা তার প্রয়োজন প্লাজমা বা নির্দিষ্ট ফ্যাক্টর। সবাইকে হোল ব্লাড দিলে অনেক সময় প্রয়োজনীয় অংশ দেওয়া হয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে এবং মূল্যবান রক্তের কিন্তু অপচয় হয়। তাই সাধারণ মানুষকে কম্পোনেন্ট থেরাপি সম্পর্কে জানানো জরুরি, কারণ এতে তারা বুঝতে পারবেন একবার রক্তদান মানে কিন্তু বহু স্তরে জীবন রক্ষা, একই সঙ্গে ব্লাড ব্যাংক, হাসপাতাল ও চিকিৎসকদেরও র্যাশনাল ইউজ অব ব্লাড বা যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে। রক্ত কোনো সাধারণ পণ্য নয়, এটা ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, এটি জীবন্ত সামাজিক সম্পদ। তাই সঠিক রোগীকে সঠিক সময় সঠিক উপাদান দেওয়াই কিন্তু আধুনিক রক্ত ব্যবস্থাপনার মূল নীতি।
1: রক্ত নেওয়ার আগে দাতার সুরক্ষায় এবং নেওয়ার পর গ্রহীতার সুরক্ষায় কোন কোন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং করা বাধ্যতামূলক? এছাড়া রক্তদানের পর একজন রক্তদাতার দ্রুত স্বাভাবিক ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য আপনার পক্ষ থেকে কি কি লাইফস্টাইল বা ডায়েট পরামর্শ থাকবে?
2: রক্তদানের আগে দাতার সুরক্ষার জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলকভাবে দেখা উচিত। দাতার বয়স ও ওজন, পূর্ববর্তী অসুস্থতার ইতিহাস, ওষুধ সেবনের ইতিহাস, সাম্প্রতিক জ্বর বা কোনো সংক্রমণ, রক্তচাপ, নাড়ির গতি এবং হিমোগ্লোবিন। উদ্দেশ্য একটাই, দাতা যেন রক্ত দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত না হন। আর গ্রহীতার সুরক্ষার জন্য দানের পর রক্তের গ্রুপিং, আরএইচ টাইপিং, অ্যান্টিবডি স্ক্রিনিং বা কম্প্যাটিবিলিটি টেস্টিং এবং ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন স্ক্রিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস এবং ম্যালেরিয়ার মতো সংক্রমণে স্ক্রিনিং করা হয়। নিরাপদ রক্ত মানে কিন্তু শুধু রক্ত পাওয়া নয়, পরীক্ষিত, উপযুক্ত ও সঠিকভাবে সংরক্ষিত রক্ত পাওয়া। রক্তদানের পর দাতার জন্য আমার পরামর্শ খুব সহজ, রক্তদানের আগে ও পরে পর্যাপ্ত জল পান করুন, খালি পেটে রক্ত দেবেন না। রক্তদানের পর কিছুক্ষণ বিশ্রাম নিন, সেদিন অতিরিক্ত ভারী ব্যায়াম, দীর্ঘক্ষণ রোদে থাকা বা ভারী জিনিস তোলা একটু এড়িয়ে চলুন। আয়রন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মাছ মাংস, শাকসবজি, খেজুর, কিশমিশ, গুড় এবং ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু বা আমলকি খেলে রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। সবশেষে বলবো, রক্তদান কোনো অসাধারণ বীরত্ব নয়, এটি সুস্থ মানুষের একটি সহজ, নিরাপদ এবং গভীর মানবিক কাজ। আপনার এক ফোঁটা মানবতা হয়তো কারো পুরো জীবনটাকে আবার চলতে সাহায্য করবে।
1: এতক্ষণ তোমাদের শোনালাম রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রান্তর চক্রবর্তীর সঙ্গে কথোপকথন। তাহলে চলো আমরা সকলে মিলে অঙ্গীকার করি, আমাদের সাধ্যমতো রক্তদান করে আমাদের চারপাশের মানুষজনকে আমরা আরও ভালো রাখার চেষ্টা করব। এতক্ষণ তোমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু সৈকত। আবার ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।
0: এতক্ষণ তোমরা শুনলে সৈকতের উপস্থাপনা। আর এইবার একটা দারুণ ব্যাপার যেটা আমরা প্রত্যেক দিন যুববাণীর অনুষ্ঠানে তোমাদেরকে শোনাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেট। আর আজকের আপডেট নিয়ে চলে এসেছে সৌরিক। আর একটু দেরি না করে চলে যাব একদম সরাসরি ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেটে।
3: সৌরিক যাচ্ছে গোটা বিশ্ব। শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দেখতে দেখতে অলরেডি আমরা গ্রুপ স্টেজের অনেকগুলো ম্যাচ কভার করে তৃতীয় দিনে অলরেডি চলে এসেছি। আর আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের থার্ড এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু সৌরিক। ভারতীয় সময় ঠিক রাত 12:30 যে ম্যাচটা শুরু হলো, কাতার ভার্সেস সুইজারল্যান্ড, একটা দুর্ধর্ষ ম্যাচ। শুরুতে আমি একটা কথা বলতে চাই, এই যে ম্যাচটা ড্র হলো, এই ড্রটা কিন্তু কাতারের জন্য জয়ের সমান। আমি আসছি এই বিষয়ে, তবে তার আগে সুইজারল্যান্ডের বিষয়ে একটু কথা বলি। শুরু থেকেই সুইসরা অ্যাটাকিং মোডে ছিল এবং গোটা ম্যাচ জুড়ে অসম্ভব কনফিডেন্সের সঙ্গে কাতারের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে থাকে, যেটা কিন্তু খুব একটা ভালো ছিল না প্রথম থেকেই। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে কাতারের ডিফেন্স খুব একটা ভালো পারফর্ম করতে পারছিল না। তবে একটা কথা বলতেই হয়, প্রথম 10 মিনিটেই কিন্তু ড্যান অ্যান্ডয় দুটো বড় অপরচুনিটি তৈরি করেছিল, তবে তা সত্ত্বেও কিন্তু কোনো লাভ হলো না, কারণ কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা দুর্দান্তভাবে সেভ করলো, মানে হ্যাটস অফ যাকে বলে। ঠিক 17 মিনিট পরে ম্যাচের প্রথম ডেডলক ভাঙলো পেনাল্টি থেকে, অবশ্যই এটা সুযোগ করে দিল মাহমুদ আবুনাদা সুইস মিডফিল্ডার রেমো ফ্রয়লারকে ফাউল দেওয়ার পরে। ব্রিল ইম্বালো খুব ঠান্ডা মাথায় স্পট কিক থেকে সুইজারল্যান্ডকে 1-0 এগিয়ে দিল। যখন ফুল টাইম তখন অবধি মনে হচ্ছিল যে আর কোনো সুযোগ নেই, কারণ সুইজারল্যান্ড কোনো সুযোগ করে দিচ্ছে না। সুইজারল্যান্ডের একটা এলোপাথারি অ্যাটাকিং মোড আজকে কাতারের ওপর ভীষণ পরিমাণে প্রেশার ক্রিয়েট করেছে। তবে মজার বিষয়টা কি জানো, ইটস এ গেম, এনিথিং ক্যান হ্যাপেন এট দ্য লাস্ট মোমেন্ট। ফুল টাইমের পর লাস্ট 5 মিনিটে যখন মনে হচ্ছিল যে সুইজারল্যান্ড পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, তখনই ঘটে গেল ম্যাচের সব থেকে বড় চমক। লেফট উইং থেকে হোমাম আহমেদের বানানো একটা চমৎকার ক্রসে লাফিয়ে উঠে দুর্দান্ত একটা হেডার গোল করলো কাতারের ডিফেন্ডার বোয়ালেম খুকি। শেষ মুহূর্তে ট্যাকটিক্যাল পরিবর্তনের জন্যই কিন্তু ম্যাচটা 1-1 শেষ হলো, এবং খুব বুদ্ধিমানের সঙ্গে দুর্দান্ত টাইমিংয়ের মধ্যে হেডার করে ওয়ালেম খুকি কাতারকে একটা ঐতিহাসিক ড্র এনে দেয়। যেটা আমি শুরুতেই বলেছিলাম, এই ড্র কাতারের জন্য জয়ের সমান, কারণ এই ড্রয়ের ফলে কাতার ফুটবল ইতিহাস বিশ্বকাপের মঞ্চে তাদের প্রথম পয়েন্ট অর্জন করার গৌরব লাভ করলো। রাত যখন 3:30 তখন গোটা বিশ্ব এক নারকীয় হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী দেখেছিল মেটলাইফ স্টেডিয়ামে। দুর্ধর্ষ একটা ম্যাচ, মরক্কো ভার্সেস ব্রাজিল, এই যেন এক শিয়ানে শিয়ানে লড়াই, মানে কেউ কাউকে এক জমিও ছেড়ে দেবে না। গোটা ম্যাচ জুড়ে মরক্কোর যে মিডফিল্ড ডমিনেশন, সেটা আবারও মনে করে দিল 2022 সালে সেই মরক্কো যে তাবড়তাবড় টিমদেরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। 21 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের একটা চোখ ধাঁধানো থ্রো বল খুঁজে নেয় ইসমাইল সাইবেরিকে, কারণ ইসমাইল সাইবেরির নাম অলরেডি ওই বলটাই লেখা ছিল, তা না হলে ইসমাইল সাইবেরির এটা ডেবিউ গোল হতো না। ঠিক তারপর 31 মিনিটে গোল খাওয়ার পর খেই হারিয়ে ফেলা ব্রাজিলকে ম্যাচে ফেরান নান আদার দ্যান ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গুইমারেসের থেকে বল পেয়ে ডি বক্সের বাম দিক থেকে দুর্দান্ত স্কিল দেখিয়ে ভেতরে কাটেন এবং নিখুঁত ও জোরালো শটে ইসাইন বেনোকে পরাস্ত করে এক এক ড্রতে নিয়ে আসে। তবে এই ম্যাচটা ড্র হতো না, আসলে মরক্কোর হাই প্রেসিং এবং উইং ভিত্তিক আক্রমণ না ম্যাচটাকে বড্ড মিডফিল্ডে আটকে রেখেছিল। প্রথম 30 মিনিটে ব্রাজিল বল পজিশনে ধরে রাখলেও মরক্কোর ক্ষিপ্র কাউন্টার অ্যাটাকের সামনে তাদের বেশ সমস্যা দেখাচ্ছিল। এটা কিন্তু একটা খুব সিরিয়াস বিষয়, কারণ এরকম একটা ম্যাচে যদি 30 মিনিটস পরে যদি ছন্নছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে বা কোয়ার্টার ফাইনালসে বলো বা নকআউটসে বলো বা গ্রুপ স্টেজ কোয়ালিফাই করতেও কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া ব্রাজিলের ইঞ্জুরি সমস্যা, নতুন ফর্মেশন তো ডেফিনেটলি ছিল, কারণ এদের মিলিতাও, রদ্রিগো, এস্তাভেও এবং নেইমারের মতো তারকা প্লেয়াররা ইঞ্জুরি কারণে খেলতে পারলো না। ম্যাচের ভাগ্য মরক্কোর দিকে হেলে যেত যদি না পোস্টের নিচে অ্যালিসন বেকার প্রাচীর হয়ে দাঁড়াতেন। Definitely, তাই অ্যালিসন বেকার মেড দি ইম্পসিবল পসিবল অ্যাট দি এন্ড অব দ্য ম্যাচ। ম্যাচের অন্তিম মুহূর্তে মরক্কো যখন অল আউট আক্রমণে যায় তখন পরপর দুটি নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন এই লিভারপুল কিপার। অন্যদিকে মরক্কো রক্ষণভাগে কিন্তু নুসাইয়ার মাজরাও ও ইসাইন বোনো চমৎকার পারফর্ম করায় ফিনিসিয়াসরা আর লিড নিতে পারেননি। ভারতীয় সময়ে সকাল 6:30 শুরু হলো হাইতি ভার্সেস স্কটল্যান্ডের খেলা। স্কটল্যান্ড দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের ময়দানে দুর্দান্ত জয় নিয়ে নিজেদের মিশন শুরু করলো টাইটান আর্মি। অন্যদিকে 52 বছর পর মূল পর্বে খেলতে আসা হাইতি হারলেও স্কটিশদের কিন্তু কঠিন অ্যাটাকের মুখে ফেলেছিল। 27 মিনিটে চে অ্যাডামস হাইতির ডিফেন্স ভেঙে বল নিয়ে বক্সে ঢুকে একটু নিচু ক্রস বাড়াতেই মিডফিল্ডার জন ম্যাকগিন নিখুঁত ফিনিশিংয়ে গোল করল। লেফট উইং রাইট উইংকে খুব নিখুঁতভাবে ব্যবহার করেছে অ্যান্ডি রবার্টসন এবং গ্যাগেন ডক, যা হাইতির ডিফেন্সকে সবসময় ব্যস্ত রাখছিল। এবং তার সঙ্গে 1-0 ব্যবধানে গ্রুপ সি স্টেজে স্কটল্যান্ড 3 পয়েন্টস পেয়ে টেবিল টপে আপাতত রইল, পেছনে ব্রাজিল, মরক্কো ও হাইতি। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের 3rd এপিসোডে তোমাদের সঙ্গে ছিলাম আমি সৌরিক।
4: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর আর একটু আগেই যে ম্যাচটা শেষ হলো ফিফা ওয়ার্ল্ড কাপের 2026 গ্রুপ ডি এর উদ্বোধনী ম্যাচে এক বড় সড়ো চমক দেখালো অস্ট্রেলিয়া। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে টার্কিকে 2-0 ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফুটবল টিম। ম্যাচে শুরু থেকে টার্কির বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালো, ট্যাকটিক্যাল পরিপক্কতা এবং নিখুঁত কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে ম্যাচটি গ্রিপে নিয়ে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া গ্রুপ ডি থেকে নকআউট পর্বে যাওয়ার দৌড়ে বেশ এগিয়ে গেল। আর টার্কি তাদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদেরকে।
1: সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

0: যুবাবালের অনুষ্ঠান একুশে সাহিত্য এখানে শেষ হলো। উপস্থাপনায় অর্পণ চিন্না ও মৌলি সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: আবার ফিরে এলাম, সে কীভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। আরেকটা কথা সবাইকে বলি, হৃদয়টা সবাই যেন হয় রিফলা বলে, ওটা অনেকেই আমি দেখেছি বয়সশূন্য রয় হ্রস্বই বলে। এটা তোমাদেরও বলে দিলাম, যারা শিখছেন সকলকে বলি, হৃদয় হয় রিফলা বলো,
2: হৃদয়
1: হৃদয়
3: হৃদয়
1: হৃদয়। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা সে কীভাবে গোপন রবের এর সঞ্চারী থেকে করব প্রথমে, তারপর আবার পুরো গানটা। আর তোমাদেরও বলে দিই, তোমাদের ওই বলছিলাম না যে সে কীভাবে গোপন রবে, এটা যখন তখন আসবে। ওই যে যেখানটা আগের দিন দেখছিলাম যে একটা জায়গাতে একটুখানি অসুবিধে হচ্ছিল না, যে ওই যে হ্যাঁ হিয়া হিয়ায় জাগলো বাণীর পরেই একেবারে
2: ওই
1: হ্যাঁ তারপরে আবার কিন্তু সে কীভাবে, এটা কিন্তু পুরো গানটাতেই তাই হতে থাকবে। সঞ্চারী থেকে শুরু করি।

0: অন্য গানে দেখেছো কখনো যে ফার্স্ট লাইন এরকম ভাবে ফিরে আসে মাঝখানে? গানটা হচ্ছে বিউটিটা, এই গানের সৌন্দর্যটা সেখানে দেখো। আবার বলো এই যে পাখির গানে গানে,
1: এই যে পাখির গানে গানে
0: নামবে না,
2: হ্যাঁ
0: আবার
1: এই যে পাখির গানে গানে
0: নামছে না, রেসা রেসা

0: পরাণ দিল সারা, এই তো দিল দিল নাড়া।
1: হ্যাঁ, এই দুটোর তফাৎ। আচ্ছা, ওইটা হচ্ছে পরাণ দিল সারাটা আগে দেখাই।

0: দি লোটার রেসা সেকিটা একদম আলাদা বলো,
1: ওটা আলাদা বলো,
2: আবার কেটে দিয়ে
0: কেটে দিয়ে বিশ্ববিনাটা ওই এই তো দিল ওই শেষটা একদম আর কি,
2: এই তো দিল নাড়া।
0: হ্যাঁ,

0: আমি চড়ে
1: রেসা হচ্ছে
0: না, রেসাটা হচ্ছে না। এই তো দিল নাড়া শেকি, কিন্তু শেকিটাকে আবার আলাদা, হ্যাঁ হ্যাঁ শেকিটা আলাদা বলবে। তাহলে এই এই অবধি যত মানে আজকে যেটা শিখলাম এটা আগে একবার করে নাও, তারপরে দেখি আমরা। তাহার আশা
1: দ্বিতীয় লাইন,
0: হ্যাঁ তাহার আশা ঢাকা সেজে সৃষ্টি, আচ্ছা হ্যাঁ আরিতে বলো, তাহার আশা ঢাকা সেজে সৃষ্টি ছাড়া, এটাই বলো, এটাই বলো। এটা দুরকম ভাবে অ্যাকচুয়ালি মানে বাউলাঙ্গর হিসেবে, কিন্তু স্বরলিপি অনুযায়ী হাওয়ায় ঢাকা সে যে সৃষ্টি ছাড়া,
1: তালেই আছে
0: না, তালে ঠিক নেই, একটুখানি ইয়ে করবে না, সে যে, হ্যাঁ সে যে হলে আড়িতে হতো, এটা এটা আড়িতে নেই।
1: আচ্ছা
0: তাহলে কি প্রথম থেকে একবার পুরো গানটা যাই?

এই যে নাবিক, এই নাবিকের পেশা, পেশা হলো কি না জগতের জীবকে যুগে যুগে পার করা। তবে এবারের যে ভাবটি নিয়ে এসেছেন সেটি কিন্তু একটি নূতন ভাব। সেই ভাবটি কি না বলি সে

0: এতক্ষণ শুনছিলেন প্রচলিত ভক্তিগীতি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। এই কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি মান্য কার্যবিধি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত নথি যাচাই করে এই বিষয়ে একটি রিপোর্ট পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে। অন্যদিকে কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করে সংশ্লিষ্ট অর্ডারও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাইয়ের কাজে কারচুপি আড়াতে ব্লক ও মহকুমা স্তরে তদন্তকারী আধিকারিকদের পৃথক লগ ইন আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের এই জনকল্যাণ শিবিরগুলি। আগামীকাল অর্থাৎ 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের আইএএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে মাছ ধরার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় একটি ট্রলার আটক করেছে মৎস্য দপ্তর। গতকাল এফবি পারমিতা নামের ওই ট্রলারটিকে হরিপুর বন্দর এলাকা থেকে আটক করা হয়। প্রায় 1300 কেজি সামুদ্রিক মাছ তাতে ছিল বলে জানা গেছে। ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। বর্ধমান শহরের আজিরবাগান এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আলমারি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, গুরুত্বপূর্ণ নথি, জমির দলিল সহ অন্যান্য সামগ্রী। স্থানীয়দের অভিযোগ, প্রাক্তন বিধায়ক খোকন দাসের অনুগামীদের যাতায়াত ছিল এখানে, তারাই এই কাজ করেছে বলে অভিযোগ। পুলিশ উদ্ধার হওয়া জিনিসগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী এলাকায় গতকাল মাছ ধরার সময় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মৎস্যজীবী একটি পুকুরে মাছ ধরার সময় জালে ভারী বস্তু আটকে যেতে দেখে সেটি তুলে আনেন। পুলিশ অস্ত্রটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে অস্ত্রটি পুকুরের জলে পড়ে থাকতে পারে। কিভাবে অস্ত্রটি সেখানে এলো এবং এর সঙ্গে কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের পুকুরগুলিতেও তল্লাশি শুরু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অধিকাংশ জায়গায়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 24 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলা দু একটি জায়গায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি অঞ্চলের উপর দিয়ে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু একটি জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
3: पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
4: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
4: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে আর তোমাদের স্কুলও খুলে গিয়েছে, তো এখন বোধ হয় সকালে যেতে হচ্ছে স্কুলে, তাই না? আর এর মধ্যেই উত্তরবঙ্গে কিন্তু বর্ষা এসে গিয়েছে, আর কদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও এসে যাবে। তখন ওই ছাতা নিয়ে, রেনকোট নিয়ে বেরোতে হবে আর কি, তাই তো? তাই সে যাই হোক, আজকে তো রবিবার, গল্পদাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ কথা, বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? বেশ, ছোট্ট বন্ধুরা, আজকে কিন্তু একটা বিশেষ দিন। আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বা বিশ্ব রক্তদাতা দিবস। দেখো, রক্ত আমাদের শরীরের মধ্যে থাকে তো, আর এই রক্ত এমন একটা জিনিস যা কারখানায় তৈরি করা যায় না, টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া যায় না বাজারে, কিন্তু একজন মুমূর্ষু মানুষকে সেই রক্ত যোগান দিতে পারেন অন্য একজন মানুষই। মরণ তুমি হার মেনেছো রক্তদানের কাছে, একটু সময় করলে খরচ, একটা প্রাণ বাঁচে। রক্তদান মহৎ দান, তাই প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের উচিত নিয়মিত রক্তদান করা, যাতে তা কোনো মুমূর্ষু মানুষের চিকিৎসার জন্য লাগতে পারে। আর এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর 14 জুন সারা পৃথিবীতে পালন করা হয় এই বিশেষ দিন, বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 14 জুন কেন? হ্যাঁ, তার একটা কারণ আছে। 14 জুন দিবসটি পালনের আরও একটা তাৎপর্য রয়েছে, সেটা একটু নোট করে রাখো। রক্তের গ্রুপ, আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে যে রক্ত রয়েছে তার একটা গ্রুপ আছে তো, তো সেই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল ল্যান্ডস্টেইনার। নামটা মনে রেখো, কার্ল ল্যান্ডস্টেইনার। তার জন্ম হয় 1868 সালের 14 জুন, তাই তাঁর জন্মদিনে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। রক্তের গ্রুপ যেমন এ, বি, ও, এবি ইত্যাদি আবিষ্কারের জন্য ল্যান্ডস্টেইনারকে নোবেল পুরস্কারও প্রদান করা হয়েছিল। হ্যাঁ, তোমরা জানো যে প্লাস মাইনাস অর্থাৎ রিসার্স ফ্যাক্টরও একটা বিষয়, যারা একটু উঁচু ক্লাসে পড়ো তারা জানো, কিন্তু বিষয়টা হচ্ছে এই কার্ল ল্যান্ডস্টেইনারই সর্বপ্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, আর তাই তাঁর জন্মদিন 14 জুন পালন করা হয় গোটা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে। আজকেই সেই দিন, বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়তো তোমার পাড়াতেও হয়েছে, হয়তো তুমি অন্য জায়গা থেকেও খোঁজ পাচ্ছ, সেখানেও রক্তদাতা রক্তদান শিবির হয়েছে। কিন্তু এখনই তুমি রক্তদান করতে পারবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে তোমাকে আগে। আর তারপর তুমি অবশ্যই একজন সচেতন নাগরিক হিসেবে রক্তদান করবে, বড় হয়ে তারপর কিন্তু, কেমন? এটা মনে রেখো। তাহলে আজকে তো একটা বিশেষ দিন, আর একটা বিশেষ কথা একটু বলি। ছোট্ট বন্ধুরা, আমরা তো আমাদের এই পৃথিবী মাকে খুব ভালোবাসি, তাই না? তাহলে আমাদের মা যখন অসুস্থ হন তখন আমরা কি করি? তাকে সুস্থ করার চেষ্টা করি নাকি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকি? কেন বলছি বলো তো এই কথাগুলো? আসলে আমাদের প্রকৃতি মা রোজ অসুস্থ হচ্ছেন পৃথিবী জুড়ে সার্বিক দূষণের কারণে। তাকে এই পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাতে হলে আমাদের এখনই কতগুলো পদক্ষেপ নিতে হবে, নইলে কিন্তু আমাদের বাসস্থান যে বসুন্ধরা, যে পৃথিবী, সেই পৃথিবী আরও অসুস্থ হয়ে পড়বে এবং আমরাও আর বসবাস করতে পারবো না সেখানে। সেই পদক্ষেপগুলো কী কী? যে পদক্ষেপগুলো নিতে হবে, হ্যাঁ অবশ্যই সচেতন হওয়া দরকার, আর সচেতন হয়ে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার। যেমন নবায়নযোগ্য শক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব পরিবহন, কঠোর

0: শিল্পবিধি মেনে চলা, জল সংরক্ষণ, বনসৃজন এবং শিক্ষাকে গ্রহণ করার মাধ্যমে আমরা প্রকৃতিকে সুস্থ করে পরিবেশকে আবার আগের মতো করে তুলতে পারি। আর এটা আমাদেরই করতে হবে, কারোর আশায় অপেক্ষা করে বসে থাকা নয়, এবার পথে নামার পালা। আমাদেরকেই সচেতন হয়ে মানুষকে সচেতন করতে হবে, যাতে প্রকৃতির দূষণ অর্থাৎ পরিবেশ দূষণ আর না হয়, যাতে আমাদের পৃথিবী একটু একটু করে সুস্থ হয়ে উঠতে পারে, আমরা নির্মল পরিবেশে শ্বাস নিতে পারি। এবং শুধু আমরাই তো নয়, শুধু মানুষ নয় তো, সেই সঙ্গে সঙ্গে জীব জন্তু গাছপালা তারাও যাতে ভালো থাকে তার চেষ্টা করা আমাদের অত্যন্ত জরুরি দরকার। গাড়ির থেকে, কলকারখানা থেকে যে বিষাক্ত ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়া কে নিয়ন্ত্রণ করা, কিংবা গাছ কেটে ফেলার মতন সাংঘাতিক অপরাধ করতে মানুষকে আটকানো, এইগুলো আমাদের কাজ এই মুহূর্তে, জানো তো। তাহলে কিন্তু আমরা আমাদের বসুন্ধরাকে, আমাদের পৃথিবীকে আরও সুন্দর, আরও সুস্থ করে তুলতে পারবো, আরও ওই যে বললাম নির্মল বাতাসে শ্বাস নিতে পারবো, নাক চালা করবে না শ্বাস নিতে গিয়ে, তাই তো। তো সেই চেষ্টা আমাদের এখন থেকেই করতে হবে, সচেতনতার উদ্যোগ, মানুষকে সচেতন করার উদ্যোগ আমাদের নিতে হবে। আর সেই কাজে তোমরাও কিন্তু একেবারে সরাসরি অংশগ্রহণ করতে পারো। তো সেই চেষ্টা আমরা করি, তাহলে নিজেদের স্কুলের বন্ধুবান্ধবদের সঙ্গে, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই পরিবেশ কে নির্মল করে তোলা, কলুষ মুক্ত করে তোলার সচেতনতার প্রসার প্রচার আমরা চালাতে পারি, তাই তো। এটা কিন্তু শুধু গল্প দাদু বলার জন্য বলল না, এটা তোমাদের সচেতন করার জন্য বলল। তাহলে বিশেষ কতকগুলো কথা বলবো বলেছিলাম, সেগুলো তো বলা হলো। এবারে তোমাদের ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে তাদের আবৃত্তির আসর নিয়ে। হ্যাঁ, এইবারে আবৃত্তির আসরে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা কী শোনায় সেই দিকে আমাদের একটু নজর রাখতে হবে, মানে কান রাখতে হবে আর কি। তাহলে শোনা যাক আবৃত্তির আসর। আমাদের ছোট্ট বন্ধুরাও তৈরি, তারাও কিন্তু এই মুহূর্তে মাইক্রোফোনের সামনে। প্রথমে কে আসছে দেখা যাক, মানে শোনা যাক।
1: আমার নাম আরাধ্যা কর, আমি সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্রী। আমাদের গ্রীষ্মের ছুটিতে অনেক প্রজেক্ট দিয়েছিল, তাই ছুটিতে অনেকে ঘুরতে গেলেও আমি কোথাও ঘুরতে যাইনি, বাড়িতেই প্রজেক্ট করেছি। আমাদের অঙ্কের প্রজেক্টে দিয়েছিল চতুর্ভুজের শ্রেণী বিভাগ আঁকা। আমি সব রকমের চতুর্ভুজ এঁকেছি, ওগুলো রং করেছি। আর আমাদের বিজ্ঞানের প্রজেক্টে দিয়েছিল সার্কিট তৈরি করা। সার্কিট তৈরি করতে সুইচ, তার, ব্যাটারি এগুলো লেগেছিল। এইবার ঘুরতে না যেতে পারলেও সামনের বছর আমি অবশ্যই গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যাব। আজকে আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখার ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানে ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
0: বেশ, এরপর কে আসছো?
2: আমার নাম অরিত্রিকা মণ্ডল, আমি বেনেদিকি জনকল্যাণ হাই স্কুলের ছাত্রী। গ্রীষ্মের শুরুতে সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, কিন্তু আমি এবারে গ্রীষ্মের শুরুতে কোথাও বেড়াতে যাইনি। আমি গ্রীষ্মের ছুটিতে ছবি এঁকেছি, নানান আবৃত্তি করেছি। ছবির মধ্যে নানান মনীষীর ছবি, স্টিল লাইফ ড্রয়িং, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। কিছু ছবি মোম রং, পেন্সিল স্কেচ ব্যবহার করে এঁকেছি। আমার মতে আমার আঁকা ছবির মধ্যে জল রঙের আঁকা প্রাকৃতিক দৃশ্যটি সব থেকে ভালো হয়েছে। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নকলগড় কবিতাটি আবৃত্তি করছি। জলস্পর্শ করব না আর, চিতর রানার পণ, বোদের কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ। কি প্রতিজ্ঞা, হায় মহারাজ, মানুষের যা অসাধ্য কাজ, কেমন করে সাধবে তাজ। কহেন মন্ত্রীগণ, কহেন রাজা, সাধ্য না হয় সাধব আমার পণ। বুদির কেল্লা চিতর হতে যোজন তিনেক দূর, সেথায় হারা বংশী সবাই মহামহাসুর। হামুরাজা দিচ্ছে থানা, ভয় কারে কয় নাইক জানা, তাহার সত্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর। হারাবংশীর কেল্লা বুদি যোজন তিনেক দূর। মন্ত্রী কহে যুক্তি করি, আজকে সারা রাতি মাটি দিয়ে বুদির মতো নকল কেল্লা পাতি। রাজা এসে আপন করে দিবেন ভেঙে ধুলির পরে, নইলে শুধু কথার তরে হবে নাত্মঘাতী। মন্ত্রী দিল চিতর মাঝে নকল কেল্লা পাতি। কুম্ভ ছিল রানার ভৃত্য হারাবংশী ভীর, হরিণ মেরে আসছে ফিরে স্কন্ধে ধনুক তীর। খবর পেয়ে কহে, কেরে নকল বুদি কেল্লা মেরে, হারাবংশী রাজপুতেরে করবে নত শির, নকল বুদি রাখব আমি হারাবংশী বীর। মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ। দূরে রাহ, কহে কুম্ভ গর্জে যেন বাজ, বুদের নামে করবে খেলা শৈব না সেই অবহেলা, নকল গড়ের মাটির ঢেলা রাখবো আমি আজ। কহে কুম্ভ দূরে রাহ রানা মহারাজ। ভূমির পরে জানু পাতি তুলি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়। রানা ভূমির পরে জানুপাতি তলি ধনুস্বর, একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগড়। রানার সেনা ঘিরি তারে মুন্ড কাটে তরবারে, খেলা ঘরের সিংহ দ্বারে পড়ল ভূমিগড়। রক্তে তাহার ধন্য হল নকল বুদিগড়।
0: একটু আটকে গেছিল, তাও ভালো।
1: আমার নাম অন্বেষা মণ্ডল।
0: আচ্ছা,
1: আমি ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কেটেছে আমি সেই সম্পর্কে কিছু বলবো। গ্রীষ্মের ছুটিতে অনেকেই ঘুরতে যায় ও সকলের নানা হবি থাকে, যেমন ছবি আঁকা, আবৃত্তি করা, গান করা ইত্যাদি। কিন্তু আমি গ্রীষ্মের ছুটিতে গল্পের বই পড়েছি। গল্পটির নাম রহস্যবেদী কাকাবাবু। যারা গল্পটি পড়েননি তাদের জন্য একটু বলি, রহস্যবেদী কাকাবাবু গোয়েন্দা গল্প, যার পড়তে পড়তে রহস্য লুকিয়ে আছে। বিশেষত বিজয়নগরের হীরে গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে। বিজয়নগর অঞ্চলে কাকাবাবুর যাওয়া এবং সেখানকার রোমাঞ্চকর ঘটনাগুলি পড়লে যে কোনো গোয়েন্দা প্রেমী পাঠকেরই ভালো লাগবে। আজ আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
3: শোনা।
1: দুর্গা মুগ।

0: প্রান্তার মরুদ স্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তোরে, ফুলিতেছে জল, ভুলিতেছে মাছি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরে বেহাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফানে ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারে আজ দেখিব তোমার মাত্রে মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারে বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারে তুমি ভুলিবে কি পথ, তেছিবে কি পথ মাছ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কাণ্ডারে তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সেরবে আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয় লক্ষ্যে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কাণ্ডারে হুঁশিয়ার।
1: বেশ, এবার কে আসছো?
2: আমার নাম অভিনব শর্মা, আমি শ্রীচেতন্যা টেকনো স্কুলে পড়ি, ক্লাস এইটে।
1: আচ্ছা,
2: এই গরমের ছুটিতে আমি সিনেমা দেখতে গেছিলাম আমার মাসি আর আমার ভাই আমার মায়ের সঙ্গে। একটা খুবই গোয়েন্দা সিনেমা, যেটা আমার খুবই ভালো লাগলো। সেই সিনেমার নাম হচ্ছে সপ্তডিঙার গুপ্তধন, মনে হয় আপনারা অনেকজন দেখেছেন। এই সিনেমাটার মধ্যে প্রধান চরিত্রে আবির চট্টোপাধ্যায় ছিল, অ্যাজ এন হিস্ট্রি প্রফেসর, সুবর্ণ সেন তার নাম। সে ক্যামব্রিজে পড়েছিলেন। এই যে সিনেমাটা, এটা যারা গোয়েন্দা গল্প, গোয়েন্দা মিস্ট্রি টাইপ অফ জিনিস আর একটুখানি ট্রেজার হান্টিং এরকম পছন্দ করেন, তারা খুবই ভালো দেখবেন। আমার মতে এটা খুবই ভালো হয়েছে সিনেমাটা। আমার আজকের প্রথম নিবেদন, সুনির্মল বসুর লেখা রামায়ণে নেই। শ্রাবণ সাজে রাবণ রাজা দশ মুন্ডু নেড়ে, তানপুরাটি বাগিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে। মনে তাহার ভাব জেগেছে, মানছে না আর বাধা, বারে বারে গান গিয়ে যান রেড়ে মামা গাধা। শঙ্কা জাগে তান শুনে তার, লঙ্কা পুড়ি কাঁপে, তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। তম্রবর্ণ কুম্ভকর্ণ অঘোর ছিল ঘুমে, চমকে গিয়ে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা, ঘাবড়ে গিয়ে ডিগবাজি খায় রাবণ রাজার শালা। সুরপনখা নাকি সুরে বললে, থামো দাদা, রাবণ রাজা গেই চলে রে রে মামা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংশ নামে, মামা গাধা শুনতে পেয়ে দেউড়ি ধারে থামে। রেগে মেগে বলল গিয়ে পাঁকিয়ে গোপ জোড়া, আমায় বলিস গাধা বুঝি ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে খিটখিটে, ধাই ধপা ধপ মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এই ধারা পেয়ে মামার সাজা, হকচকিয়ে থেমে গেলেন গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে, এসব কথা কেউ জানে না নায়ক রামায়ণে।
1: এরপর কে আসছো?
3: আমি অহনা সিনহা, সাঁকরাইল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি গরমে ছুটিতে কি কি করেছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভ্যাবসা গরমে অনেকে অনেক কিছু করে, তবে আমি গেছিলাম বেড়াতে।
1: আচ্ছা,
3: ঠান্ডা পাহাড়ি জায়গায় নয় বরং সমুদ্রে। গিয়েছিলাম বকখালিতে। যেদিন আমাদের যাওয়ার কথা ছিল সেদিন খুব সকালবেলা 5টা নাগাদ ঘুম থেকে উঠে আমরা রওনা হয়ে পড়ি বকখালির উদ্দেশ্যে। আমি, আমার দিদি, বাবা মা এবং ঠাকুমার সঙ্গে। বকখালিতে পৌঁছে হোটেলে গিয়ে রিফ্রেশ হয়ে টিফিন খেয়ে আমরা সমুদ্র দেখতে বেরিয়ে পড়ি। সমুদ্র দেখে আমরা যাই হেনরি আইল্যান্ডে। এখানেও সমুদ্রই ছিল, তবে জায়গাটা দারুণ ছিল। সেখানে আমরা বিকাল পর্যন্ত কাটিয়েছিলাম। সানসেট দেখে আমরা চলে গিয়েছিলাম লালগঞ্জ বিচে। এই জায়গাটা অবশ্য যখন পৌঁছেছি তখন সন্ধে হয়ে গিয়েছিল, তবে জানতে পারলাম যেটা, এই জায়গাটার নাম হয়েছে লালগঞ্জ কারণ এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। পরদিন সকালবেলা আমরা ফ্রেজারগঞ্জ চলে গিয়েছিলাম। এখানেও সমুদ্রই ছিল। জায়গাটা ফেডরিক সাহেবের নামানুসারেই হয়েছিল ফ্রেজারগঞ্জ নাম। পরদিন সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। একদিনের ভ্রমণ ছিল, তবে আমার দারুণ লেগেছিল সেই ভ্রমণ। সমুদ্র আমার মন ছুঁয়ে গিয়েছিল। আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি পাঠ করে শোনাব। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুর ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহালোয় ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারে সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
1: একটু বাদ গেল কিন্তু, যাই হোক।
4: আমার নাম আরাধ্যা কর। আজকে আমার নিবেদনে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ছাত্রদলের গান। আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল, মোদের পায়ের তলায় মরছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্র দল, মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ হারা প্রাণ, আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান, যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পোষে নীলতল, আমরা ছাত্র দল, আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাস, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস, হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল, আমরা ছাত্র দল, সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল, দারুণ রাতে আমরা তরুণ রক্তে করে পথ পিছল, আমরা ছাত্র দল, মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক, আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল ওই দারুণ উপবলবের দিনে আমরা দানি শির। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর, মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ। মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র দল।
1: আমি
5: অরিত্রিকা মণ্ডল। আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটি আবৃত্তি করছি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে। ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
1: বেশ, এবার কে আসছো?
4: আমার নাম অন্বেষা মণ্ডল। আজ আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা আগামী আবৃত্তি করে শোনাবো।
3: জড় নই মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত জানি, কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা, উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকর, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারে আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয় সম্বর্ধনা জানাব সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়া এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বারে বারে। ফল দেব ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন।
1: বাহ, এবার কে আসছো, কি শোনাবে?
6: আমার নাম অভিনব শর্মা। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিয়ে 4টে 5টা 6টা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি নে কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাচ্ছি রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার।
3: আমি অহনা সিনহা, আজ আমি কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি পাঠ করে শোনাব।
1: শোনা।
3: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবরাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র।
1: বিশ, আমাদের 5 বন্ধু আরাধ্যা, অরিত্রিকা, অন্বেষা, অভিনব এবং অহনা, প্রত্যেকের নামের শুরু কিন্তু এ দিয়ে। খেয়াল করে দেখেছো, ইংরেজিতে যদি লিখতে হয় অ আর আ, এই নিয়েই হচ্ছে আমাদের এই 5 বন্ধু। তারা আমাদের আবৃত্তির আসরে আবৃত্তি করে শোনালো বিভিন্ন কবির কবিতা। আর এবারে আমাদের আরও 2 বন্ধু কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে, বসে রয়েছে না দাঁড়িয়ে রয়েছে না বসেই রয়েছে, তারাও কিন্তু শোনাবে। কি শোনাবে? গান শোনাবে। তাহলে এবার একটু কান পাতা যাক গানের আসরে, কেমন? তারপর অবশ্যই তোমাদের সঙ্গে একটুখানি সামান্য সময় যেটুকু বাঁচবে তাতে তোমাদের সঙ্গে টেলিফোনে কথা বলবো। আগে চলে যাওয়া যাক গানের আসরে। প্রথমে কে আসছো?
7: আমি একটি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাচ্ছি,
1: দেবাঙ্গিতা বসু।

0: বাহ, দেবাঙ্গিতার পর এবার কে আসছ?
1: আমার নাম শান্তনু দে, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: শোনাও।

0: আর একটা গান শুনতে পারবো, কে আসছো? কই?
1: আমি একটি ভজন গেয়ে শোনাচ্ছি, এটি তুলসীদাসের ভজন,
0: দেবাঙ্গিতা।

0: দেবাঙ্গিতা আর শান্তনু আমাদের গান শোনালো গানের আসরে, তাই তো? বেশ, তাহলে আবৃত্তির আসর হলো, গানের আসর হলো। এবার তোমাদের সঙ্গে একটু টেলিফোনে কথাবার্তা বলা যেতেই পারে, সময় যেটুকু আছে তাতে হয়ে যাবে, তাই না? 2213-1342, হ্যাঁ, এই নম্বরটা তোমাদের জানা। 2213-1342 যদি মোবাইল থেকে করো তাহলে সামনে 033 জুড়তে হবে। তাহলে পুরো নম্বরটা কি হলো? 0332213-1342, তাই তো? তাহলে চলে এসো টেলিফোনে। টেলিফোনে কেউ একজন বোধ হয় চলে এসেওছে, দেখা যাক, কথা বলা যাক। হ্যাঁ, কে বলছো?
1: হ্যালো গল্পদাদু, তুমি কেমন আছো?
0: আমি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো?
1: আমিও ভালো আছি।
0: কোথা থেকে বলছো জানো? কি নাম জানো?
1: আমি হুগলির পশ্চরায় পশ্চিম পাড়া থেকে প্রত্যুষ অধিকারী বলছি।
0: প্রত্যুষ, ঠিক ঠিক ঠিক ঠিক। প্রত্যুষ বলো, আজকে কি শোনাবে তুমি আমাদের?
1: আমি কুমুদরঞ্জন মল্লিকের লেখা মেনি কবিতাটি আবৃত্তি করে শোনাবো।
0: শোনো ছোট্ট করে।
1: মেনিটাকে দেখছি না কই তো মাছ খায় হাঁড়ি থেকে, লাভ নাই কিছু রেখে, রাখা দায় ঘরে দুধ দই তো, সব বাড়ি সব ধায় গতি যে, নিত্য সবার করে ক্ষতি সে, ছেলেদের বিছানায় আরামেতে ঘুম যায়, করে না কো উৎপাত বই তো, দোষ ছাড়া গুণ নাই বিন্দু, তবু কি আকর্ষণ, বুঝিতে পারে না মন, ছেড়ে দিতে চায় না কো কিন্তু, চলে গেলে গোটা দিন রাত রে, আখি তারে ফিরিতেছে হাত রে, কোথা গেল পদ ভুলো, কাঁদিতেছে ছেলেগুলো, পৃথিবীর ঝঞ্ঝাট ওই তো।
0: দুষ্টুমিও করে আবার আদর করতেও মন চায়। ভালো হয়েছে প্রত্যুষ, খুব ভালো হয়েছে, খুব ভালো।
1: নমস্কার গল্পদাদু,
0: ভালো থাকো, ভালো থাকো। আরো অনেক কবিতা আবৃত্তি করে শোনাও আমাদের, আজকে নয় অন্য কোনো দিন। সময় শেষ হয়ে আসছে, তার মধ্যে চটপট যদি কেউ চলে আসে 2213-1342 তে, হ্যাঁ আলো জ্বলছে, দেখা যাক কে রয়েছ। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ লাইন কেটে গিয়েছে, তাই তো? দেখেছো, আমরা যখন শুদ্ধ বাংলা বলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন বোঝা যায় না, যেই বলি লাইন কেটে গিয়েছে তখনই বোঝা যায়, তাই না? হ্যাঁ, এইরকমভাবেই কিছু বিদেশি শব্দ আমাদের কথ্য ভাষার মধ্যে ঢুকে পড়ে। টেলিফোনে কে দেখে নেওয়া যাক। হ্যালো, কে বলছো? হ্যাঁ বলো, তোমার নামটা বলো। যা ছোট্ট বন্ধু, একেবারেই ছোট্ট বন্ধু, তবে আমার গলা শুনে মনে হলো তুমি যদি শিশু মহলে ফোন করো তাহলে বোধ হয় ভালো হবে। গল্পদাদু তো একটু বড় ছোটদের জন্য, মানে একটু ছোটরা যারা একটু বড় হয়েছে তাদের জন্য গল্পদাদু, গল্পদাদুর আসর। আর একেবারে খুদে যারা তাদের জন্য কিন্তু শিশু মহল রয়েছে। চটপট আর একবার চেষ্টা করি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো?
2: হ্যাঁ, আমি হিমেশ ভট্টাচার্য, বেনারস থেকে, ক্লাস সিক্স, সেন্ডিং স্কুল, ভগবানপুর।
0: বেনারস থেকে বলছো? আচ্ছা,
2: হ্যাঁ।
0: বাহ, তুমি ক্লাস কোন ক্লাসে পড়ো বললে?
2: সিক্স।
0: ক্লাস সিক্সে পড়ো, বেশ। তুমি ওখানে আমাদের পরিষ্কার শুনতে পাচ্ছ তো এখন?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, তুমি ছোট্ট করে কিছু শোনাবে আমাদের?
2: হ্যাঁ
0: বলো,
2: ভজন
0: বলো, গাও।

খুব ভালো লাগছিল শুনতে, কিন্তু সময় তো একেবারেই শেষ প্রায় বলতে গেলে, চলে যেতে হবে এবার। খুব ভালো লাগলো বেনারস থেকে তুমি আমাদের ফোন করলে, ফোন করে শোনালে গজল, শোনালে ভজন, এবং তুমি নিশ্চয়ই গানের চর্চা করো, এবং সেটা বোঝাই যাচ্ছিল এই মুহূর্তে রিওয়াজ করছিলে, এবং সেই রিওয়াজের সময়েই ভজন আমাদের শোনালে, ভালো লাগলো। অন্য কোনো দিন অবশ্যই এসো, কোনো রবিবার গল্পদাদুর আসরে তোমার একটা পুরো ভজন শোনবার ইচ্ছা রইল, বা অন্য কোনো গানও যদি শোনাও তাহলে পুরোটা শোনবার ইচ্ছা রইল, কেমন? তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো শেষ, এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশুনো, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করো, আর মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর আজকের মতো এখানেই শেষ হল। আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রজাতরঙ্গে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technology, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জনঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গডকরি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরু

একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইউনিভার্সের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ আরও মারাত্মক আকার ধারণ করার ইঙ্গিত মিলেছে। বিদ্রোহী শিবিরের অন্যতম প্রধান নেত্রী তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আজ এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন যে তাঁদের পক্ষে থাকা বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা 19 থেকে বেড়ে এখন 22-এ পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সূত্রে জানা গেছে, আগামীকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার আগে আজ সন্ধ্যায় দিল্লিতে বিদ্রোহী ব্লকের সদস্যরা বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকেই অধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য চূড়ান্ত রণকৌশল ও খসড়া তৈরি করা হবে। এরপর তাঁরা অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের জন্য সংসদে একটি সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন। বিধানসভায় সুইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ সকাল 11:45 নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন। এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে সিআইডি। উল্লেখ্য, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, আজ তাকে এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী

0: আনন্দ অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের এই জনকল্যাণ শিবিরগুলি। আগামীকাল 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16 বড়তে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান তাক নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে নদিয়া জুড়ে বেড়েছে যোগ চর্চার উন্মাদনা। জেলার স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলিতে জোর কদমে চলছে যোগাভ্যাস। কলকাতাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে একটি মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করা হয়েছে। জেলা শাসক, মহকুমা শাসক, BTO এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট রিপোর্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে সেটি দ্রুত বাতিল করার অর্ডার জারি করে সেটিকেও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি asap@wb.gov.in। রাজ্য সরকার আরও 23টি বেসরকারি হাসপাতালের 540টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকসহ এই হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। উল্লেখ, এর আগে তিনি 17টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে 660টি শয্যা রাজ্য সরকারের বেড ব্যাংকে যুক্ত করার কথা জানিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে 97,000 সরকারি শয্যা রয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন বেসরকারি হাসপাতালের আরও 2,000 শয্যা যুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতি ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুল প্রসাদের গানে অর্ঘ্য সেন।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
5: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী বন্দনা সিংহ।

0: শুনলেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্রগীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion@akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এবারের গানটির জন্য অনুরোধ জানিয়েছেন বাজরুনি কলকাতা সত্তর থেকে শুভ্রা ভট্টাচার্য, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এবারের গানটি জগন্ময় মিত্রের কণ্ঠে। সিঙ্গুর বাসুবাটি থেকে অনুরোধ জানিয়েছেন তপন চক্রবর্তী।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
0: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা।

অনুরোধের আসরে এবারে শিল্পী পিন্টু ভট্টাচার্য। তার কণ্ঠে এই গানের জন্য দমদম ক্যান্টনমেন্ট থেকে অনুরোধ জানিয়েছেন সীমা দাশ।

আধুনিক গানের অনুরোধের আসর আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুরোধের আসর, নজরুল গীতি, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের অনুরোধের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ সঙ্গে রয়েছি আমি টুম্পা পাল। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন রজনীকান্ত সেনের গান নূপুর চন্দ্র ঘোষের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জোস্না দাস, তালপুকুর হাড়িভাঙা, লালবাগ মুর্শিদাবাদ থেকে। আপনাদের সকলের জন্য রইল আপনাদের পছন্দের এই গানটি।

এই দ্বিজেন্দ্রগীতিটি শুনলেন সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। শুনতে চ অনুরোধ করেছিলেন পবিত্র সাহা, রুহি সাহা, দু নম্বর এয়ারপোর্ট গেট, দমদম থেকে। আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান সবুজের মেলা।

0: সবুজের মেলার আসরে ছোট্ট ছোট্ট বন্ধুদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সবুজের মেলার আসর। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমি তোমাদের সাথে গল্প করব বলে আজ চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, আমরা সকলেই এই গরমে উষ্ট্রাগত। তোমরাও এই গরমে কষ্ট পাচ্ছ নিশ্চয়ই, কিন্তু মাঝের মধ্যে একটু আধটু বৃষ্টি হচ্ছে বলে তোমরা একটু স্বস্তি পাচ্ছ, কি বলো? গরম আবহাওয়ায় সকলেই নিশ্চয়ই ঠান্ডা খাবার আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য জিদ ধরছ, কি তাই তো? আর বাবা মা দিচ্ছে না বলে তোমরাও খুব জোরজার করছো, তাই তো? কিন্তু ইচ্ছে হলেও ঠান্ডা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একটু কম খাও, কেন বলো তো? শরীর খারাপ করলে কিন্তু তোমরা নিজেরাই কষ্ট পাবে, তাই না? আর তার সাথে বাবা মারাও তোমাদের নিয়ে চিন্তিত হবেন, তাই খেতে তো হবেই, খাবে নিশ্চয়ই, কিন্তু সেটা একটুখানি কম করে খাবে। বেশ, অনেকেই এই গরমে বাবা মার সঙ্গে বেরিয়ে পড়েছে ঘুরতে, তাই এই গরমে বাইরে তেল মশলাযুক্ত খাবার কিন্তু অস্বাস্থ্যকর, তাই যতটা পারবে সেই তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে যাবে, মনে থাকবে তো? আর এর সঙ্গে সঙ্গে বাবা মাকেও সচেতন থাকতে হবে। কি বন্ধুরা, এসব খেতে বারণ করছি বলে তোমরা নিশ্চয়ই খুব রাগ করছ, তাই তো? না, রাগ করো না, তোমরা ভালো থাকলে বাবা মা আমরাও ভালো থাকব। আর বাইরে চিপস আইসক্রিমের বদলে যদি আমরা বাড়িতে বানানো ফলের জুস, মিল্কশেক বা দইয়ের ঘোল খাই, তবে কিন্তু আমাদের শরীর এবং তোমাদের শরীরও ভালো থাকবে। এতে বাইরের ক্ষতিকারক রং এবং রাসায়নিক থেকে মুক্ত থাকবে তোমরা। এত কথা বলবো না, এবারে চলে যাব আমাদের আসরে। আজকে ছোট ছোট বন্ধুরা এসেছে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের গান কবিতা শুনব। প্রথমে চলে যাব, তোমার নাম অদ্রিজা মণ্ডল, তাই তো? তুমি আমাদের কি শোনাবে? আবৃত্তি করে শোনাবে। তাহলে আমরা এখন অদ্রিজা মণ্ডলের কাছ থেকে শুনব আবৃত্তি।
1: আমার নাম অদ্রিজা মণ্ডল, আমি আজকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সমব্যথী কবিতা করব। যদি খোকা না হয়ে আমি হতিম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছল, বলতে আমায় দূর দূর দূর কোথা থেকে এলো এই কুকুর, যা আমা তবে যা আমা, আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে, যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নে মাছল, বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে আমি বনেই যাব চলে।
0: আমরা অদ্রিজা মণ্ডলের কাছ থেকে শুনছি কবিতা আবৃত্তি।
1: কবি সুকুমার রায়ের কবিতা বোম্বাগড়ের রাজা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্ত্ব ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খাই লোকে, জোছনা রাতে সবাই কেন আলতা মাখাই চোখে, ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে, টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে, কেন রাজার বিছনা পাতে শিরিশ কাগজ দিয়ে, সবাই সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে, মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে, সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি, কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, রাজার খুড়ো নাচেন কেন হুকোর মালা পরে, এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে।
0: আমরা অদ্রিজা মণ্ডলের কাছ থেকে শুনছি কবিতা আবৃত্তি।
1: কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন, তোমরাও তা জানো। তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চিপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বধ্যত অত্যাচারী পদধ্বনি। তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন।
0: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো অদ্রিজা মণ্ডল। এবারে আমরা চলে যাব একটু গানে। আমাদের রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে সৌম দাস। সৌম এবারে আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে।

0: সৌম্য দাসের কাছ থেকে প্রথমে রবীন্দ্রসঙ্গীত এবং পরে নজরুলগীতি শুনলাম। বন্ধুরা, স্কুলের গরমের ছুটি তো তোমরা কাটিয়ে ফেলেছো, আবার নতুন করে স্কুল শুরু হয়েছে, তাই এই গরমে যখন স্কুলে যাবে সঙ্গে কিন্তু অবশ্যই জল রাখবে, কেননা বেশি করে জল খেলে আমাদের যে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে তাহলে সেই জলের পূর্ণতাটা কিন্তু বজায় থাকবে। আমরা তো রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি শুনলাম, এবারে আমাদের কবিতা আবৃত্তি করে শোনাবে সপ্তর্ষি পাল।
1: আমার নাম সপ্তর্ষি পাল। আমার প্রথম কবিতা কবি সুকুমার রায়ের শব্দকল্পদ্রুম। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাঁই সাঁই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যাই সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে, চুপ চুপ ওই শোন, চুপ ছাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, খ্যাঁস খ্যাঁস খ্যাঁচ খ্যাঁচ রাত কাটে ওই রে, দূর তার চুরমার ঘুম ভাঙি কই রে, ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন ধেই ধেই থিন্তা, ঠুং ঠাং ঠং ঠং কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, হই হই মার মার বাপ বাপ চিৎকার, মালকোঁচা মারে বুঝি সরে পড় এইবার।
0: সপ্তর্ষি পালের কাছ থেকে শুনছি আবৃত্তি।
1: আমার দ্বিতীয় কবিতা সুকান্ত ভট্টাচার্যের ভেজাল। ভেজাল ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়, ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কৌন ছোড়েগা ভেজাল ভাইয়া, ভেজাল সে হে ফায়দা, ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এ পাটনা থেকে পাবনা, ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে, খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে, কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই। আমার তৃতীয় কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রাজব্যবস্থা। মহারাজা ভয়ে থাকে পুলিশের থানাতে, আইন বানায় যত পারে না তা মানাতে, চর ফিরে তাকে তাকে সাধু যদি ছাড়া থাকে, খোঁজ পেলেন নৃপতিরে হয় তাহা জানাতে, রক্ষা করিতে তারে রাখে জেলখানাতে।
0: সপ্তর্ষি পালের কাছ থেকে শুনছি আবৃত্তি।
1: কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুলখুকি ছোট রে, খুকুমনি ওঠো রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা চামা ওই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড় ওরে পাখি আকাশে, এন্তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শিস দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলিহাল তুলিপাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধও খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে।
0: এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো সপ্তর্ষি পাল। এবারে আবারও চলে যাব গানে। এবারে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে তর্পণ প্রামাণিক।

0: এতক্ষণ আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো তর্পণ প্রামাণিক। এবারে আমাদের সবশেষ বন্ধু পর্ণশ্রী ভট্টাচার্য। পর্ণশ্রী ভট্টাচার্য আমাদের শোনাবে কবিতা আবৃত্তি। এবারে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে পর্ণশ্রী ভট্টাচার্য।
1: আমার নাম পর্ণশ্রী ভট্টাচার্য। আমার প্রথম কবিতা অকর্মার বিভ্রাট। লাঙ্গুল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা? যেদিন আমার সাথে তোড়ে দিল জুড়ি, সেই দিন হতে মোর মাথা খোড়াখুড়ি। ফলা কহে ভালো ভাই আমি যাই খসে, দেখি তুমি কি আরামে থাকো ঘরে বসে। ফলাখানা টুটে গেল হলখানা তাই, খুশি হয়ে পড়ে থাকে কোনো কর্ম নাই। চাষা বলে এ আপদ আর কেন রাখা, এরে আজ চেলা করে ধরাইব আখা। হল বলে ওরে ফলা আয় ভাই ধে, খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে। আমার দ্বিতীয় কবিতা কাজী নজরুল ইসলামের ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি জাগি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমাই শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমাই সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি। আমার তৃতীয় কবিতা নিঃস্বার্থ, কবি সুকুমার রায়। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেম ভাগ করে, বললে না কো মুখেও কিছু ফেললে ছুড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে, দশটি ছিল একটি তাহার চাখতে নিলেম ফাও বলে। আর যে নটি ভাগ করে তাই তিনটি দিলাম গোপালকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝিয়ে সামলে খাবি, তা নয় হলে হয় অনিষ্ট। তিনটি বছর তফাত মোদের জায়দা হিসাব গুনতি তাই, মুদ্দা আমার ছয়খানি হয় তিন বছরের তিনটি পায়। তাও মানে না কি বল কাঁদে স্বার্থ পরের শয়তানি, শেষটা আমার মেঠাইগুলো খেতেই হলো সবখানি।
0: আমরা কবিতা শুনছি পর্ণশ্রী ভট্টাচার্যের কাছ থেকে। এতক্ষণ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালো পর্ণশ্রী ভট্টাচার্য। আজকে সময় প্রায় শেষ, তাই আসর শেষ করব, কিন্তু তার আগে তোমাদের সকলকে বলবো যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে সকলে ছাতা এবং সঙ্গে জল অবশ্যই রাখবে, যাতে তোমাদের এই রোদ থেকে তোমরা বাঁচতে পারো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

শুনলেন অনুষ্ঠান সবুজের মেলা, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

খুব উপযোগী। এবং সেই বেশ কিছু আসনের পদ্ধতি আর উপকারিতা সম্বন্ধেও আলোচনা করব। তাই আজ যোগার উপর বিশেষ অনুষ্ঠানের বিষয় থাকছে আসনের উপকারিতা। আর সঙ্গে রয়েছি আমি টুম্পা পাল, তাই পুরো অনুষ্ঠান জুড়েই আপনারা সকলেই সঙ্গে থাকুন। প্রথমেই এই আসন আর প্রাণায়াম, এই প্রাণায়ামের সঙ্গেও কিন্তু আমরা রয়েছি জড়িত। আসনে আসবো, তার আগে প্রাণায়াম নিয়ে একটু বলি। প্রাণায়ামের অর্থই হচ্ছে প্রাণের আয়াম। প্রাণ হল শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হল বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার পদ্ধতিকেই আমরা প্রাণায়াম বলব। প্রাণের অধিপতি বায়ু আমরা সবাই জানি। এই বায়ু নাক দিয়ে আগমন ও নির্গমন করে থাকে, কাজেই প্রাণের মুখ্য দ্বার হল নাক। আমাদের শ্বাস গ্রহণের সাহায্যে বাইরের বিশুদ্ধ অক্সিজেনযুক্ত বায়ু দেহে প্রবেশ করে, তারপর প্রাকৃতিক নিয়মেই দেহ অভ্যন্তরস্থ যন্ত্রের সাহায্যে আমাদের দেহের অশুদ্ধ বায়ু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। প্রাণায়ামের সাহায্যে শ্বাস গ্রহণ করলে শ্বসনতন্ত্রটাও বলিষ্ঠ হয়, দেহে রক্ত সঞ্চালন নিয়মিত হয়, রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না। আর রোগ ব্যাধি হলেও সেটা দ্রুত নিরাময় হয়। তাছাড়াও প্রাণায়ামের ফলে কাম, ক্রোধ, ভয়, নিরাশা, চিন্তা, এই যে মনের যে বিকার, সে বিকারগুলোও কিন্তু দূর হয়। এই প্রাণায়াম অভ্যাসের ফলেই মস্তিষ্কে শক্তি বৃদ্ধি হয়, ফলে স্মরণশক্তি, প্রজ্ঞা, মেধা শক্তি, এইগুলো কিন্তু বৃদ্ধি পায়। বলতে পারি প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে, মানুষ দীর্ঘায়ু হয়। রেচক, পূরক আর কুম্ভক, এই তিন প্রক্রিয়ার দ্বারাই আমরা প্রাণায়াম সম্পন্ন করি। শ্বাস টেনে ভেতরে নেওয়ার নামই হচ্ছে পূরক। দেহের রুদ্ধ বায়ু ত্যাগ করার নাম রেচক, আর শ্বাস দেহ মধ্যে ধারণ করে রাখাটাকেই বলে কুম্ভক। সুতরাং প্রাণায়ামটা কি সেটা সম্বন্ধে আমরা কিছুটা হলেও ধারণা পেলাম। এবারে আসি আসন। এই যোগাসন বা আসন, এটার অর্থই হচ্ছে স্থির হয়ে বিশেষ ভঙ্গিতে বসে থাকা। যোগ অভ্যাস করার জন্য যেভাবে শরীরকে রাখলে শরীর স্থির থাকে, অথচ কোনো কষ্টের কারণ ঘটে না, তাকে আমরা এক কথায় আসন বলতে পারি। সংক্ষেপে বললে বলা হয়, স্থির আর সুখজনকভাবে অবস্থান করার নামই হচ্ছে কিন্তু আসন। আসন করার ফলে শরীর নিরোগ ও সূক্ষ্মকায় হয়। আসনের নানা প্রকারের রয়েছে আসন, আসনের ভাগগুলো আমরা পরে আসব। আসন অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু যোগী পুরুষ নিজ দেহ মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতাও অর্জন করে। নমনীয়তা, শক্তি, একাগ্রতা এবং অন্যান্য উপকারিতা বৃদ্ধির জন্যই কিন্তু যোগাভ্যাসে

0: এইগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যোগাসন বা আসনটাকে মোটামুটিভাবে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি যদি উদ্দেশ্য অনুযায়ী দেখি। কি রকম তিনটি ভাগ? ধ্যানমূলক, অভ্যাসগত বা শারীরিক এবং বিশ্রামমূলক। এছাড়াও শারীরিক অঙ্গভঙ্গি ও কাজের উপর নির্ভর করেও কিন্তু আমরা আসনগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। ধ্যানমূলক আসনে কি হয়? মনটাকে শান্ত করে, মেরুদণ্ড সোজা রাখা এবং দীর্ঘ সময় স্থিরভাবে ধ্যানে বসার জন্যই আমরা এই আসনগুলো করে থাকি। এই আসনের মধ্যে আমরা বলতে পারি পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন ইত্যাদি। শারীরিক বা কালচারাল আসন সেটা কি? শরীরের নমনীয়তা বৃদ্ধি, পেশির শক্তি বাড়াতে এবং আভ্যন্তরীণ অঙ্গের কার্যকারিতা ঠিক রাখতেই কিন্তু এই আসনগুলো অত্যন্ত উপকারী। কোন আসন? না ভুজঙ্গাসন, সর্বাঙ্গাসন, ধনুরাসন, শীর্ষাসন ইত্যাদি। আর বিশ্রামমূলক আসন? শারীরিক আর মানসিক ক্লান্তি দূর করতে এবং স্নায়ুতন্ত্রকে শিথিল করতে এই বিশ্রামমূলক আসনগুলো অনুশীলন করে থাকি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে শবাসন, মকরাসন ইত্যাদি। শারীরিক ভঙ্গিমা অনুযায়ী যদি প্রকারভেদ করি তাহলে দাঁড়িয়ে করার আসন কোনগুলো বলতে পারি? মানে দাঁড়িয়ে শরীরের ভারসাম্য বজায় রাখা আর যেগুলো শক্তি বাড়ানোর জন্য করা হয়, বৃক্ষাসন, ত্রিকোণাসন, পদহস্তাসন। বসে করার আসন যদি বলি তাহলে যে মেরুদণ্ড সোজা নমনীয় রাখতে সাহায্য করে যে আসনগুলো, পশ্চিমোত্তানাসন, গোমুখাসন আর বক্রাসন। চিত হয়ে শুয়ে করার আসন বলতে পারি যে পিঠের উপর ভর দিয়ে বা মেঝেতে শুয়ে যেগুলো করতে হয়। উদাহরণ হিসেবে বলতে পারি হলাসন, সেতুবন্ধনাসন, পবনমুক্তাসন। উপর হয়ে শুয়ে করার আসন বললে বলবো যেগুলো পেটের উপর ভর দিয়ে ও পিঠের পেশি প্রসারিত করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি শলভাসন, ধনুরাসন, ঊর্ধ্বমুখাসন ইত্যাদি। আরও বিস্তারিত আসনগুলো নিয়ে বলবো, কিন্তু তার আগে একটু বলি যে এই যোগব্যায়াম বা যোগাসন অনুশীলনের কিছু চিকিৎসাগত উপকারিতা। প্রথমেই যেটা বলতে পারি সেটা হচ্ছে শরীরকে সুগঠিত করে। যোগাসন আপনার শরীরকে সুগঠিত করতে এবং বাহ্যিক সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। কিছু আসন বাহু সুগঠিত করে, আবার কিছু আসন আপনার পেটের পেশিকে সুগঠিত করে। আবার এমন কিছু আসন রয়েছে যা পুরো শরীরকেই সুগঠিত করতে পারে। এখন আমাদের এই দৈনন্দিন জীবনে দেখবেন একটা বিষয় সবসময় বেশ কিছু জনের মধ্যে ঘোরে, যে ওজন বেড়ে যাওয়া। বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এবং অনিয়মিত জীবনযাপনের কারণে অতিরিক্ত ওজন বৃদ্ধি, এই বিষয়টা খুব প্রত্যেকটা মানুষকেই নাড়া দেয়। নিয়মিত যোগাসন কিন্তু এই ওজন কমাতে, শরীরের মেদ কমাতে কিন্তু সাহায্য করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে কিন্তু দীর্ঘ সময় ধরে এবং ঘন ঘন যোগব্যায়ামের মধ্য দিয়ে বলতে পারি অন্তত 3 মাস ধরেও যদি তা করা যায়, তাহলে কিন্তু একটা সেরা ফল পাওয়া যায়। স্বাস্থ্য সমস্যা সমাধানেও কিন্তু সাহায্য করে। আসুন, এই যে আমাদের দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর যে অস্টিও আর্থারাইটিস, এই ধরনের ব্যথা, মাথা ব্যথা, মেজাজের সমস্যা এবং স্বাস্থ্য সমস্যায় সাহায্য করতে পারে কিন্তু যোগাসন এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন। পরিপাক, শ্বাস প্রশ্বাস এবং হৃদ সংবহনতন্ত্রের মতো শরীরের নির্দিষ্ট কিছু তন্ত্রের স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি ঘটাতে পারে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এখন দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যেই হজমের ভীষণ সমস্যা, হজমের গণ্ডগোল। প্রত্যেক ঘরে ঘরে এখন ফ্যাটি লিভার, আলসার হচ্ছে এবং গ্যাস অম্বলের যে বিষয়টা সেটাও প্রবলভাবে বেড়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ফাস্ট ফুড খাওয়া, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আগেও আমরা অনুষ্ঠানে বলেছি অনেকবার। তো সেক্ষেত্রে কিন্তু এই হজম স্বাস্থ্যেও কিন্তু সহায়ক এই যোগাসন। শারীরিক নড়াচড়া বাড়ানোর মাধ্যমেই এই যোগাসন বা যোগব্যায়াম হজম স্বাস্থ্যটাকেই উন্নত করতে পারে, যা আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন এবং অন্ত্রের সঞ্চালনটাকে বৃদ্ধি করে। ইরিটেবল বাউল সিন্ড্রোম এবং ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রেও বিশেষভাবে কিন্তু কার্যকর যোগাসন। এরপর আসি ফুসফুস আর হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে কিভাবে উন্নত করছে। যোগাসন বা যোগব্যায়াম উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দন বৃদ্ধি, রক্তে উচ্চ কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা কমাতে কিন্তু সাহায্য করতে পারে, যেগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায়। যোগব্যায়ামের সময় গভীর শ্বাস প্রশ্বাস ফুসফুসের কার্যকারিতাটাকে উন্নত করতে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। উদ্বেগ নিয়ন্ত্রণ, আমাদের মধ্যে এটা দেখা যায়, উদ্বেগ। বিভিন্ন পর্যালোচনাতেই আমাদের দেখা গেছে যে নিয়মিত যোগব্যায়াম বা যোগাসন মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা কমায়, ঘুম আর দীর্ঘস্থায়ী ব্যথার উন্নতি ঘটায়। আরও দেখা গেছে গবেষণায় যে যেসব মানুষের মধ্যে উচ্চমাত্রার উদ্বেগ থাকে, যেমন পরীক্ষার চাপ, যেটা পরীক্ষার চাপের কারণে তাদের মধ্যে কী হয়, সাইটোকাইনের পরিমাণটা কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই যোগাসন অনেকটাই কি বলবো মানে উন্নত করতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী ব্যথার উপশম, যোগব্যায়াম অনুশীলনের ফলে ভারসাম্য, নমনীয়তা এবং পেশিশক্তির উন্নতি ঘটে, যা শরীরের অন্যান্য অংশের দীর্ঘস্থায়ী ব্যথা, যেমন ঘাড়ের ব্যথা, আর্থারাইটিসের ব্যথা, এগুলো কমাতেও সাহায্য করে। টেনশন, হেডেক এবং মাইগ্রেন আক্রান্ত ব্যক্তিদের জন্যও কিন্তু যোগাসন উপকারী। মাঝে মাঝে শুনবেন বাড়িতে দাদু বা বাবারা বলতে দেখা যায় যে মাইগ্রেনের ব্যথাটা ভীষণ বেড়েছে, এই মাইগ্রেনের ক্ষেত্রেও কিন্তু যোগাসনটা ভীষণভাবে উপকারী। এর নিয়মিত অনুশীলনের ফলেই ব্যথার তীব্রতা, মাথা ব্যথার সময়কাল এবং মাথা ব্যথার পুনরাবৃত্তিটাও কিন্তু হ্রাস পেতে পারে। এতক্ষণ তো যোগের শারীরিক যে চিকিৎসাগত পদ্ধতিগুলো বললাম, এবার যোগের মানসিক স্বাস্থ্যগত উপকারিতাটাও একটু বলি। মানসিক চাপ, আমরা প্রত্যেকেই প্রায় কম বেশি মানসিক চাপ মাঝে মাঝে নিয়ে ফেলি, বিভিন্ন কাজকর্মের জন্য হোক, কোনো কিছু বিষয় নিয়ে টেনশন করে হোক। এই যোগাসনের বিভিন্ন রূপ রয়েছে, অর্থাৎ এই বিভিন্ন যোগাসন আমাদের এই মানসিক চাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। এই যোগাসন অনুশীলনের ফলে মানসিক চাপের যে মানসিক চাপ থাকলে কি হয়, শারীরিক এবং মানসিক উভয় রকমেরই উপসর্গ দেখা দেয়, সেই সমস্ত উপসর্গগুলোর কিন্তু উন্নতি ঘটায়। এরপরেই বলতে পারি যে এই যোগাসনের একটা অনুশীলন হচ্ছে ধ্যান, যেটা আমি আগেও বললাম প্রাণায়াম ধ্যান। এই ধ্যান একাগ্রতা বোঝানোর জন্য একটা সংস্কৃত শব্দ বলতে পারি। যোগাসন এবং শ্বাস প্রশ্বাসের এই যে ব্যায়াম প্রাণায়াম আগেই বললাম, সেটা কিন্তু একাগ্র মনোযোগের প্রয়োজন হয়। শীর্ষাসনের মতো যোগাসন করার সময়টাতেও মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই অনুশীলনগুলো কিন্তু মননশীলতা বাড়ায়, মানসিক বিক্ষিপ্ততা হ্রাস করে এবং মনোযোগ, একাগ্রতা, মনোনিবেশ এগুলো বৃদ্ধি করে। মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সংক্রমণ প্রতিরোধের জন্য শরীরের সক্ষমতাটাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে। এই যোগাসন মানসিক চাপের কারণে শরীরে সৃষ্ট যে হরমোনগত ও মনস্তাত্ত্বিক পরিবর্তন, সেটাকে কিন্তু উল্লেখযোগ্যভাবেই কমায়। মানসিক চাপের সময় যোগব্যায়ামের অনুশীলন স্নায়ুতন্ত্রের মধ্যে ভারসাম্য একটা তৈরি করে। সুতরাং মানসিক চাপ কমানোর মাধ্যমেই যোগব্যায়াম রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরেও উপকারী একটা প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত কার্যকলাপ, অনেক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যোগব্যায়াম ভালো খাদ্যাভ্যাস এবং শারীরিক কার্যকলাপের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করে। সমীক্ষায় দেখা গেছে যে যারা নিয়মিত যোগব্যায়াম করেন তারা বেশি মনোযোগী হন, স্বাস্থ্যকর খাবার খান এবং অন্যান্য শারীরিক কার্যকলাপেও অংশ নিতে অনুপ্রাণিত হন। যোগব্যায়াম স্বাস্থ্যকর জীবনযাপনকারী অন্যান্য মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেও কিন্তু উৎসাহিত করে। এই কারণেই খাদ্যাভ্যাসজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় যোগব্যায়াম বা যোগাসন একটা ভূমিকা পালন করতে পারে। আরও একটা বিষয়, এখন আমাদের মধ্যে এই যে ঘুম, রাতে ভালো ঘুম, এটার জন্য তো প্রায় বেশিরভাগ মানুষকেই সাধ্য সাধনা করতে হয়। ঠিক বলছি নিশ্চয়ই? ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের মতে একাধিক গবেষণায় দেখা গেছে যে ঘুমের সমস্যায় ভোগা ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, মেনোপজ পরবর্তী নারী, স্বাস্থ্যকর্মী এবং ক্যান্সার ও আর্থারাইটিসের মতো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঘুমের তো একটা সমস্যা হয়, সেই ঘুমের উন্নতিতে কিন্তু যোগাসন অত্যন্ত উপকারী। যোগব্যায়ামের যে মানসিক স্বাস্থ্যগত উপকারিতার মধ্যে আরও রয়েছে স্বস্তিবোধ বৃদ্ধি, আত্মবিশ্বাস ও শারীরিক ভাবমূর্তির উন্নতি, উন্নত আন্তর্ব্যক্তিক সম্পর্ক, সহনশীলতা বৃদ্ধি, জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি এবং সার্বিকভাবে উন্নত মানসিক সুস্থতা। এই যোগাসনের কিছু জোরালো শৈলী যেমন অষ্টাঙ্গ যোগ পেশীর শক্তি আর দৃঢ়তা বাড়াতে কার্যকর হয়। হঠযোগ, যোগাসন শারীরিক সচেতনতাটা বাড়ায়, ফলে দেখবেন আপনি কখন গুঁজো হয়ে বা ঝুঁকে বসছেন সেটাও কিন্তু সহজে বুঝতে পারবেন এই যোগাসনের মধ্যে থাকলে। অনেক শারীরিক ভঙ্গিমা কোমরের শক্তি বাড়ায় এবং মেরুদণ্ডের সঠিক অবস্থানটাকেও কিন্তু নির্দিষ্ট করে, যা আপনাকে আরও সোজা হয়ে বসতে বা দাঁড়াতে এগুলোতেও কিন্তু সাহায্য করে। যারা যোগাসন বা যোগব্যায়ামে নতুন, তারা প্রায়শই বিপুল সংখ্যক আসন দেখে কিন্তু দিশেহারা হয়ে যান, হন না? দেখবেন আপনারা কোনটা করলে কোনটা ভালো হয়, কি করব কি না বা কিভাবে করব। কিছু আসন বা ব্যায়াম কিন্তু জটিল কিন্তু কিছু নয়। যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি আপনার হাত মাথার উপরে তোলেন, তাহলে আপনি কিন্তু একটা যোগাসন করলেন। আর সর্বোচ্চ উপকারিতা পাওয়ার জন্য বলবো, বিভিন্ন জায়গায় এখন ক্লাস হয়, নির্দিষ্ট কিছু আসনের ক্রম সেখানে দেখানো হয়, শ্বাস প্রশ্বাসের কৌশল শেখানো হয়, সেগুলো শিখতে পারেন। সাধারণ যোগাসন দিয়ে কিন্তু এই যোগাসন শুরু করা ভালো, কারণ দৈনন্দিন জীবনে আমরা যেভাবে শরীরটাকে নাড়াচাড়া করেন বাঁকান, তার সঙ্গে এগুলো কিন্তু পরিচিত মনে হবে। ধীরে ধীরে শুরু করুন এবং প্রত্যেকটা আসনে কিন্তু মন দিয়ে শরীর শিথিল করে সেটাকে আরও গভীর করার সময় আপনার শ্বাস প্রশ্বাসের উপরে কিন্তু মনোযোগ দিতে হবে। এখান থেকেই আরও ধীরে ধীরে কঠিন যোগাসনের দিকে আপনারা এগোতে পারবেন। এবারে যোগব্যায়ামের জন্য সঠিক ধরনটা কিন্তু আপনাদের খুঁজতে হবে। সকলের জন্যই কিন্তু কিছু না কিছু রয়েছে। যোগের বিভিন্ন শৈলীর মধ্যে মন শরীরের সংযোগ থাকলেও সেগুলোর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। কিছু শৈলীতে দ্রুত এক আসন থেকে অন্য আসনে যেতে হয়, আবার অন্যগুলিতে দীর্ঘ সময় ধরে একটা আসন ধরে রাখতে হয়। আপনার মূল লক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু যোগের ধরনটা বেছে নিতে হবে। যদি আপনি ব্যথা কমাতে এবং দ্রুত ঘুমিয়ে পড়তে চান, তবে হঠযোগের মতো একটা মৃদু যোগ আপনার জন্য আদর্শ হতে পারে। যদি আপনি আরও গতিশীল এবং শ্রমসাধ্য কোনো ধরনের যোগের সন্ধান করেন, তবে অষ্টাঙ্গ যোগ বিবেচনা করতে পারেন। নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং শবাসনের মতো শিথিলকরণ ভঙ্গিযুক্ত পুনরুদ্ধারমূলক যোগ মানসিক চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা সুস্পষ্ট উপকারিতা কিন্তু আপনাদের প্রদান করবে। এবারে আসি যোগাসনের কিছু সাধারণ নিয়ম, মানে একেবারেই সাধারণ। কি সেগুলো? এই যোগাসন অনুশীলন করতে হলে অবশ্যই কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হয়। যেমন নির্দিষ্ট সময় মেনে সকাল আর সন্ধ্যায় যোগাসন অনুশীলন করা উচিত। সামান্য কিছু হালকা খাবার খেয়ে কিছুটা সময় পরে যোগাসন অভ্যাস করতে হবে। ভর পেটে অথবা একেবারে খালি পেটে আসনটা অভ্যাস করা কিন্তু উচিত নয়। মেঝের উপর কম্বল, শতরঞ্চি বা ওই জাতীয় কিছু একটা বিছিয়ে নিয়ে আসনটা অনুশীলন করতে হবে। নরম বিছানার উপর কিন্তু আসন অভ্যাস করা যাবে না, এটা মাথায় রাখবেন। আসন করার সময় আটসাট ভারী পোশাক না পরে একটু ঢিলে ঢালা হালকা পোশাক পরাটাই আমার মনে হয় উচিত। আলো বাতাসযুক্ত কোনো একটা নির্জন স্থানে বা নিভৃত কক্ষে যোগাসন করা উচিত। কোলাহলযুক্ত পরিবেশে আসন না করাটাই ভালো। আসন অভ্যাস করার সময় মনটাকে ধীর স্থির শান্ত আর প্রফুল্ল রাখতে হবে। প্রত্যেকটা আসন করার পর নিয়ম অনুযায়ী সবাসনে বিশ্রাম নিতে হবে। বেশ কিছু আসনের নাম বলছি যেগুলো খুব উপকারী, যেমন করতেই পারি আমরা, যেমন পদ্মাসন, বজ্রাসন, ভুজঙ্গাসন, বৃক্ষাসন, হলাসন, গোমুখাসন, ধনুরাসন, চক্রাসন, আকর্ণ ধনুরাসন, উষ্ট্রাসন, আরও অনেক অনেক আছে। এই মুহূর্তে এই সময়ের মধ্যে এতগুলো বলা হয়তো সম্ভব হচ্ছে না। যেটা আমরা ছোট থেকেই করি বা নিজে নিজেও করতে পারি বা প্রতিদিন আমাদের করা উচিত, সেটা হচ্ছে পদ্মাসন। পদ্মের অপর নাম কমল। এই আসন পদ্মের মতোই দৃশ্যমান হয় বলেই এটাকে পদ্মাসন আমরা বলি। এই আসনে মানে নিয়মিত যদি অনুশীলন করা যায় তাহলে হাঁপানি, অনিদ্রা এবং হিস্টেরিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায়, দেহের মেদ কমে যায়, এই আসনে জীবনী শক্তি বৃদ্ধি পায়, মেরুদণ্ড সোজা থাকে, মনের একাগ্রতা অর্থাৎ মনঃসংযোগ আর মনস্থির বৃদ্ধি করে, পায়ের বিভিন্ন গ্রন্থিগুলোকে সুস্থ, সবল এবং সতেজ রাখে এবং বাতজনিত ব্যথা বেদনাও এখান থেকেই কিন্তু উপশম হয়। তাই প্রত্যেকেই পদ্মাসনটা করবার চেষ্টা করুন। এরপরে আসি ভুজঙ্গাসন। ভুজঙ্গ শব্দের অর্থ যদি বলি তাহলে আমরা সকলেই জানি সাপ। এটার অপর নাম কিন্তু সর্পাসনও বলতে পারি। এই ভুজঙ্গাসন যদি নিয়মিত অনুশীলন করেন তাহলে শরীরের নিস্তেজ যে ভাব সেটা দূর হবে, নতুন শক্তি জন্ম নেবে, দেহে লাবণ্য বৃদ্ধি পাবে, মেরুদণ্ডে নমনীয়তা বজায় থাকবে, হৃৎপিণ্ড ফুসফুস সবল থাকে, বুকের গঠন সুন্দর থাকে, কোমরের মেদ কমে যায় এবং পিঠের মাংসপেশিগুলোকেও মজবুত এবং বেশি কর্মক্ষম করে রাখে বলেই ব্যথা বেদনা সবটাই কিন্তু দূর হয়। বৃক্ষাসন এটাও করতে পারেন। বৃক্ষাসনটাও শরীরের ভারসাম্য বজায় রাখে থাকে, পায়ের প্রধান ধমনীতে রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ায় পায়ের পেশি আর স্নায়ুগুলিও পুষ্ট সতেজ হয়, কোমরের মাংসপেশি মজবুত হয়। পায়ের ব্যথায় কিন্তু বিশেষ উপকার পাওয়া যায় এটা, এবং পায়ে কোনো দিন বাতও হবে না এটা যদি অনুশীলন প্রায় প্রতিদিন করতে পারেন। যাদের হাত পা কাঁপে, পা দুর্বল, তাদেরও কিন্তু এই আসনে খুব উপকার হয়। এইভাবেই প্রত্যেকটা আসনেরই কিন্তু অনুশীলন করতে পারলে এর উপকারিতা, এর উপকার প্রচুর। তাই আপনাদের সকলকে বলবো, সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে অতি অবশ্যই করে যোগাসন করুন, রোজ পর্যাপ্ত পরিমাণে জল খান এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও যেতে যেতেও একটাই কথা বলবো, স্বাস্থ্যই হলো সম্পদ। তাই এই সম্পদকে নিজেদের মতন করে আগলে রাখুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগাসন করবেন। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। শুনলেন যোগের উপর বিশেষ অনুষ্ঠান, বিষয় ছিল আজকে আসনের উপকারিতা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি টুম্পা পাল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: तो तुम सारे राज्य के स्वामी हो जाओगे।
2: हाँ दुर्योधन, तूने भीम ही को क्यों चुना?
1: देवी, महाराज दुर्योधन ने अपने गदा कौशल से भीम को लगभग परास्त ही कर दिया था, परंतु
3: परंतु क्या?
1: परंतु कृष्ण ने अर्जुन को सांकेतिक भाषा में समझाया कि यदि भीम महाराज दुर्योधन की जंघा पर प्रहार करे तो विजयी हो जाएगा।
3: ये घोर नीति।
1: भीम ने कृष्ण का यह संकेत तुरंत भांप लिया और सिंह की भांति झपटकर जंघा पर प्रहार किया। महाराज दुर्योधन कटे वृक्ष की भांति भूमि पर गिर
2: पड़े। बस बस संजय, अब आगे कुछ मत कहो, एक शब्द भी नहीं। आज 100 पुत्रों की माता निसंतान हो गई, सब वेदनाएं सो गई, दुख की पराकाष्ठा ने मन को आवेगों से मुक्त कर दिया है।
3: फिर भी हमें जीवन का अभिशाप भोगना है गांधारी, एक अर्थहीन जीवन का अभिशाप, सौ पुत्रों की मृत्यु का आघात सहकर भी हमें अपने अस्तित्व का शव अपने कंधों पर ढोना है, अपने ही पुत्रों के वधिकों को हमें दीर्घजीवी और यशस्वी होने का आशीर्वाद देना है। आंसू पोंछों का अंधेरे, आंसुओं से भीगी पट्टी तुम्हें अधिक कष्ट देगी। उठो, उठो।
4: मैं वासुदेव कृष्ण माता गांधारी को प्रणाम करता हूँ।
2: वासुदेव कृष्ण, क्यों आए हो यहाँ? अब मेरा एक भी पुत्र नहीं बचा, किसे मारोगे?
4: शांत हो राजमाता।
2: राजमाता, श्री कृष्ण उपहास क्यों करते हो? तुमने कितनी माताओं से उनका मातृत्व छीन लिया, कितनी स्त्रियों से उनका पति छीन लिया। मैंने अपने इन कानों से सहसरों स्त्रियों का आर्तनाद सुना है। अच्छा हुआ मैं कुरुक्षेत्र की युद्ध भूमि में पड़े शवों को नहीं देख सकी। पट्टी बांधने का उपयोग पहली बार समझ में आया।
4: देवी गांधारी, क्या मैंने युद्ध रोकने का प्रयत्न नहीं किया था? क्या मैं दूत बनकर आपकी राजसभा में नहीं आया था? किंतु आपके पुत्र ने सुनी ही कहा, राज्य लोभ द्वेष से पीड़ित उसकी आत्मा।
2: नहीं कृष्णा, नहीं, तुमने युद्ध रोकने का वास्तविक प्रयत्न किया ही नहीं। तुम चाहते तो ये युद्ध हो ही नहीं सकता था। तुम्हारा पराक्रम, तुम्हारी नीति और तुम्हारी हल्की सी धमकी इस युद्ध की महाज्वाला को रोक सकती थी।
4: देवी गांधारी,
2: कृष्ण मैं तुम्हारा दर्शन समझती हूँ। तुमने देख लिया था कि वस्तु स्थिति सुधार से परे है। फटे आकाश को सीकर ठीक नहीं किया जा सकता। नए जीवन की भूमिका रचने के लिए विगत को क्रूर विदाई देनी ही पड़ती है। किंतु कृष्ण, जो बचे हैं उनके विषय में कभी सोचा तुमने? हम अब क्या करेंगे, किसका मुंह देख कर जिएंगे, बताओ।
4: मुझे क्षमा करो माता।
2: दुर्योधन बुरा होगा, दुशासन ने नारकीय कृत्य किए होंगे, पर मेरे 100 के 100 बेटे तो इतने बुरे नहीं थे। तुम चाहते तो उनमें से एक जीवित रह सकता था, एक। हम अंधों की लाठी तो नहीं छिनती।
4: माता, जो अवश्यम भावी है उसे कोई नहीं रोक सकता, न मैं और न आप।
2: नहीं, तुम रोक सकते थे कृष्ण, तुम रोक सकते थे, किंतु तुमने प्रयत्न नहीं किया। छल और प्रवंचना तुम्हारी सबसे बड़ी नीति रही है। वासुदेव, शापित जीवन की ज्वाला में झुलसी ये गांधारी तुम्हें शाप देती है। तुम्हारा समस्त वंश भी इसी प्रकार आपसी कलह में नष्ट हो जाए। जिस प्रकार छलकर तुमने मेरे पुत्रों को मारा है, उसी प्रकार किसी के भ्रम के कारण ही तुम्हारे भी प्राण निकले। जाओ, जाओ। मुझे किसी की सहानुभूति की आवश्यकता नहीं है। मेरी जड़ी भूत आत्मा उस संवेदना से परे है।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী গোপা রায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে এবারের শিল্পী প্রসূন মুখোপাধ্যায়।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
1: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন প্রথম শিল্পী ফিরোজা বেগম।

0: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে আল্লাহ মেঘ দে।
1: লোকগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবারের শিল্পী সুলেখা।

সেই সম্মান লোকগীতি আকাশের মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগা হার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ রিলে করে

0: নমস্কার, সুস্থতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে চোদ্দই জুন হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। আমরা বলি রক্তদান জীবনদান, একেবারে বিনামূল্যে নিঃস্বার্থে যেসব মানুষেরা অন্যের জীবন বাঁচানোর জন্য রক্তদান করেন, সেই অমূল্য দানের কথা স্মরণ করেই এই দিনটি পালন করা হয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতায় যথেষ্ট পরিণত এই বিভিন্ন ব্লাড ডোনেশন কর্মসূচির আয়োজনে, তিনি হচ্ছেন আর্য সেনগুপ্ত। নমস্কার।
1: নমস্কার
0: আপনাকে। আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের জেলায় আপনি বিভিন্ন সময় রক্তদান কর্মসূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষদের নিয়ে আয়োজন করেছেন, তো আপনার এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন।
1: সত্যি বলতে মুর্শিদাবাদ জেলায় রক্তদানের দিক দিয়ে মানুষ এখনো অনেক পিছিয়ে। সরকারি ভাবে যে মোটিভেশনাল প্রোগ্রাম গুলো হয় সেগুলো থেকে মুর্শিদাবাদ এখনো অনেক দূরে। আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে দেখা যায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবির হয়, বিয়ের সময়তেও বিয়ের ক্লিট থেকে বিয়ে পরে উঠে এসে রক্তদান শিবিরের অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের জেলা সেখান থেকে পিছিয়ে। তার কারণ মানুষ রক্ত দেয় কিন্তু মানুষ রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পায় না, এই সমস্যাটাই হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যার সমাধান যদি সরকারি ভাবে সরকার নিত তাহলে প্রচুর মানুষ আরো রক্তদানে এগিয়ে আসতো, এবং ইয়ং জেনারেশন যুব সমাজ রক্তদানে কিন্তু প্রচন্ড আগ্রহী। তারা ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করেও মানুষের বিপদে 24 ঘন্টা ছুটে যান।
0: আচ্ছা, এই যে রক্তদান কর্মসূচির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বা মানুষের ভেতরে তো নানা রকম ভয় কাজ করে যে আমি রক্ত দেবো, আমার কিছু হবে না, তো এই হবে না, তো এগুলোর জন্য কিভাবে আপনারা মোটিভেট করেন, তাদেরকে কি বলেন?
1: আমরা মানুষকে বোঝাই, যাদের বিশেষ করে ভয় পায়, সুচ থেকে ভয় পায়, তাদের আমরা একটা ছোট্ট প্রভাব বলি। রক্ত দিতে গেলে 3 বার লাগে, প্রথমে একটুখানি লাগে, তারপর আর একটু পিঁপড়ে কামড়ানোর মতন লাগে, তারপর অনেকখানি ভালো লাগে, যে ভালো লাগাটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। প্রচুর মানুষ সেটা শুনে মোটিভেট হয়ে এগিয়ে আসে, কিছু মানুষ পিছিয়ে যান, সবাই তো আসে না,

0: তাহলে পরে পরের প্রশ্নটাই আসে, সেটা হচ্ছে যে কোন বয়স পর্যন্ত মানুষ এবং কারা কারা কি কি ক্যাটাগরি, একটা একটা সুস্থ মানুষ তো রক্ত দেবে, সেই সুস্থতার মাপকাঠিটা কত বয়স থেকে শুরু করে সব কাজ?
1: 18 থেকে 60 বছর অব্দি যে কোনো সুস্থ মানুষ রক্ত দিতে পারে। ওজন হতে হবে 50 কেজি বা তার উপরে। যে কোন ধরনের ওষুধ যদি চলে, বিশেষত নার্ভের

0: বা সুগার বা প্রেসারের মেডিসিন এগুলো যদি চলে তাহলে তিনি রক্ত দিতে পারেন না। রক্ত দেওয়ার আগে প্রতিটি ব্লাড ব্যাংকে যারা কাউন্সিলার থাকেন তারা কাউন্সিলিং করেন, এবং যারা মদ্যপান করেন সেক্ষেত্রে 8 ঘন্টা অব্দি রক্ত দেওয়া যায় না। এছাড়া গর্ভবতী মহিলা তারা 1 বছর অব্দি রক্ত দিতে পারেন না। মহিলাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় তাদের যে মাসিক যেটা হয় মাসিক হলে মাসিক হওয়ার ডেটের 1 সপ্তাহ আগে থেকে মাসিক হওয়ার ডেটের 1 সপ্তাহ পরে অব্দি তারা রক্তদান করতে পারেন না। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ 90 দিন অন্তর, যদি পুরুষ হন 90 দিন অন্তর, এবং মহিলারা 120 দিন অন্তর রক্ত দিতে পারেন। এক্ষেত্রে ভয়ের কিছু নেই, কারণ সত্যি কথা বলতে আমাদের শরীরে রক্তটা নষ্ট হয় কিন্তু রক্তটা বেরোনোর কোনো উপায় থাকে না। আমরা যদি রক্ত দান করি তবে নতুন রক্ত সেল তৈরি হয়,
1: সেটা আমাদের উপকার,
0: আমাদের উপকার। অন্য মানুষ যেমন বাঁচছে সেটা এমন একটি উপকার, ঠিক তেমনই আমাদের উপকার হচ্ছে নতুন ব্লাড সেল তৈরি হয়, তাতে বিভিন্ন ধরনের রোগ থেকে ঝুঁকি আমাদের শরীরে কমে। তার মধ্যে অন্যতম হচ্ছে হার্ট অ্যাটাক, ক্যান্সার, স্ট্রোক, এগুলো ঝুঁকি অনেকটা কমে যায়।
1: আচ্ছা, আমাদের জেলায় রক্তের চাহিদা কিরকম?
0: আমাদের জেলায় রক্তের চাহিদা বিশেষত এই গরমের সময়টা তো অনেক বেশি, কারণ গরমের সময় রক্তদান শিবিরগুলো কম হয়, আর গরমের সময়তে প্রচুর রক্ত ওয়েস্টেজ হয়। গরমের সময় বলে না, একটা জিনিস এই প্রত্যেকটা জেলাতেই রয়েছে, যখন ক্যাম্প হয় তখন অতিরিক্ত বেশি পেশেন্টের পরিমাণ বেড়ে যায়।
1: আচ্ছা,
0: আবার যখন ক্যাম্প থাকে না তখন নর্মাল পেশেন্টে চলে আসে। এই জিনিসটা কেন হয় এটা স্বাস্থ্য দপ্তরের বিষয়, আমার বলাটা উচিত হবে না, তাদেরকে জানানো হয়েছে, তারা তাদের মতন করে

0: ধরনের রোগীদেরকে জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে আমাদের জেলায়। তারা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠন যোগাযোগ রাখে, অনেক ক্ষেত্রে অনেক নতুন পেশেন্ট আছে যাদের পক্ষে তো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে জানা সম্ভব নয়। সেক্ষেত্রে বিভিন্ন সরকারি হসপিটালে ব্লাড ব্যাংকগুলো সহযোগিতা করে, বিভিন্ন সরকারি হসপিটালে যারা সিকিউরিটি কর্মী রয়েছে তাদের কাছে ফোন নম্বর দেওয়া থাকে, তারাও অনেক ক্ষেত্রে ফোন নম্বর রোগী পরিবারকে প্রোভাইড করে দেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা তখন রক্ত ভাগ দিই, জোগাড় করে দিই তাদের জন্য 24 ঘন্টা রক্তের পরিষেবা আমাদের চালু থাকে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠনে।
1: এই আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে হসপিটালে যে

0: সকাল 10টা থেকে দুপুর 2টা অবধি যে কোনো সরকারি প্ল্যাটফর্ম বেসরকারি হসপিটালে ভর্তি হওয়ার রোগীদের রক্তটা টানে এবং শনিরোধপর টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12:30। এই টাইমের মধ্যে বেসরকারি রোগীদের রক্ত টানে, তা বলে সবাই নয়, যারা লাইফ সেভিং পেশেন্ট তাদের রক্ত 24 ঘন্টা যেমন সরকারি প্ল্যাটফর্ম থাকে এটা গভর্নমেন্ট রুলসেই রয়েছে।
1: আচ্ছা, হ্যাঁ,
0: যে কোনো গর্ভবতী মহিলা খুব খারাপ কন্ডিশনে রয়েছে, কোনো নার্সিং হোম পেশেন্ট ভর্তি রয়েছে, সেই ক্ষেত্রে রিকোয়েশনটা যদি প্রপার নার্সিং হোম তৈরি করে দেয় ব্লাড ব্যাংক রক্ত টানতে পারত।
1: ব্যাপারটা কি এরকম যে ধরুন আমাকে যদি ব্লাড ব্যাংকে গিয়ে এক বোতল রক্ত নিতে হয় তাহলে পরে তার বদলে একজন ডোনার আমাকে নিয়ে যেতে হবে?
0: দেখুন, আমাদের জেলাতে যেটা সমস্যা হচ্ছে মেন হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল, ব্লাড ব্যাংকে রক্ত সবসময় থাকে না। যখন ক্যাম্পগুলো হয় হিউজ পরিমাণে হয়, কিন্তু ক্যাম্পগুলো কোনোটা প্ল্যানিং অনুসারে হয় না। প্রপার পরিকল্পনা নিয়ে যদি ক্যাম্পগুলো হতো তাহলে 24 ঘন্টা 365 দিন কিন্তু যথাযথ রক্তটা কিন্তু মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে মজুদ থাকতো, যেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামকে জানিয়েছি, অনেক ফোরামে গিয়েছি, অনেক ফোরাম আসেনি। রক্ত পাওয়া যায়, সেটা সেম গ্রুপের ডোনার দিয়ে হোক কিংবা অল্টারনেটিভ ডোনার দিয়ে হোক। মেডিকেল কলেজের নিয়মটা হচ্ছে শুধু মেডিকেল কলেজগুলো

0: তাদের স্টকটাও যাতে ফুরিয়ে না যায়,
1: রক্ত দাতা তৈরি না হলে তো কন্টিনিউ করা কারো পক্ষে সম্ভব না, কারণ এখনো রক্ত তৈরির মেশিন নেই। মানুষই একমাত্র উপায়, আমরা যদি দান করি তবেই রক্তটা পাওয়া যায়।
0: রক্ত কৃত্রিম ভাবে তৈরি হওয়ার কোনো পদ্ধতি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, একদম তাই। এই যে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো আপনারা করেন, এতে আপনারা কি একটা ট্রেন্ড বা প্রবণতা লক্ষ্য করছেন যে আগের থেকে কি মানুষ বেশি উৎসাহী, তারা এখন এত ক্যারিয়ারিস্ট অন্যান্য ব্যাপারে অনেক ব্যস্ত যে তারা খুব একটা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসেন না, কোনটা?
1: দেখুন, প্রত্যন্ত এরিয়াতে আমরা ক্যাম্প করলে তার সরা পাই, মানুষকে যখন বোঝানো হয় প্রত্যন্ত এরিয়ার মানুষ কিন্তু অনেক বেশি সরা দেয়, কারণ তারা যখন রক্তের দরকার না হসপিটাল গুলোতে ভর্তি হয়ে তারা ভুক্তভোগী, তখন কিন্তু তারা সাহায্যটা পায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে। তাই পরবর্তী সময় তাদেরকে বোঝানো হলে তারা গোটা গ্রামে গিয়ে একমাত্র
0: উপায় রক্ত দেবার প্রবণতা বেশি দেখছেন,
1: বিশেষত যুব সমাজ। বর্তমান যুব সমাজ কারো রক্তের প্রয়োজন থাকলে তারা সবসময় এগিয়ে যান, তারা তাদের না শুনবেন না, তারা হয়তো সময়টা ১৯ ২০ হতে পারে তাদের ক্ষেত্রে, কিন্তু তারা রক্ত দিতে ২৪ ঘন্টা প্রস্তুত থাকে।
0: মহিলাদের মধ্যে কি রক্ত দেওয়ার প্রবণতা বাড়ছে
1: আগের থেকে? তুলনামূলক অনেক বেশি। আমাদের প্রচুর মহিলা রক্তদাতা আছেন যারা নিয়মিত রক্তদান করেন। আমরা কখনো অনেক ক্ষেত্রে মাঝরাত মধ্যরাতে ফোন করি তাদেরকে কোনো লাইফ সেভিং রোগীর জন্য, সেক্ষেত্রেও তারা কিন্তু এগিয়ে আসেন, তাদের পরিবারও কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে সমর্থন করেন বিষয়টিতে।
0: এই যে যারা রক্ত দিচ্ছে, হ্যাঁ, তাদের একটা মানে অর্থনৈতিক যে স্ট্যাটাস আমরা যেটাকে বলি, মানে তাদের কাজ কর্ম পেশা ইত্যাদির উপর রক্ত দানের কি কোনো প্রভাব পড়ে, মানে কারা বেশি উৎসাহী দেখেন, কারা একটুখানি কম উৎসাহী?
1: দেখুন, স্বেচ্ছায় রক্তদান, আমি স্বেচ্ছায় রক্তদান করছি তার বিনিময়ে আমি কিন্তু কিছু পাবো না, এটা জেনে কিন্তু আমরা প্রত্যেকে,
0: হ্যাঁ,
1: তাই অনুদানের বিষয়টি আসে না, কারণ আমরা যারা এই কাজটার সঙ্গে যুক্ত বা যে সমস্ত মানুষ এগিয়ে আসেন তাদের প্রত্যেকের একটা নেশা যে আমরা অসহায়ের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আসা। এবার রক্তদান শিবির যেগুলো হয় সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু চান্সেস রয়েছে, সেটা গভর্নমেন্ট প্রতি রক্তদাতার প্রতি একটা টিফিন খরচ কম করে, সেটা রয়েছে, কিন্তু রক্ত দেওয়ার পর আমরা কারোর কাছ থেকে কোনো অনুদান নিই না, এবং আমাদের সামনে কাউকে যদি আমরা অনুদান ব্যক্তিতেও দেখি সেখানে আমরা তাদের পুরো বিষয়টা জানাই, কারণ সেটা লিগাল প্রসেস নয়। আমাদের দেশে রক্ত কেনা বেচা সম্পূর্ণ হয়ে আইনি বা বেআইনি, তাই সেটা থেকে আমরা সম্পূর্ণভাবে দূরে থাকি। তা বলে অনেকেই বক্তব্য হতে হয় অনেক ক্ষেত্রে, ব্লাড ব্যাংক থেকে তো রক্তটা আমি টাকা দিয়ে কিনলাম, বিষয়টা সেটা হয় না। বিষয়টা অ্যাকচুয়ালি হয় ব্লাড ব্যাংকে রক্তটা একটা মানুষ যখন দিচ্ছে বা ক্যাম্প থেকে যে রক্তগুলো সংগ্রহ হচ্ছে সেগুলো সংগ্রহ হওয়ার পর একটা টেস্টিং পিরিয়ড থাকে, রক্তটা সংগ্রহ করতে হয়। এছাড়া আরেকটা আমাদের জেলা এখন নতুন হয়েছে একটি বেসরকারি ব্লাড ব্যাংক, তাদেরও নিয়ম হচ্ছে প্রসেসিং চার্জ দিয়ে রক্ত সংগ্রহ করা, কারণ হচ্ছে তাদেরকে তো সরকার কিছু ইনভাইট করছে না, তাদেরকে সম্পূর্ণ চার্জ,
0: মানে তারা এই কাজটা তাহলে করবেন কি করে?
1: তার পুরো একটা সিস্টেম চালাতে গেলে তার একটা অনেক বেশি খরচ রয়েছে, একটা সেট আপ তৈরি করার অনেক খরচ রয়েছে, সেই জন্য তারাও একটা খরচ চার্জ নিয়ে নেয়। কিন্তু একটা জিনিস সবারই জেনে রাখা দরকার, কোন সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছা মতন কিন্তু চার্জ নিতে পারেন না, তাদের যখন লাইসেন্স সেন্ট্রাল থেকে হয় তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট চার্জ তৈরি করে দেন, তারা ন্যূনতম একটা চার্জ তার উপরে এক্সট্রা অ্যাড করে, তার বেশি নয়।
0: এই রক্তদানের যে একটা প্রবণতা, এটা কি নতুন কিছু লক্ষ্য করছেন, মানে নতুন কোনো গ্রুপ বা তারা সংগঠিত ভাবে এগিয়ে আসছে?

0: মানুষ উৎসাহিত হচ্ছে এবং নতুন নতুন বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে, একজোট হচ্ছে, তারা রক্তদান করছে। এক্ষেত্রে মহিলাদেরও প্রবণতা অনেক বেশি, মহিলারাও নিজেদের মতন করে ছোট ছোট টিম তৈরি করছেন, তাদেরকে বিভিন্ন সংগঠন সহযোগিতা হচ্ছে, তারা কিন্তু রক্তদানে এগিয়ে আসছেন, প্রতিদিন রক্তদান হচ্ছে। সমস্যা হয়ে যাচ্ছে কোথায়, আমাদের জেলাতে সরকারি মোটিভেশন নেই, আর যারা ক্যাম্পে বহু বছর ধরে রক্ত দিয়ে এসছে, বিশেষ করে সিনিয়র সিটিজেন যান, তারা একটা সময় গিয়ে ব্লাড ব্যাংক গুলো থেকে রক্ত পাননি, যে কারণে তারা পিছিয়ে গেছে। তাদেরকে মোটিভেটেড করার আমরা চেষ্টা করি, আমরা আশ্বাস দিই যে আপনি রক্ত দিন, রক্ত রাখলে ব্লাড ব্যাংক না পেলে আমরা জোগাড় করে দেব। তো এছাড়াও আমাদের জেলাতেই প্রথম, আমাদের জেলায় প্রচুর গ্রিক ওয়ার্কার্স রয়েছে,
1: মানে যারা বাড়ি বাড়ি বিভিন্ন খাবার
0: দাবার ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে, সঙ্গে পার্সেল ডেলিভারি করে, মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেন, এই ধরনের সার্ভিস আমাদের জেলাতে রয়েছে।
1: হ্যাঁ,
0: আমরাই প্রথম যারা এদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছি এবং তারা 24 ঘন্টা রক্তদান করেন।
1: আচ্ছা,
0: পুলিশ প্রশাসন তারা যদি সবসময় রাস্তাতেই থাকে, অনেক ক্ষেত্রে ট্রাফিক কন্ট্রোল থেকে তাদের কাছে খবর আসে যে রোগীটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি রক্তটা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তারা তাদের নিজেদের কাজটা করার সাথে সাথে যে রক্তটা যে দান করে আসেন। এমনকি এমনও দেখা গেছে যে একজন মানুষ বাইকে আরেকজন প্যাসেঞ্জারকে পৌঁছে দিচ্ছে, যেতে যেতে তার পরিবারে কোনো একটা রোগের রক্ত লাগবে এমনটা তিনি তাকে জানিয়েছেন, তিনি জানামতো তার গ্রুপকে জানিয়েছেন এবং গ্রুপ থেকে ডোনারকে রক্ত দিয়ে এসছেন, এমনটাও কিন্তু আমাদের জেলায় রয়েছে।
1: এগুলো খুব একটা ইতিবাচক দিক
0: কিন্তু 24 ঘন্টা গিক ওয়ার্কার্স মানে যে তারা শুধু তাদের কাজটাই করছে এমনটা নয়, গিক ওয়ার্কার্স নাম শুনলে আমরা অনেকে চটে যাই, কিন্তু এমনটা নয়, তারাও 24 ঘন্টা মানুষের পাশে অ্যাক্টিভ থাকেন।
1: আচ্ছা, আপনি প্রথমেই যেটা বললেন যে মুর্শিদাবাদ জেলা রক্তদানের দিক থেকে একটু পিছিয়ে আছে, তো এটাকে বাড়াবার জন্য কি কি করা প্রয়োজন?
0: দেখুন, এটাকে বাড়ানোর জন্য প্রথম হচ্ছে যখন ব্লাড ব্যাংক গুলোতে রক্ত থাকছে, ব্লাড ব্যাংক গুলো প্রথম হচ্ছে এক্সচেঞ্জ সিস্টেমে রক্ত দেওয়া। যদি এক্সচেঞ্জ সিস্টেমে ব্লাড ব্যাংক গুলো রক্ত দিতে শুরু করে, তাতে একটা লম্বা সময় অবধি রক্ত রাখা যায়, কারণ অনেক আমরা এটা প্রত্যেকে জানি আমাদের জেলায় এমন কিছু ক্যাম্প হয় যেখান থেকে 1700-1800 ইউনিট অব্দি রক্ত সংগ্রহ হয়, কিন্তু সেগুলো ব্লাড ব্যাংক সরকারি নিয়ম অনুসারে সিঙ্গেল, যদি সরকারি হসপিটাল হতে থাকে তাহলে এমনিই দিয়ে দেয়, যদি বেসরকারি প্রতিষ্ঠানে থাকে তাহলে কার্ডের মাধ্যমে দিয়ে দেয়, যদি এক্সচেঞ্জ সিস্টেমে চলতে থাকে তাহলে রক্তের স্টকটা থাকছে, যে কোনো মানুষ রক্তের প্রয়োজনে যে কোনো একটা গ্রুপ দিয়ে তার প্রয়োজনীয় রক্তটা সংগ্রহ করতে পারবে, এবং মানুষের কিন্তু এই জিনিসটা আসবে যে আমি কিন্তু ব্লাড ব্যাংকে গিয়ে ঘুরে আসিনি, আমি রক্তটা পেয়েছি, তাই কিন্তু ক্যাম্পটা করতেই পারি।
1: হ্যাঁ,
0: এই জিনিসটা আসা প্রয়োজন, এটা আমরা এটা নেই আমাদের এখানে, এই জিনিসটা যদি চালু করা যায়, ছটি সরকারি ব্লাড ব্যাংক রয়েছে, প্রত্যেকটা ব্লাড ব্যাংকে যদি এটি চালু করা যায় তাহলে অনেক মানুষ মোটিভেটেড রক্তদানে এগিয়ে আসবেন, যারা রক্তদান শিবির একসঙ্গে প্রচুর পরিমাণে করতেন তারাও আবার নতুন করে শুরু করতেন।
1: আর মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য কি কি কর্মসূচি?
0: মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আমরা ব্লাড ব্যাংকের সামনে তো প্রত্যেকেই প্রত্যেকটা মানুষই থাকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থাকে, মাঝে মাঝে ব্লাড ব্যাংক গুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়, থ্যালাসেমিয়া নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন জায়গায় সরকারি ভাবেও করা হয়, বিভিন্ন এনজিও তাদের সাথে গিয়ে করে থাকেন। মানুষকে আমরা সবসময় সব রকম ভাবে চেষ্টা করি যে বুঝিয়ে রক্তদানে এগিয়ে নিয়ে আসা, কারণ নতুন রক্তদাতা তৈরি না হলে বা তৈরি করতে না পারলে এই জায়গাটা একটা সৌন্দর্য থেমে যাবে, তাই নতুন রক্তদাতা তৈরি করার জন্য আমাদের প্রত্যেককে লড়াই করতে হয়।
1: মানে এটা যদি প্রত্যেকটা মানুষ মনে রাখেন যে আমি যদি রক্ত দিই তাহলে আমার যখন দরকার হবে, আমার পরিবারের যখন কারোর দরকার হবে তখনই রক্ত পাবো, এই অনুভবটা যদি তৈরি হয়, এই চিন্তাটা যদি কারোর তৈরি হয় তাহলে সে কিন্তু নিজে থেকেই রক্তদান করবে,
0: নিজে থেকে রক্তদান এগিয়ে আসবে। এছাড়াও প্রত্যেকটা মানুষের জানা উচিত রক্তদান আমাদের সামাজিক কর্তব্য,
1: আর রক্ত কেনা যায় না,
0: আর রক্ত কেনা যায় না, রক্ত যেগুলো যায় সেটা বেআইনি হবে।
1: হ্যাঁ,
0: প্রশাসন জানতে পারলে আপনি প্রশাসনের নিয়ম অনুসারে কিন্তু
1: শাস্তি
0: পাবেন,
1: ঠিক
0: আছে? তো রক্তটা একমাত্র উপায় মানুষ যদি রক্ত দান করে নিজের শরীর থেকে, তবেই রক্তের সংকট দূর করা সম্ভব, তা বলে অনকল নয়, অবশ্যই ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে রক্ত সংকট দূর করা সম্ভব, এছাড়া তার কোনো বিকল্প রূপ নেই।
1: অনেক ধন্যবাদ আপনাকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিনে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আর্য সেনগুপ্ত, ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে। আজকে সুস্থ থাকুন অনুষ্ঠান এ পর্যন্তই।

ঘোষণাটি শুনুন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সুদূরদর্শন FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ পরে 6:39 কলকাতা কেন্দ্রীয় গ্রামীণ সম্মেলনে করে শোনানো হবে। 6:40 থেকে 102.2 মেগাহার্টজে ইংল্যান্ডের বাকিংহামের এজবেস্টনে আয়োজিত ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024-এর ভারত বনাম পাকিস্তান ম্যাচের অফ টিভ ধারাভাষ্য হিন্দি এবং ইংরেজিতে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এবং অপরপক্ষে আপনারা AIR অ্যাপে যে সমস্ত অনুষ্ঠান যেভাবে শুনলেন 6:40 ভক্তিগীতি বিজেন্দ্রগীতি 6:55 7:10 শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় বিজ্ঞাপন রাতগুলো আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যা 7:30 8:10 এবং 8:25 রাত এবং তারপরে রাত 9:15 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে NSD আকাশবাণী কর্তৃক একটি বিশেষ ধারাবাহিক সম্প্রচারিত হবে। রাত 10:00 সুন্দর অনুষ্ঠান জনজগৎ 10:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত 10:00 রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনুন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: পূর্বাভাস আলিপুর দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার অনিশাদিন আবহাওয়া পূর্বাভাসে জানানো হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আবহাওয়া সতর্কতা জানানো হচ্ছে কৃষক বন্ধুদেরকে এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ে হওয়ার সঙ্গে বজ্রপাতের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনুন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত চক্ষু দিবস সম্পন্ন করা হচ্ছে FM প্রচার তরঙ্গে। এখন কর্মখানি সংক্রান্ত খবরে খবর জীবিকার জন্য স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSETCL বিভিন্ন পদে যোগপ্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন। মাসিক বেতন সহ কলকাতার একজন সিনিয়র হেড অফিস আইটি নিয়োগ করছে। পোস্ট এবং ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আবেদন করার শেষ তারিখ 30 জুন 2026। শুনুন কর্মখানি সংক্রান্ত খবরে খবর জীবিকার জন্য আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত চক্ষু দিবস মিটিং করা হয়েছে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের রানিং সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এবং তারপরে 100 দিবস মিটিং করা হয়েছে শুরু
1: সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং আবেদন গ্রহণের কাজ এক ছাতার তলায় সম্পন্ন করার লক্ষ্যেই এই শিবির। সেখানে অন্নপূর্ণা যোজনা, PM কিষাণ যোজনা, বিধবা ও বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সুবিধা পেতে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার বা অন্য নথিতে ভুল থাকলে তা সংশোধনের ব্যবস্থা থাকবে শিবিরে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এক নির্দেশিকা জানিয়েছেন, শিবিরগুলিতে পর্যাপ্ত পানীয় জল, মাথার উপর ছাউনি, পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশ্রাম কক্ষের ব্যবস্থা করতে হবে। মুর্শিদাবাদের চিয়াগঞ্জে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় কৃষি বিজ্ঞান কেন্দ্র ও রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে আজ রাজ্যস্তরের এক বিশেষ সেমিনার, প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রশাসন মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। জেলার 26টি ব্লকের বেশ কিছু কৃষককে জৈব সার, অনুখাদ্য, প্রাকৃতিক কৃষির বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এদিনের কর্মশালায়। অন্যদিকে নদিয়ার হরিণঘাটে প্রাকৃতিক কৃষির প্রসার এবং পরিবেশ বান্ধব চাষাবাদ সম্পর্কে কৃষকদের সচেতন করতে গতকাল এক কর্মশালা আয়োজিত হয়। সাধারণ কৃষি অধিকর্তা সৌভিক রায়চৌধুরী জানিয়েছেন, এই কর্মশালায় 200-এরও বেশি কৃষক অংশ নেন। হুগলির পোলবায় আকলা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান নির্মল ঘোষের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আজ মণিপুরে নির্মলের বাড়িতে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে ত্রাণের ত্রিপল, কম্বল, শীতের পোশাক এবং স্কুল ব্যাগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার খোঁজে তল্লাশি চলছে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবায় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাসপাড়া এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেছিলেন। সেই জালে উঠে আসে একটি ব্যাগ, তার ভিতর থেকে উদ্ধার হয় প্লাস্টিক মোড়া 4টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। মুর্শিদাবাদের লালগোলা থানার আটকুশিয়া গ্রামে

0: পানি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত হন নার্গিস খাতুন, তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সম্মিলিত পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।
1: অনুষ্ঠান প্রচারিত 4.3 হয়েছে।

0: কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাসিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেকদিন থেকে, যখন সেখানে মাত্র চারটি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসে হিসেব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনো মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আগে নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সমমর্যাদা। কিন্তু এখনো কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতিয়ে কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাপার, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
0: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। The Preconception and Prenatal Diagnostic Technique, Prohibition of Sex Selections Act, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা সন্তান পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেকেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনি পরিবারের পাড়ায় প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন, আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
0: বিশ্বে যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত।

বিজ্ঞাপন দেবতার আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে 7:50 কলকাতা কেন্দ্রীয় বঙ্গীয় সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রীয় স্থানীয় সংবাদ, রাত ৮টার সময় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের বিষয়ে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রী নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেট সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্ট আপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।
1: আজ ভারত মে এক স্টার্টআপ রেভলিউশন হো রহা হ্যায়। ইস রেভলিউশন মে ভারত কা নওজওয়ান এক নয়ে মাইন্ডসেট কে সাথ মানবতা কে হিত মে সমস্যাওঁ কে সমাধান ঢুঁড় রহা হ্যায় অর হামারে নওজওয়ানোঁ কে ওয়ার্ল্ড ক্লাস সলিউশনস কো গ্লোবাল স্টেজ পর লানে কা মাধ্যম ইহি হ্যায় ভারত ইনোভেটস।
0: ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সে দেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
2: A country with 1.4 billion inhabitants, a country with its own know-how and research knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation.
0: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তারা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়া যাবেন। সে দেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বে শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সব থেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
3: उग्रवादियों का साथ बात किया है, समझौता किया, 10,000 से अधिक उग्रवादियों ने उन्होंने हथियार छोड़ दिया और हमारे मूल नेशनलिस्ट टीम पर उन्होंने शामिल हो गए। इसके वजह से आज नॉर्थ ईस्ट में शांति व्यवस्था संभव हुई, शांति होने के वजह से आज विकास की रूपरेखा बदल चुका है और जबरदस्त विकास के इंजन पर आज नॉर्थ ईस्ट में लगा है।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষ বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন, তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং ভিপির মাধ্যমে যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোন তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোন ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এনজি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাখাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপের ওই বার্তায় বলা হয়েছে ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এই তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে এই দাবি মিথ্যা এবং সরকারের এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
5: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
6: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
5: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
6: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
5: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
4: জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। নানা রঙের গান 8:30 মিনিটে, 8:55 মিনিটে এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। শিক্ষাঙ্গন থেকে রাত 9টায় স্টুডিওর বাইরে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 9:30 মিনিটে। নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, থাকছে কর্ণাটকী কণ্ঠ সঙ্গীত, শিল্পী জে এস শ্রীরাম। এটি আকাশবাণী হায়দ্রাবাদ কেন্দ্রের নিবেদন। রাত 11টায় হাওয়াইয়ান গেটার, শিল্পী বিপ্লব দাস। বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10 মিনিটে। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: স্থানীয় সংবাদ বিজ্ঞাপন বিরতির পর।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। ঘরে ঘরে সূর্য ঘর।
3: বাবা, কলেজ ফিস তো বেশি।
4: মামনি,
3: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
4: দু বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
5: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ একদম ফ্রি। চলো।
3: কোথায়
5: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
3: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ

0: উত্তর দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ চারজন। বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্যজুড়ে এই কর্মসূচি তিন দিন ধরে চলবে। দুমাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল। সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন ১৯ থেকে বেড়ে ২২ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না।
1: আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না।
0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় ৩.৫ ঘন্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল ১১:৪৫ নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা ৫.৫ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত তা বিক্রির চেষ্টাসহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই চারজন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরে প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০১৪ সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ঈদপুরে তোলাবাজি, লীলাতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার জঙ্গলআটি গ্রামে আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং ১০০ দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বিজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে দুই নাবালক সহ আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ। আগামীকাল সূচনা।

0: পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড় সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। দুমাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্যবন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্র রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতিবছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

0: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবিক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ু ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখন এখানে বিভিন্ন অন্যান্য বিষয়ের ডাক্তারবাবুরাও বসছেন এক ছাদের তলাতে মনোবিক্ষণ পলিক্লিনিকে। মনোবিক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের বৃহৎ ল্যাবরেটরিগুলোর অন্যতম, যা NABL, CMC ভেলোর এবং এইমস নিউ দিল্লি দ্বারা গুণমান নিয়ন্ত্রিত এবং স্বীকৃত। মনোবিক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রত্যেক এপিসোডে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিভিন্ন অসুখ নিয়ে এবং তার প্রতিকার নিয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
0: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
1: আজকে এরকমই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। আজকের বিষয় কোনো অসুখ নিয়ে নয়, রাদার কয়েকটা ভুল ধারণা বা ভুল ডায়াগনোসিস নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সেই ভুল ডায়াগনোসিস বা ভুল ধারণা এবং সঠিক সেক্ষেত্রে কি হয় বা না হয় সেইটা নিয়ে, এক কথায় বলা যেতে পারে আজকের আলোচনা কিছু ভুল ধারণা নিয়ে। শ্রোতা বন্ধুরা, যখন এই কথাটি বলছি আজকের এই বিষয়টি নির্বাচন করবার সময়, আসলে মনে পড়ছে বিগত দিনে বহু এরকম রোগীর কথা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন লক্ষণ নিয়ে, এবং তারা বিভিন্ন জায়গাতে চিকিৎসা করে সেরকম সুরাহা না পেয়ে যখন আমাদের কাছে আসছেন, আসার পর যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি যে ঠিক কী সমস্যা, তখন তারা বলছেন দুটো কথার যে কোনো একটা বা দুটোই কারো কারো ক্ষেত্রে। সেটা হচ্ছে এক, যে টাইফয়েড হয়েছে, টাইফয়েডে ভুগছি, আর একটা হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বা লিভারে চর্বি জমেছে। প্রচুর মানুষ তারা ধারণা করেন যে তাদের যা কিছু সমস্যা তা এই ফ্যাটি লিভার বা এই টাইফয়েড, এই দুটোর একটার জন্য মূলত হচ্ছে বা তার জন্য দায়ী। মজার কথা, এই টাইফয়েডের দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও এদের কোনো সুরাহা হয় না। ফ্যাটি লিভারের জন্য দীর্ঘদিন তারা ওষুধ খাচ্ছেন, খেয়ে চলেছেন, কিন্তু মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথম ডাক্তারবাবুর কাছে গেছিলেন, সেটা গ্রামের কোয়াক ডাক্তারবাবুই হন বা অন্য কোনো জেনারেল ফিজিশিয়ানই হন, মোদ্দা কথা সেই লক্ষণগুলো, সেই প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো কোনোটাই কিন্তু নিরাময় এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। টিপিক্যালি এই ধরনের মানুষদের জিজ্ঞাসা করলে পরে তারা যে উত্তর যেগুলো তারা দেন সেগুলো হচ্ছে যে একটা দীর্ঘকালীন অবসাদ, গা ম্যাচম্যাচে ভাব, জ্বর জ্বর ভাব, হালকা জ্বর জ্বর, আমাদের এই জেলার বা পার্শ্ববর্তী জেলার ভাষায় বা বিশেষ ভাষায় অন্তরে জ্বর, বাইরে বোঝা যাচ্ছে না, বোঝা যায় না, থার্মোমিটারে জ্বর ওঠে না, গ্যাস, অম্বল, বদহজম, পেটে ব্যথা ইত্যাদি নানান রকম অস্পষ্ট বা আমরা বলি ভেগ সিমটমস। এদের জিজ্ঞাসা করলে জানা যায় যে এদেরকে কেউ একজন বা একাধিক জন বলেছেন যে এনারা টাইফয়েডে ভুগছেন বা এনারা ফ্যাটি লিভারে ভুগছেন। আসলে এরা কিসে ভুগছেন সেটাতে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা আসুন এই দুটো জিনিস সম্বন্ধে একটু জানি। টাইফয়েড মূলত

0: প্রচণ্ড রকম শারীরিক দুর্বলতা এগুলো থাকবে। মূলত যেটা হবে সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় জ্বর। এই জ্বর কখনোই ঘুষঘুষে জ্বর, অন্তরে জ্বর, থার্মোমিটারে ধরা পড়ে না এমন জ্বর, গায়ে হাত দিয়ে তেমন লাগে না, খুব সামান্য জ্বর, এরকম কখনোই হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব মানুষদের টাইফয়েডের ভুগছেন এই কথাটা বলেন সেই সব গ্রামীণ ডাক্তারবাবুরা বা অন্যরা যাদের হয়তো টাইফয়েড সম্বন্ধে বিশেষ সেরকম ধারণা নেই।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: এনারা একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটাকে বিডাল পরীক্ষা বলে, অনেকে উচ্চারণ ভুল করে এটাকে ওয়াইডাল পরীক্ষাও বলে, WIDAL, কিন্তু উচ্চারণটা ভিডাল টেস্ট। তো ভিডাল টেস্টে কত এই আমরা বেসিক্যালি দেখা হয় যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার যে টাইটার, সেই টাইটার দেখা হয়। একটা নির্দিষ্ট টাইটারের ওপরে গেলে তবে টাইফয়েডের সম্ভাবনা পজিটিভ বলে ধরা হয়। তাও আরও অনেক অন্যান্য অসুখ আছে যাতে করে এরকম ভিডাল টেস্ট ফলস পজিটিভ হয়, সেটা মাথায় রাখার পরই ভিডাল টেস্ট থেকে বলা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা এরকম টাইফয়েড আছে বা টাইফয়েডের চিকিৎসা করছেন বলে আমাদের কাছে আসেন, তাদের কাছে আমরা দেখি তারা একটি কোনো জায়গা থেকে করা একটি ভিডাল টেস্টের রিপোর্ট বার করেন, এবং যে রিপোর্টে হয়তো খুবই 1.40 বা 1:80 ডাইলিউশনে তাদের ভিডাল পজিটিভ এরকম একটা দেখানো যায়, মানে যেটা একদমই একটা নর্মাল রিপোর্ট। মুশকিল হচ্ছে যে গ্রামীণ ডাক্তার বন্ধু সেটি দেখছেন বা যে ওষুধের দোকানদার সেটি দেখছেন বা যে কোয়াক প্র্যাকটিশনার সেটি দেখছেন, তিনি জাস্ট একটা পজিটিভ দেখেই তিনি তার ডায়াগনোসিস করে দিচ্ছেন যে ভিডাল টেস্ট পজিটিভ হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই নয়, এক্ষেত্রে ভিডাল টেস্ট একেবারেই পজিটিভ নয়, সে মানুষটি একদমই টাইফয়েডে ভুগছেন না। দ্বিতীয় কথা হচ্ছে টাইফয়েড অসুখ কখনো ওইরকম সারা বছর ধরে ঘুষঘুষে জ্বর নিয়ে হয় না, তীব্র জ্বর এবং সেটা কিছুদিনের জন্য। যদি টাইফয়েড ঠিক করে চিকিৎসা না করা হয় টাইফয়েড থেকে মানুষ মারাও যেতে পারেন, আর যদি ঠিক করে চিকিৎসা করা হয় তাহলে অল্প কিছুদিনের মধ্যে টাইফয়েড পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন ঘুষঘুষ করে জ্বর কখনো টাইফয়েডে থাকে না। টাইফয়েডের টিপিক্যাল ডায়াগনোসিস বা টাইফয়েডের কনফার্মেটরি ডায়াগনোসিস করা হয় ব্লাড কালচার করে, অর্থাৎ সোজা কথায় রক্ত নিয়ে একটা জায়গাতে একটা আগার আমরা বলি, তাতে চাষ করে, রক্তে চাষ করে তার মধ্যে জীবাণু আছে কিনা সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে, এবং সেই জীবাণু যদি থেকে থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে সেটা মরবে সেটাকেও সেই মাইক্রোস্কোপের তলায় পরিলক্ষিত করে আমরা বলি ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট। এই ব্লাড কালচার সেন্সিটিভিটি টেস্ট খুব ভালো ল্যাবরেটরি ছাড়া হয় না, এবং আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই, প্রায় 100% ক্ষেত্রেই আমরা দেখি যারা যারা এরকম দীর্ঘকালীন টাইফয়েডে ভুগছেন বলে এসে দাবি করেন তাদের কারোরই ব্লাড কালচার রিপোর্ট হয় করা হয়নি বা করলেও তাতে কিছু পাওয়া যায়নি, অথচ তারা টাইফয়েড বলে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন দৌড়ে দৌড়ে ঘুরছেন, কপাল খুলে মরছেন, কারণ তাদের কোনোরকম কোনো উন্নতি হচ্ছে না। একই কথা সেই পেটে চর্বি জমা বা এই জেলার ভাষাতে পেটে চরব জমা বা ফ্যাটি লিভারের ক্ষেত্রেও প্রযোজ্য। ফ্যাটি লিভার খুব সাধারণ একটা অসুখ, খাদ্যাভ্যাসের একটু ভুলভাল বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের জন্য পেটে লিভারে চর্বি জমা হয় এবং তার একমাত্র চিকিৎসা হচ্ছে তৈলজাতীয় খাবার বা স্নেহজাত পদার্থ জাতীয় খাবার না খাওয়া। একটু ঠিকঠাক খাদ্যাভ্যাস করলেই, একটু ব্যায়াম ট্যায়াম করলেই ফ্যাটি লিভার একদম ঠিক হয়ে যায়। সেইভাবে ফ্যাটি লিভারের যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলোর একটাও কোনো প্রুভেন ওষুধ নয়, বা এক কথায় বলা যেতে পারে ফ্যাটি লিভারের কোনো ওষুধই নেই। ওষুধ নিয়ে বা যে ওষুধগুলো দেওয়া হয় সেই ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তার প্লাসেবো এফেক্ট হয়, অর্থাৎ খেলেও যেমন না খেলেও তা, এইরকম একটা ব্যাপার ঘটে। অথচ দেখুন এগুলো না জানার ফলে এক বিরাট সংখ্যক মানুষ অন্য একটি অসুখ, সেই অসুখের লক্ষণ বয়ে নিয়ে বেড়ান, তাতে ভুগতে থাকেন, তাতে কষ্ট পান এবং তাদের কোনো ছুড়া হয় না, কারণ তারা নিজেরা ভাবেন বা তাদেরকে ভাবানো হয় যে তারা ফ্যাটি লিভারে ভুগছেন বা তাদের লিভারে চর্বি জমেছে বা তারা টাইফয়েডের শিকার। আসলে ঘটনাটা কি ঘটছে?
1: মনোবিক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আসলে শ্রোতা বন্ধুরা, এই সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে অবসাদ রোগ, অনিদ্রা, কোনো কিছু করতে ইচ্ছে করে না, খাবারে অরুচি, শরীরে ঘুষঘুষে একটা জ্বরের মতন

0: অনুভূতি এইসব নিয়ে যারা ভুগছেন তারা আসলে প্রত্যেকেই অবসাদ বা ডিপ্রেশন রোগের শিকার, যেটা একটা ব্রেনের রোগ। ডিপ্রেশন বা অবসাদ রোগে একদম এই প্রত্যেকটা সিমটম হয়, অর্থাৎ শরীরে একটা মেজমেজে ভাব, শরীরে দুর্বলতা, কাজকর্ম করবার ইচ্ছার অভাব, কোনো কথা শুনে ভুলে যাওয়া, ঘুম না হওয়া বা ঘুম হলেও উঠে তরতাজা বোধ না থাকা, খিদে না হওয়া, পেট ভার ভার লাগা, এই সমস্ত যা কিছু সিমটম আমরা তথাকথিত পেটে চর্বি বা ফ্যাটি লিভার বা টাইফয়েডের জন্য ভেবে থাকি, এই সমস্ত কিছু কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদ রোগ দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব। মানে এই প্রত্যেকটি মানুষই হয়তো ডিপ্রেশন বা তার কোনো একটা ভ্যারিয়েশনে ভুগছেন, কেউ বাইপোলার ডিপ্রেশনে, কেউ নিউপোলার ডিপ্রেশনে, মোদ্দা কথায় এনারা প্রত্যেকেই ব্রেনের অসুখে ভুগছেন। কিন্তু যে ডাক্তারবাবুকে তারা দেখাতে গেছেন, ব্রেনের অসুখ সম্বন্ধে তার যেহেতু সম্যক ধারণা নেই, সেই জন্য তিনি ব্যাপারটি ধরতে পারেননি। অতএব শ্রোতা বন্ধুরা, একটাই কথা, যে বা যারা আপনার আশপাশে, আপনার পরিবারে, বন্ধু স্বজনের মধ্যে, পরিচিত জনের মধ্যে যদি কেউ এমন দেখেন যিনি বলছেন আমি দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছি, দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভারে ভুগছি, দীর্ঘদিন ধরে আমার লিভারে চর্বি জমা হয়েছে, একদম সরাসরি তাকে ধরে মনোবীক্ষণে নিয়ে আসুন। খুব সম্ভবত সেই মানুষটি ব্রেনের অসুখের শিকার এবং দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হচ্ছে না, আস্তে আস্তে অসুখটা একটা দুরারোগ্য রোগের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিদিন রানীবাগানে মনোবীক্ষণে আমরা আছি আপনাদের জন্য। সুতরাং আজ থেকে আর এই রকম ভুলভাল ডায়াগনোসিসের শিকার আমরা হব না, হতেও দেব না। এই অঙ্গীকার নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী। নমস্কার।
1: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে।
2: শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে আজকে জেলার তিন শিল্পী নিয়ে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী মৃগাঙ্ক মণ্ডল।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণি কলকাতা 13, ফোন নম্বর 0333987-3987।
1: অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত শোনাবে বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা আধুনিক গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত 102.2 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান যুব জগৎ।

সকল যুবা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুবজগৎ অনুষ্ঠান। তোমরা যারা শিক্ষার্থী, তারা পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করে ভবিষ্যৎ পড়াশোনায় আরও ভালো ফল করার বাসনা নিয়ে এগিয়ে যাও, আর সেই পরিশ্রম যদি পরীক্ষায় ছাত্রছাত্রীদের মাথায় ওঠে কৃতির মুকুট, তবে সেটা তোমাদের জন্য তো বটেই, সেই সঙ্গে আমাদেরও কিন্তু গর্বের। নাস্তি বিদ্যা সমগুরু, অর্থাৎ বিদ্যার মতন কোনো বন্ধু নেই এবং বিদ্যার মতন কোনো গুরু নেই। বিদ্যা বা জ্ঞানই মানুষের জীবনের শ্রেষ্ঠ আলো।

0: নাস্তি বিদ্যা সম গুরু, অর্থাৎ বিদ্যার মতন কোনো বন্ধু নেই এবং বিদ্যার মতন কোনো গুরু নেই। বিদ্যা বা জ্ঞানই মানুষের জীবনের শ্রেষ্ঠ আলো, যা মানুষকে সঠিক পথের সন্ধান দেয় এবং যে কোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের রেজাল্ট মেধার তালিকায় রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের মুর্শিদাবাদ জেলার ছাত্রী অনবদ্য সাফল্য অর্জন করেছে। সেরা দশের তালিকার মধ্যে সে দশম স্থান এবং জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। সেই কৃতি ছাত্রীকে আমরা আজ পেয়েছি আমাদের স্টুডিওতে, যে নিজের অধ্যবসায়ের জোরে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। বিদ্যা এবং মেধার উদযাপনে আজ আমাদের 2026 সালের মাধ্যমিক জেলার একজন কৃতি ছাত্রী হিসাবে গণ্য হয়েছে। কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা হল মেধাবী শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং তাদের আগামী দিনের পথ চলার উৎসাহ যোগানোর একটি চমৎকার সামাজিক উদ্যোগ। আর এই উদ্যোগকে সামনে রেখেই আজ আমাদের জেলার তৃতীয় কস্তুরী সিনহাকে আজ আমরা স্টুডিওতে পেয়েছি। কস্তুরী, তোমাকে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছো?
1: আমি লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দির থেকে মাধ্যমিক পাশ করেছি।
0: আর এই স্কুলেই কি তুমি মানে একদম প্রথম থেকেই মানে ওয়ান থেকেই পড়েছো, পড়াশোনা করেছো?
1: না, আমি প্রাইমারি এডুকেশন কমপ্লিট করেছি। আমার একটা মানে স্কুল যেটা হচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির, আর তারপরে ক্লাস ফাইভে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি লাধুরাম তোষনিওয়াল সারদা বিদ্যা মন্দিরে ভর্তি হয়েছিলাম।
0: প্রথম মানে পঞ্চম শ্রেণী থেকে এখানে এসেছো। আর এখানে এই স্কুলে এসে তুমি কীরকম মানে শিক্ষকদের কীরকম সহযোগিতা পেয়েছো?
1: আমাদের স্কুলে আমরা শিক্ষক শিক্ষিকাকে স্যার ম্যাম নয়, আমরা দাদা ভাই দিদি ভাই বলতাম, সুতরাং ওরাও আমাদের ভাই বোন বলতেন এবং আমাদের সম্পর্কটা অনেক বেশি আন্তরিক ছিল এবং আমরা সত্যি খুব ভালো গাইডেন্স পেয়েছি ওখান থেকে। এবং আমাদের সুবিধা ছিল যে যদি কোনো বিষয়ে সমস্যা হয় তাহলে যে কোনো সময় আমরা দাদা ভাই বা দিদি ভাইদের সঙ্গে যোগাযোগ করে আর কি আমাদের ডাউট ক্লিয়ার করতে পারবো। এবং এছাড়াও আর কি আমাদের ক্লাসগুলোও ভীষণ ফলপ্রসূ হতো, বিশেষ করে কিছু কিছু ক্লাস তো এমন হতো যে ক্লাস করার পর আর কি জাস্ট বাড়িতে একবার বইটা দেখে নিলেই হয়ে যেত আর ক্লাসের মধ্যেই পড়াগুলো মেমোরাইজ হয়ে যেত। এছাড়াও আমাদেরকে মাধ্যমিকের আগে ভূগোল, ইতিহাস বা ওরকম বাংলা মেনলি আর্টসের গ্রুপের সাবজেক্টগুলোর জন্য একটা স্পেশাল গাইডলাইন বা রোড ম্যাপ দেওয়া হয়েছিল যে প্রেজেন্টেশন কেমন করা উচিত বা কী কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো প্র্যাকটিস করতে হবে, ওগুলোর একটা রোড ম্যাপ দেওয়া হয়েছিল, যেটা খুব হেল্প করেছে।
0: তারা তোমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা তোমরা স্কুল থেকে পেয়েছ।
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর প্রথম যখন তুমি পরীক্ষার ফল বের হওয়ার পর তোমার কী অনুভূতি হয়েছিল এই সাফল্য পাওয়ার পর?
1: পরীক্ষাতে আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমার ধারণা ছিল যে হয়তো দিয়ে আসতে পেরেছি, কিন্তু একটা আশা ছিল, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে নিজের জেলাকে রাজ্যে নিয়ে যাব। কিন্তু এবার ওভাবে তো শিওরলি মানে বলা যায় না, একটা তো ভয় থেকেই যায়, তো একটা ভয় ছিল, আশঙ্কা ছিল যখন সব নামগুলো আসছে, এবার আমার জেলার নামগুলো যখন বলছে, জেলা থেকে মাত্র তিনজন আছে, তো দুজনের নামই যখন বলা হয়ে গেল তখন একটা প্রচণ্ড উদ্বেগ কাজ করছিল নিজের মধ্যে। তারপর যখন নিজের নামটা শুনলাম এবং সত্যি একটা মানে এমন একটা অনুভূতি হয়েছিল যেটা আর কি এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন কাজ।
0: আর এই যে তোমার মাধ্যমিকের মতন একটা বড় পরীক্ষার জন্য যে তোমার পড়াশোনার প্রস্তুতি ছিল, ঠিক সেটা কেমন ছিল?
1: পড়াশোনার প্রস্তুতি বলতে গেলে আমি কখনো কোনো ফিক্সড আমার স্টাডি রুটিন ছিল না যে আজকে আমাকে এই সময় থেকে এই সময় পর্যন্ত এই সাবজেক্ট পড়তে হবে, এরকম রুটিন আমি বানানোর চেষ্টা করেছি কিন্তু কোনোবারই আর কি বেশি দিন পর্যন্ত সেটা আর কি ধরে রাখতে পারিনি। ওই জন্য আমি চেষ্টা করতাম যে কোয়ান্টিটির ওপর নয় কোয়ালিটির ওপর ফোকাস করার। আমি ওভাবে রুটিন না বানিয়ে আমি টার্গেট ফিক্স করে নিতাম যে আজকে আমার চারটে টার্গেট আছে, এবার এই চারটে টার্গেট যতক্ষণে হচ্ছে, যদি আমার চারটে টার্গেট পাঁচ ঘন্টায় হয়ে যায় তাহলে আমার ওই দিনের জন্য স্টাডি ওখানেই কমপ্লিট, কিন্তু যদি এবার তার থেকে বেশি সময় লাগে তাহলে বেশি সময় দিতাম। এবং আমি চেষ্টা করতাম যে যে টার্গেটগুলো করেছি, মানে যে টার্গেটগুলো আজকে নিয়েছি, সেই টার্গেটগুলো আজকেই কমপ্লিট করার এবং ব্যাকলগ না রাখার। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতাম যে আমার যেটা একটা সমস্যা ছিল যে প্রোক্রাস্টিনেশন, মানে কাল করব বা আচ্ছা ঠিক আছে একটু পরে করছি, ওই ওই বিষয়টা আর কি, যেটা আমাকে বেশ কিছুটা ভুগিয়েছিল, তো সেই বিষয়টা থেকে মানে আমি আস্তে আস্তে ওই বিষয়টা থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম এবং টেস্টের পর থেকে আমি ওই বিষয়টা থেকে অনেকটাই আর কি মুক্তি পেয়েছিলাম। আর এছাড়া যেটা, সেটা হচ্ছে যে আমি অনেকক্ষণ বেশি, মানে এক মানে বিশেষ করে যেগুলো আর্টসের সাবজেক্ট, যেগুলোতে তুলনামূলকভাবে মুখস্থ করতে বেশি হয়, ওগুলো বোঝার আছে কিন্তু ফ্যাক্ট বেশি বা ইনফরমেশন বেশি, অ্যাপ্লিকেশন কম, তো ওগুলো যখন আমাকে রিডিং পড়তে হতো তখন আমার হয়তো প্রথম এক ঘন্টা দুর্ধর্ষ ফোকাস আসে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে আমার ফোকাসটা কমতে থাকতো। তো তখন আমি, যখন আমার ফোকাসটা কমতে লাগছে আমি বুঝতে পারছি, তখন আমি পড়াটা ডিসকন্টিনিউ করে নিতাম, তখন আমি ছাদে গিয়ে ফটোগ্রাফি করে আসতাম, গান শুনতাম বা টিভি দেখতাম, কিছু একটা করতাম এবং তারপরে ফ্রেশ হয়ে আবার নতুন করে শুরু করতাম, এবং তার ফলে কি হতো, আমার ফোকাসটা ঠিকঠাক থাকতো এবং যে পড়াটা আর কি করতে এমনি আমার ডিস্ট্র্যাক্টেড ফোকাসে হয়তো দু ঘন্টা লাগবে, সেটা আমার মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যেত।
0: আচ্ছা, অনেকেই বলে না যে আমি পরীক্ষা মানে আমি সারাক্ষণ বইয়ে ডুবে থাকবো, হ্যাঁ, অন্য কিছুতে আর মাথা ঘামাবো না, এটা তোমার মধ্যে ছিল না, মানে তুমি তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অন্য কিছুও করতে যাতে পড়াশোনাটা আরও ভালো মনোযোগ আসে, তাই তো? আর এই যে তোমার সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো বিষয় থেকে কি নিজেকে দূরে সরিয়ে রাখতে হয়েছিল?
1: সোশ্যাল মিডিয়া, যেমন বিশেষ করে মোবাইল তো বর্তমান জীবনে একটা অপরিহার্য অঙ্গ হয়ে গেছে পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে লকডাউনের পর থেকে যখন থেকে অনলাইন ক্লাস ইন্ট্রোডিউস হয়েছে, তো স্কুলের বিভিন্ন গ্রুপ, টিউশনের গ্রুপ সব কিছুই মোবাইলে থাকতো, সুতরাং মোবাইলকে পুরোপুরিভাবে বাদ রেখে পড়াশোনা করাটা সম্ভব না, কিন্তু আমার এন্টারটেনমেন্টও দরকার হতো। এবার আমি চেষ্টা করতাম যে দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখার, যে পড়াশোনা এবং এন্টারটেনমেন্ট দুটোই চলুক এবং কোনোটা যেন কোনোটাকে ওভার পাওয়ার না করে যায়। যেমন বিশেষ করে পরীক্ষার আগে এন্টারটেনমেন্ট লাগতো, হয়তো আধ ঘন্টা থেকে 45 মিনিট বা এক ঘন্টা এন্টারটেনমেন্ট লাগতো, কিন্তু আমি চেষ্টা করতাম এন্টারটেনমেন্টটা যেন এক ঘন্টার মধ্যেই থাকে, যেন ওটা 6 ঘন্টা আর পড়াশোনা 2 ঘন্টা ওরকম যেন না হয়ে যায়। আর ওই যে আমি বলতাম যে আমার বেশিক্ষণ একটানা ফোকাসটা পড়ার ক্ষেত্রে থাকতো না, তো আমি ওই যে ওটা থেকে মানে ওই গ্রিন একটা রুটিন থেকে মুক্তির জন্য আমার আমার হবি প্রচুর ছিল, যেমন হচ্ছে আমার লেখালেখি করতে ভালো লাগে, গান করতে, গান শুনতে, তারপর গিটার বাজাতে, ছবি আঁকতে, আবৃত্তিও করি মাঝে মধ্যে, তো এই এই এই বিষয়গুলো আমার কাছে ডিস্ট্র্যাকশন ছিল না, যে আমি পড়াশোনা করছি মানে এগুলো আমাকে ছেড়ে দিতে হবে, কারণ এগুলো আমার কাছে উল্টো ছিল, এগুলো আমার কাছে অক্সিজেন ছিল, যে পড়াশোনার এই রুটিনের ফাঁক থেকে ফাঁকে ওগুলো আর কি আমাকে নতুন করে আবার পড়ার জন্য এনার্জিটা ওগুলো থেকেই আসছে আমার কাছে।
0: হ্যাঁ, আর তোমার গৃহশিক্ষক এবং শিক্ষকদের কাছ থেকে কিরকম অবদান তোমার এই সাফল্যের পেছনে আছে?
1: আমার সাফল্য মানে যেটুকু আজকে পেয়েছি বা সেটার স্বীকৃতি যেটা, তো সেটার পেছনে আমার অবদান নিয়ে আজকে কথা হচ্ছে ঠিকই, কিন্তু আমি কথা বলতে চাই তাদের অবদান নিয়ে যারা আমার পেছনে পরিশ্রম করেছে, আমার জন্য যারা পরিশ্রম করেছে, বিশেষ করে আমার ফ্যামিলি তো অবশ্যই, আমার মা দাদুরা এবং এছাড়া আমার গৃহশিক্ষকরা। আমি ইংলিশ সাবজেক্টটা আমার মায়ের সাবজেক্ট, ওটা আমি এখনও মায়ের কাছেই পড়ি এবং ছোট থেকে মায়ের কাছেই পড়ে আসছি, এবং ওই সাবজেক্টটা বাদে আমার প্রত্যেকটা সাবজেক্টের টিউটর ছিল, আমার মোট 6 জন গৃহশিক্ষক ছিলেন এবং প্রত্যেকের কাছ থেকে আমি প্রচণ্ড পরিমাণে সাহায্য পেয়েছি। তারা সবসময় আমাকে গাইড করেছেন, কখনো ভুল ধরিয়ে দিয়ে, কখনো ভুল শুধরে দিয়ে, এবং মানে সবসময় ওদের সাহায্যটা আমি পেয়েছি, মানে কখনো এনকারেজ করে, কখনো শাসন করে সাহায্য করে গেছেন ওরা, এবং পারফেকশন যেটা এসছে আস্তে আস্তে ওদের কাছে পরীক্ষা দিতে দিতে, ভুলগুলো শুধরোতে শুধরোতে, ওভাবেই আর কি শেষ পর্যন্ত একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বিষয়টা।
0: আর তুমি তো বললেই যে তোমার এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা শুধু পড়াশোনার জন্য ব্যয় করেছো, তা নয়, তার মাঝে মাঝেও তুমি অন্যান্য কিছু করেছো, যেমন গান, ফটোগ্রাফি, হ্যাঁ, গান শোনা, কবিতা বলা, এইগুলোও রয়েছে। তা সেই হিসেবে যে একটা ফিক্সড সময় ছিল না যে এইটুকুনি সময় আমাকে পড়াশোনা করতে হবে, তাই না?
1: না না, ওরকম সময় ছিল না।
0: এইভাবে তুমি বাধাধরা মানে গণ্ডিতে কখনো এগিয়ে যাওনি?
1: চেষ্টা করতাম যে কোয়ালিটির ওপর ফোকাস করার, কোয়ান্টিটির ওপর নয়।
0: ঠিক ঠিক। আর এই যে 2026 সালের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে কৃতি ছাত্রছাত্রীদের যে আহ্বান করা হয়েছিল সম্মান জানানোর জন্য, তুমি সেখানে গিয়েছিলে এবং কেমন তোমার সেই অনুভূতি? কেমন?
1: একদিক থেকে খুবই ভালো অনুভূতি হয়েছিল, কারণ সব থেকে পজিটিভ দিক যেটা ছিল সেটা হচ্ছে যে 131 জন যারা আমরা মাধ্যমিকে র্যাঙ্ক করেছি, এছাড়াও যারা মাদ্রাসা বোর্ডে র্যাঙ্ক করেছে, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, সিবিএসসি, আইবিসিএসসি সমস্ত বোর্ডের টপারদেরকেই ফেলিসিটেট করার জন্য ডাকা হয়েছিল। এবং ওই ওই অনুষ্ঠানে গিয়ে মানে সবার যে একটা সমাবেশ হয়েছিল যেখানে আমরা একই ডর্মে ছিলাম, ওখানে একে অপরের সাথে পরিচয় হয়েছিল, এবং বেশ কিছু জায়গায় যেহেতু আমাদের সম্মানিত করা হয়েছে তো আগেও টুকটাক দেখা হয়েছিল, কিন্তু ওখানে পরিচয়টা নিবিড় হয়েছিল। এবং আমার বেশ কয়েকজন মানে মুর্শিদাবাদের বাকি দুজন আর এছাড়াও বীরভূম, টিম নদিয়া, ওদের সাথে যথেষ্ট ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এবং এছাড়াও উচ্চ মাধ্যমিকেও যারা র্যাঙ্ক করেছে তাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করার একটা খুব ভালো সুযোগ পেয়েছিলাম, যেটা হয়তো আর পাবো না, যেটা তখন পেয়েছিলাম। যেমন চন্দ্রচূড় সেন 2024 র্যাঙ্ক করেছিলেন, ফার্স্ট হয়েছিলেন, তো উনি আবার র্যাঙ্ক করেছেন, ওনার সাথে দেখা হয়েছিল। তো এইভাবে আর কি মানে খুব একটা ভালো সময় কাটিয়েছিলাম। আর একটা ছোট আক্ষেপ ছিল যে মানে মুখ্যমন্ত্রীর হাত থেকে প্রাইজটা নেওয়া হয়নি, কিন্তু উনি হ্যান্ডশেক করার জন্য নেমেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেই সুযোগটাও পাইনি, যাই হোক, কিন্তু ভালো লেগেছিল। এবং ওনাকে মানে এত সম্মানীয় ব্যক্তিকে সামনে থেকে যে দেখতে পাচ্ছি আর মানে এরকম একটা পরিবেশের মধ্যে আর কি যে ফেলিসিটেট করা হচ্ছে, এটা একটা বড় প্রাউড ছিল।
0: তোমার রাজ্যে যে তোমরা 10 জন গিয়েছিলে মাধ্যমিকে যে স্থান পেয়েছো, যে তাদেরকে তোমাদের পুরস্কৃত করেনি?
1: পুরস্কৃত সবাইকে একই পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু মানে যে মানে কম সময়ের জন্যই হোক বা যে কারণে কারণেই হোক, ফার্স্ট আর সেকেন্ডকে মুখ্যমন্ত্রী স্বয়ং পুরস্কার দিয়েছিলেন, আর আমাদেরকে পুরস্কারটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা ওখানে বসেছিলাম।
0: তোমরা মুখ্যমন্ত্রীর হাত থেকে
1: সরাসরি ওটা নিতে পারেনি, ওই একটা ছোট আক্ষেপ ছিল। এবং ভবিষ্যতে এই আক্ষেপটাই একটা মানে মোটিভেশন হয়ে গেছে যে পরের বার আরো বেটার র্যাঙ্ক করে হাত থেকে সরাসরি প্রাইজ নিই।
0: যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি পরামর্শ দেবে?
1: প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা একটা জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু এটা শেষ পরীক্ষা নয়, ওই জন্য আমরা অনেকেই ভয় পেয়ে যাই, আমিও পেয়েছিলাম, সবাই পাই। তো ওই বিষয়টাকে মানে ভয়কে আস্তে আস্তে জয় করতে হবে, এবং সেটা হচ্ছে যে প্র্যাকটিস, এবং এছাড়াও মানে শুধুমাত্র হার্ডওয়ার্ক না, হার্ডওয়ার্ক স্মার্টলি করে আর কি সেই ভয়টাকে জয় করতে হবে। যেমন মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইজ করতে হবে, ভালো করে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, এবং সর্বোপরি টেক্সট বই ভালো করে পড়তে হবে। এবং খুব 10-এর স্টুডেন্টদের এবং 9-এর স্টুডেন্টদের তো সবসময় দুটো টেক্সট বুক পড়া উচিত, একটা বড় কোশ্চেনের জন্য, একটা মেনলি শর্ট কোশ্চেনের জন্য, এবং আর একটা টেক্সট বই যদি পাশে রাখতে পারে তো খুব ভালো কথা, না থাকলেও অসুবিধা নাই। এবং বিশেষ করে আর্টসের সাবজেক্টগুলোতে মানে মেনলি যেন টেক্সট বইটা ভালো করে পড়ে যে কোনো সাবজেক্টে। এবং আর্টসের সাবজেক্টে অনেকের যে একটা দিয়ে থাকে যে মুখস্থ করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ ওখানে ফ্যাক্ট প্রচুর আছে, অ্যাপ্লিকেশন একটু হলেও কম আছে, কিন্তু ওই রকম মানে একদম পুরো যেটাকে বলে যে হুবহু মুখস্থ না, বুঝে মুখস্থ না, মুখস্থ করতে হবে। এবং টেক্সট বই পড়ে নিলে কি হবে যে গোটা বিষয়টা নিয়ে একটা সম্যক ধারণা তৈরি হয়ে যাবে, এবং নিজেই লেখা যাবে, বরঞ্চ যদি একটা সহায়িকা পাশে রেখে পয়েন্টগুলো দেখে নেয় যে এই এই পয়েন্টগুলো আছে, তাহলে যদি ওর দুটো টেক্সট বই পড়া থাকে ও নিজেই লিখতে পারবে, এবং ওই লেখাটা ইভেঞ্চুয়ালি কোনো টিপিক্যাল নোটের থেকে ভালো হবে, এবং আরও বেশি পয়েন্ট নিজে থেকে অ্যাড করতে পারবে। ওটা লিখে প্র্যাকটিস করতে হবে। যাদের পরীক্ষার অ্যাংজাইটি আছে এক্সাম হলে, যে এমনি খুব ভালো পড়ছে কিন্তু পরীক্ষার হলে নার্ভাস হয়ে আর কি গণ্ডগোল হয়ে যাচ্ছে, আশানুরূপ ফল হচ্ছে না, তাদেরকে ওই বিশেষ করে টেস্টের পরে যে টাইমটা আছে ওখানে টাইম ধরে পরীক্ষা দিতে হবে, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে 3 ঘন্টা বসে আমি পরীক্ষা দেবো, এবং ওটা আস্তে আস্তে 2.5 ঘন্টায় নিয়ে আসার চেষ্টা করতে হবে, চেক করতে হবে, চেক করার অভ্যেসটা তৈরি করতে হবে, যে খাতা আমি লিখেছি শুধু না, আমি কী লিখেছি সেটাকে মাইনিউটলি চেক করতে হবে, কারণ অনেক ভুল থেকে যায়, ওইটা একটা। আর এছাড়া হচ্ছে যে যে ক্লাসগুলো হচ্ছে সে টিচারের কাছে, সে স্কুলে হোক টিউশনে হোক, যেন ক্লাসগুলো ভালো করে শোনা উচিত, কারণ ওই পড়াটা ভালো করে শুনলে ওখানেই আর কি অনেক জিনিস মনে থেকে যায়। এবার বাড়িতে এসে সেটা যদি একবার সব থেকে ভালো হয় যদি একটু নিজেকে বোঝানোর চেষ্টা করে, টিচার যেভাবে বুঝেছিলেন ওরা নিজেকে বোঝানোর চেষ্টা করে, কারণ আমি কতটা বুঝেছি সেটা সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে আমি কাউকে বোঝাতে পারছি কিনা। আর একটু লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ লেখা পড়া তো আমাকে একবার মানে একদম পুরো হুবহু

0: থেকেই কত পেয়েছো এবং বিষয় কোন কোন বিষয়ে কত পেয়েছো যদি আমাদের একটু জানাও।
1: আমি টোটাল 700 মধ্যে পেয়েছি 688, তার মধ্যে বাংলাতে 96, ইংলিশে 97, অঙ্কে 98, আর ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞানে 99, আর জীবন বিজ্ঞানে 100।
0: আর তোমার কাছে আরও একটা আমার প্রশ্ন যে আগামী দিনে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আমি ভবিষ্যতে মেডিকেল ফিল্ডে যেতে চাই, তো মেডিকেলের আমি ডক্টর হতে চাই অবশ্যই, এবং ডক্টরের মধ্যে আমি সাইকিয়াট্রি নিয়ে এগোতে চাই, মানে এক সাইকিয়াট্রিস্ট নয় টিপিক্যালি, মানে সাইকিয়াট্রি এমডি সাইকিয়াট্রি প্লাস ভার্বাল কাউন্সেলিং অ্যান্ড থেরাপি স্পেশালাইজেশন, মানে যেখানে আমি পেশেন্টের সাথে ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাক্ট করতে পারবো, কারণ মেডিকেল ফিল্ডে আমি যেতে চাই অবশ্যই। তার কারণে আমার মানে আমি আমার দাদু দিদারা অসুস্থ অবস্থা আমি দেখেছি, আমি নিজেও ছোটবেলায় খুব ভুগেছি, তো আমি জানি যে মেডিকেল ফিল্ডে অসহায়তা ঠিক কোন জায়গায় ঠেকে। তো আমি এরকম না যে আমি ডাক্তার হলে আমি সবাইকে কিওর করতে পারবো, এটা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট আমি এটুকু মানে বুঝতে পারবো যে কোন জায়গায় কিছু সম্ভব কোন জায়গায় সম্ভব না, তো সেটার জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারবো এবং আমার ফ্যামিলিকে সেইভাবে আমি সাপোর্ট করতে পারবো। আর এই সাইকিয়াট্রি ফিল্ডটা কেন, তার কারণ হচ্ছে যে আমি শুধুমাত্র কিওর বা ট্রিট করতে চাই না, আমি হিল করতে চাই, এবং আমি ডক্টরের থেকেও বেশি একজন হিলার হয়ে উঠতে চাই, এবং ওই হিলিংটা শুধুমাত্র শারীরিক হয় না, শুধুমাত্র মানসিক হয় না, শরীর এবং মন যেহেতু ইন্টারওয়াইন্ড ইন্টারকানেক্টেড, ওই জন্য শরীরের দিকে তো সবাই কম বেশি নজর দিচ্ছে, কারণ ওখানকার সমস্যাগুলো ভিজিবল, কিন্তু শরীরের চালিকা শক্তি যে মন সেটা চিরকাল মেন্টাল হেলথ নেগলেক্টেড হয়ে আসছে, এবং এই সমস্যাটা চিরকালই বেশি। এবং আমার মনে হয় যে এই ফিল্ডে গেলে আমি একটা তো হিলার হওয়ার সুযোগটা সব থেকে বেশি এখানেই পাবো, এবং তার থেকেও বড় কথা যে সাইকোথেরাপিস্ট হওয়ার মাধ্যমে আমি বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, কমিউনিকেট করতে পারবো, তো বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ জানতে পারবো, একই বিষয়ে বিভিন্ন মানুষের পয়েন্ট অফ ভিউ জানবো, এবং ওদের পয়েন্ট অফ ভিউ শুনে আমার নিজের পয়েন্ট অফ ভিউটাও যেমন উন্নত হবে, তার থেকেও বড় কথা যে অত পয়েন্ট অফ ভিউ শুনে নিজে নিরপেক্ষ থাকার যে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা, সেটা আমার মনে হয় না যে এই ফিল্ডের থেকে বেশি কোনো ফিল্ড আমাকে শেখাতে পারবে, এই জন্যই আমার আর কি এই ফিল্ডে যাওয়ার ইচ্ছে আছে।
0: তোমার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, আর এত সুন্দর আমরাও চাই যে আমাদের জেলার মুখ আবারও উজ্জ্বল হবে তোমার এই সাফল্য নিয়ে। তা আজকে তোমাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরা তো শুনলে যে কস্তুরী সিনহা লাধুরাম তোষ্ণিয়াল সারদা বিদ্যামন্দিরে পাঠরতা, সে মাধ্যমিক পাশ করে জেলার তৃতীয় স্থানাধিকারী এবং রাজ্যে দশম স্থানে সে পৌঁছেছে। তার মুখ থেকে শুনলে যে সে কিভাবে এই মাধ্যমিকে এত সাফল্য অর্জন করেছে। তোমরাও এইভাবে তার পথ অনুসরণ করে তোমরাও এগিয়ে যাবে, এই আশা রেখে আজকের যুবজগৎ অনুষ্ঠান এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি পাপিয়া ধর, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ এফ এম প্রচার তরঙ্গে। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তার কলমে আমরা বর্ষার বহু গান পাই, কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা ঋতু প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, বিষয়ে অনুভবে বর্ষা। আর যে ঠিকানায় চিঠি পাঠাবেন, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। আমাদের মেল আইডি akashwanimurshidabad@gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে আমাদের জুন মাসের বিষয়, আজ সন্ধ্যার বিষয়, অনুভবে বর্ষা, ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আপনাদের পাঠানো চিঠিপত্রের উত্তরের আসর সুজন ইস্যু এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত 8টায়। অনুষ্ঠান সম্পর্কে আপনারা আপনাদের মতামত লিখে পাঠান আমাদের দপ্তরে। ঠিকানা সুজন ইস্যু, প্রযত্নের কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101। এছাড়া ইমেলেও পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত। চিত্রগীতের আসরে প্রথম গান শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে ছবি হামারি অধুরি কাহানি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত শুনছেন। এবারের গান ছবি কাবিল, দ্বৈত কণ্ঠে জুবিন নটিয়াল এবং পলক মুচাল।

চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে অরিজিৎ সিং এর কণ্ঠে শুনবেন খামোশিয়া ছবির গান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীত শেষ গান দ্বৈত কণ্ঠে অমিত ত্রিবেদী এবং জসলিন কর, ছবি ডিয়ার জিন্দেগী।

চিত্রগীত অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

ফোন জানিয়ে দেব আগামীকাল, অর্থাৎ 15ই জুন সোমবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, সকাল 6টায় ভক্তিগীতি শুনবেন সঙ্গে অমৃতবাণী, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, নজরুল গীতি 6:50, সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে, সকাল 8টায় শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল। আগামীকালকের বিষয় প্রবীণের সম্মান মানবতার মান, উপস্থাপনায় অর্চিতা ঘোষ। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:10 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:10 যোগাসন বিষয়ক বিশেষ অনুষ্ঠান, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শোনা যাবে, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, ভক্তিগীতি শুনবেন 6:40, 6:55 অতুল প্রসাদী গান, 7:10 শ্রোতাপন্থীদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়, 8:10 বাংলা ডাক প্রধান গান, বাংলা আধুনিক গান 8:30, 9:15 সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে এনএসডি আকাশবাণী কর্তৃক একটি বিশেষ ধারাবাহিক সম্প্রচারিত হবে, 10:10 ছায়াছবির গান অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান, রাত 11টায় অধিবেশনে সমাপ্তি। শুনলেন আগামীকালকের অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।